0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ সোমবার, আটই আষাঢ়, ছয় মহরম, বাইশে জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছে খালেদ মাসুদ। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচায় সংবর্ধনা। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আজ তারেক রহমানের একান্ত বৈঠক। বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করা হবে। গতরাতে কোয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কালে বললেন তারেক রহমান। জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে 1,00,000 নতুন স্বাস্থ্যকর্মী ও 25,000 মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার। দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সেবা চালু করা হচ্ছে বললেন বাণিজ্যমন্ত্রী। কাতারে সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি নিহত। এবং ফিফা বিশ্বকাপে কানাডার ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ড মিশরের মোকাবেলা করছে। উরুগুয়ে কেপ ভার্দে এবং বেলজিয়াম ও ইরানের মধ্যকার খেলাটি ড্র। সৌদি আরবকে 4-0 গোলে হারায় স্পেন। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করা হবে। তিনি গতরাতে কোয়ালালামপুরে হোটেল শাংরিলা হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এই কথা বলেন। এই সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তার সহধর্মিনী ডাক্তার জুবায়দা রহমান। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন জটিলতায় আটকে থাকা প্রায় 2,000 বাংলাদেশি প্রবাসী শ্রমিককে মুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। প্রবাসীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আজকে সকলের কি দাবি আছে সেটা নিয়ে বেরিয়ে এসে চিন্তা করতে হবে সবার কি কর্তব্য আছে দেশের প্রতি। গত 1.5 দশকে দেশে ফ্যাসিবাদী শাসনের কথা তুলে ধরে তিনি বলেন, এই দেশ থেকে কেউ একজন একটা গোষ্ঠী নিতে নিতে দেশটিকে নিঃস্ব করে দিয়েছে। বুকের রক্ত দিয়ে মানুষ দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, এখন সবাই মিলে দেশটাকে গড়ে তোলার সময়। দেশ গঠনে নিজের চিন্তা ও পরিকল্পনাগুলো প্রবাসীদের কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিএনপির নির্বাচনী অঙ্গীকারগুলো, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনর্খনন সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এই সময় উপস্থিত প্রবাসীরা মনোযোগ দিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন এবং তার চিন্তাভাবনার প্রতি সমর্থন প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন বাংলাদেশের সামনে অত্যন্ত সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ আছে। সকলকে এর জন্য পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। তিনি আরো বলেন, অদক্ষ শ্রমিকদের বিদেশে পাঠানোর পরিবর্তে তাদের দক্ষ করে গড়ে তুলতে দেশে টেকনিক্যাল ইনস্টিটিউটগুলো আধুনিকায়ন করা হবে। প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা সময় লাগলেও সেগুলো বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ চলছে। এই সময় তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে প্রথম শুভেচ্ছা জানিয়েছেন বলে উল্লেখ করেন তারেক রহমান। এর আগে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট গতকাল স্থানীয় সময় রাত 8:45 কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কোয়ালালামপুরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচায় সংবর্ধনা এবং গার্ড অব অনার দেওয়া হয়। সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অব অনারের সময় দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এই সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তার সহধর্মিণী। গত ফেব্রুয়ারিতে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর এই সফরে শ্রমবাজারকে 1 নম্বর এজেন্ডা করে রাখা হয়েছে। এছাড়া এই সফরকালে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। মালয়েশিয়ার সঙ্গে সাংস্কৃতিক বিনিময় ও মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে 2টি দলিল সইয়ের সম্ভাবনা রয়েছে এই সফরে। এদিকে আজ পুত্রজয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে প্রথম একান্ত বৈঠক এবং পরে উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এই সময় বাংলাদেশের আসিয়ানের ডায়ালগ পার্টনার এবং রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ আরসেপে যোগদান করার আবেদন জোরালোভাবে তুলে ধরে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে। মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী তাকে তারেক রহমান তার সফরসঙ্গীদের নিয়ে চীনের দলিয়ানের উদ্দেশ্যে রওনা হবেন। প্রধানমন্ত্রী চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক এমওইউ, দুটি চুক্তি, একটি পরিকল্পনা এবং একটি প্রোটোকল সহ ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এই সময় বহু প্রতীক্ষিত তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হবে। সফরসূচি অনুযায়ী আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং এর পরের দিন ২৬ জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও সাক্ষাৎ করবেন। চীন সফরকালে তারেক রহমান লিয়াওয়িং প্রদেশের দালিয়ানে ২৩ থেকে ২৫ জুন অনুষ্ঠিত নিউ চ্যাম্পিয়ন্স এর ১৭তম বার্ষিক সম্মেলন সামাত দাবস ফোরামে অংশ নেবেন। ইনোভেটিং এট স্কেল প্রতিপাদ্যে আয়োজিত এই ফোরামে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের ১৭০০র বেশি প্রতিনিধি অংশ নেবেন। সেখানে বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং উদ্ভাবন নির্ভর প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করা হবে। প্রধানমন্ত্রী আগামী শুক্রবার রাতে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত মোট ৮০টি মামলা দায়ের করা হয়েছে। তিনি গতকাল জাতীয় সংসদে বাংলাদেশ জামাত ইসলামীর নেত্রকোনা ৫ আসনের সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন। এর আগে গতকাল বিকেলে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক আবার শুরু হয়। মন্ত্রী বলেন, ইতোমধ্যে ৭টি মামলার রায় দেওয়া হয়েছে এবং বাকি ৭৩টি মামলার কার্যক্রম চলমান রয়েছে। তিনি জানান, নিষ্পত্তিকৃত মামলাগুলোতে মোট ৫৯ জন আসামিকে দণ্ড প্রদান করা হয়েছে। এদিকে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি সংসদে জানান, বর্তমান সরকার আন্তঃসীমান্ত নদীগুলো থেকে বাংলাদেশের ন্যায্য পাওনা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করছে। প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, মাছের উৎপাদন বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার চলতি বছরে বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি ১১টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। সংসদের বৈঠক আজ বিকেল ৩টায় আবার বসবে। দেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ১,০০,০০০ নতুন স্বাস্থ্যকর্মী ও ২৫,০০০ মিডওয়াইফ নিয়োগ দেবে। গতকাল প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি বলেন, একই সঙ্গে ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য ইউনিট গড়ে তোলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০০ সজ্জে উন্নীত করা এবং মা ও নবজাতকের সমন্বিত সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের কোন কমিউনিটি ক্লিনিক বন্ধ করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি বলেছেন, দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার লাইসেন্সিং ও অনুমোদন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত, সমন্বিত করার লক্ষ্যে কাজ করছে। তিনি গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ জেবিসিসিআই এর এক প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই কথা বলেন। জেবিসিসিআই সভাপতি তারেক রাফি ভুঁইয়া প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের যাতে এক দপ্তর থেকে আরেক দপ্তরে ঘুরতে না হয় সেজন্য একটি কেন্দ্রীয় অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ উইন্ডো ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। বিনিয়োগ কার্যক্রম যাতে বিলম্বিত না হয় সেজন্য সরকার অস্থায়ী বা প্রভিশনাল লাইসেন্স প্রদানের ব্যবস্থা করবে বলেও জানান তিনি। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এর ফলে বিনিয়োগকারীরা দ্রুত প্রাথমিক কার্যক্রম শুরু করতে পারবে। দেশের বেসামরিক বিমান চলাচল খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো সমন্বিত সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যান প্রণয়নের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যানিং ওভারভিউ শীর্ষ কর্মশালার উদ্বোধনের মাধ্যমে এই মহাপরিকল্পনা প্রণয়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এই সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, এই মহাপরিকল্পনা দেশের দ্রুত বিকাশমান বিমান চলাচল খাতের সমন্বিত ভবিষ্যৎমুখী উন্নয়ন নিশ্চিত করতে সহায়তা করবে। কর্মশালায় জানানো হয়, এই মহাপরিকল্পনা হবে দেশের বিমান চলাচল খাতের জন্য একটি দীর্ঘমেয়াদী জাতীয় রোডম্যাপ, যা আগামী 30 বছরেরও বেশি সময়ের উন্নয়ন লক্ষ্য, অগ্রাধিকার ও কৌশল নির্ধারণ করবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ ও প্রযুক্তি নির্ভর করতে বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। গণপরিবহনে বাধ্যতামূলক করা হচ্ছে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম। আগামী 1 আগস্ট থেকে সব ধরনের গণপরিবহনে এই ব্যবস্থা চালু রাখতে হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: নিরাপদ সড়ক গড়তে এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে ডিজিটাল প্রযুক্তির দ্বারস্থ হচ্ছে সরকার। এরই অংশ হিসেবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর ফলে আগামী 1 আগস্ট থেকে প্রতিটি গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত থাকা এবং চলাচলের সময় তা সচল রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। জিপিএস না থাকলে মিলবে না কোনো ফিটনেস সনদ বা রেজিস্ট্রেশন। জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম প্রযুক্তি গণপরিবহনের সঙ্গে যুক্ত থাকলে দূর থেকে এর অবস্থান, গতি এবং চলাচলের রুট সহজে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এর মাধ্যমে অতিরিক্ত গতি, দুর্ঘটনা প্রতিরোধ, যানবাহন ট্র্যাকিং এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখা যাবে। সরকারের এই সিদ্ধান্তকে যুগান্তকারী বলে মনে করছেন বুয়েটের যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান।
4: জিপিএস বসানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। রাজধানী শহরের ভিতরে যানজট তৈরি হচ্ছে, যানবাহনের চাপ তৈরি হচ্ছে, জনভোগান্তি হচ্ছে। যেহেতু গণপরিবহনটা অনেকটা আমরা বিশৃঙ্খল এবং উচ্ছৃঙ্খল করে ফেলেছি, এটা ম্যানুয়ালি তদারকি করাটা অনেক জটিল। গণপরিবহনগুলো কখন কোথায় থাকছে এটা আসলে আমরা মনিটরিং সঠিকভাবে করতে পারছি না। সেক্ষেত্রে আসলে জিপিএস যদি প্রত্যেকটা গণপরিবহনে বসানো হয়, তাহলে টার্মিনাল হিসেবে ফাংশন করার একটা সুযোগ পাবে। তো সেটা মনিটরিং করার জন্য জিপিএসটা সবচেয়ে আমি মনে করি কার্যকরী পদক্ষেপ হবে।
3: সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাস ও ট্রাক মালিকদের সংগঠন বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম রহমান শহীদ। তিনি বলেন, জিপিএস স্থাপন নিশ্চিত হলে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা হ্রাস পাওয়ার পাশাপাশি জ্বালানি খরচও কমে যাবে।
5: কন্ট্রোল থাকবে, গাড়ির লোকেশন দেখা যাবে, আর স্পিড কন্ট্রোল থাকবে, গাড়ি অ্যাক্সিডেন্ট কমে যাবে, ফুয়েল কম লাগবে, জিপিএস এর ফিডব্যাক আছে।
3: আধুনিক প্রযুক্তির এই ব্যবহার দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
2: কাতারে এক সড়ক দুর্ঘটনায় 5 জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সকালে দেশটির শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, নিহতরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিমউদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহে দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, নিহতরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিমউদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহে দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নদী দুটির কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি।

0: থাকতে পারে, ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশের আশঙ্কা রয়েছে। এদিকে টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বিরূপ আবহাওয়ার কারণে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
2: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধাবসানে একটি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে সুইজারল্যান্ডে রাতব্যাপী আলোচনা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। এ আলোচনায় যুক্ত একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা একথা জানান। গত সপ্তাহে 60 দিনের যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনে ঐকমত্যের প্রেক্ষিতে গত রবিবার দেশ দুটির মধ্যে আলোচনা শুরু হয়। রবিবার গভীর রাতে মার্কিন কূটনীতিক জানান, হরমুজ প্রণালী খুলে দিতে এবং লেবাননের দক্ষিণাঞ্চলে যুদ্ধবিরতি কার্যকর করতে ইরানের তরফ থেকে প্রেরিত কিছু দ্বিধান্বিত বিষয় স্পষ্ট করতে আলোচনা কেন্দ্রীভূত ছিল। এর আগে ইরান হিজবুল্লাহকে না থামালে এবং লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকলে ইরানে আক্রমণের হুমকি দেন ট্রাম্প। ইরান লড়াইয়ের জন্য প্রস্তুত বলে এই মার্কিন হুমকিকে প্রত্যাখ্যান করেছে তেহরান। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর একটি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিকেজে অন্তত 7 জনের মৃত্যু এবং অপর 67 জন আহত হয়েছে। কর্মকর্তারা জানান, সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ স্থাপনা থেকে অ্যামোনিয়া গ্যাস নিঃসরণ শুরু হয় এবং তা পুরো কারখানা জুড়ে ছড়িয়ে পড়ে। এর প্রভাবে কারখানার শ্রমিকেরা তীব্র শ্বাসকষ্ট অনুভব করতে থাকে। কিছু শ্রমিকের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। সেখানে দ্রুত উদ্ধার তৎপরতা চালাতে পুলিশ, দুর্যোগ ব্যবস্থাপনা, দমকল, জরুরি সেবাদানকারী ও স্বাস্থ্য কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয়। অ্যামোনিয়া গ্যাস নিঃসরণ বন্ধ এবং লিকেজ সারাতে গ্যাস নিয়ন্ত্রণ যন্ত্র ও অন্যান্য বিশেষায়িত উদ্ধার সরঞ্জাম নিয়ে 30 সদস্যের একটি দলকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিশ্বকাপ ফুটবলের খবর। কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা বিশ্বকাপ ফুটবলে এখন নিউজিল্যান্ড মিশরের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলাটি গোলশূন্যভাবে এগিয়ে চলেছে। এদিকে মায়ামিতে উরুগুয়ে এবং কেপ ভার্দের মধ্যকার খেলাটি 2-2 গোলে ড্র হয়। এর আগে রাত 1টায় লস অ্যাঞ্জেলেসে বেলজিয়াম এবং ইরানের মধ্যে অনুষ্ঠিত খেলাটি গোলশূন্য ড্র হয়। রাত 10টায় আটলান্টায় সৌদি আরবকে 4-0 গোলে হারায় স্পেন। এদিকে আজ রাত 11টায় যুক্তরাষ্ট্রের ডালাসে আর্জেন্টিনা মোকাবেলা করবে অস্ট্রিয়ার। ক্রিকেট। চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে গতকাল তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে 7 উইকেটে পরাজিত করে হোয়াইট ওয়াশের মাধ্যমে সিরিজ জিতে নিয়েছে সফররত অস্ট্রেলিয়া। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 109 রান করে। দলের পক্ষে তৌহিদ হৃদয় অপরাজিত 61 রান করেন। 110 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়া 11 ওভারে 3 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। ক্রিকেটের আরও খবর। আজ আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটের কোন খেলা অনুষ্ঠিত হবে না। আগামীকাল বিশ্বকাপের 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 3:30 ব্রিস্টলে দিনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবে। একই স্টেডিয়ামে সন্ধে 7:30 দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড শ্রীলঙ্কার এবং রাত 11:30 লিডসে অস্ট্রেলিয়া পাকিস্তানের মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে গতকাল সকাল 9টা থেকে পরবর্তী 48 ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:12 এবং সূর্য অস্ত যাবে 6:49। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লাল গালিচা সংবর্ধনা। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আজ তারেক রহমানের একান্ত বৈঠক। বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করা হবে। গতরাতে কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময়কালে বললেন তারেক রহমান। জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও 25,000 মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার। দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সেবা চালু করা হচ্ছে বললেন বাণিজ্যমন্ত্রী।

0: কাতারে সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি নিহত। এবং ফিফা বিশ্বকাপে কানাডার ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ড মিশরের মোকাবেলা করছে। উরুগুয়ে কেপ ভার্দে এবং বেলজিয়াম এবং ইরানের মধ্যকার খেলাটি ড্র। সৌদি আরবকে 4-0 গোলে হারায় স্পেন। খবর শেষ হলো।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
2: সবার সাথে 90.4।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা।

0: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
1: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
0: মুকুল টি স্টল,
2: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
1: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: কবে যাব পাহাড়ে, আহারে আহারে।
2: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
3: তোর আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
4: তাই তো, তাকে তো দেখছি না।
2: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
4: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 90.4 FM.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? মামার একটু ঢাকা এবং শুনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনি।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ।

0: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
4: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
5: মুকুল টি স্টল,
6: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: Destination, Ag Station.
1: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
3: আচ্ছা,
2: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
3: এই কথা তো, চলো এখনি।
2: কিভাবে?
3: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
0: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড.
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music.
2: How is music? Tuesday to Wednesday from 5 p.m.

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি খাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Taka FM 90.4
1: সারা দেশে
3: সবার সাথে।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: বাইজা বুঝা তামা তামা
1: জানত মগর কি হুলতেছেন পুরাই একশো একশো টানে বুঝছেন না কি চলে
0: লিয়ালি ছেড়ে
1: দিল দিয়া ফিল করেন 90.4

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।
2: When I was 6 years old, I broke my leg.

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Haka FM 90.4 app. Just download, install and enjoy.

0: Midday. Midday Feels.
1: হ্যালো ঢাকা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিলস এ। লিসেনার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আপনাদের সবার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে আছেন। বন্ধুরা, ঘড়ি কাটা দেখতে দেখতে বরাবর 2টা বাজে চলে এসেছে এবং আরজি রিদম কিন্তু হাজির আপনাদের মাঝে সুন্দর এই দুপুরটাকে আরো সুন্দর করে তোলার জন্য, আড্ডায় জমে তোলার জন্য এবং হচ্ছে এই দুপুরটাকে, এই অলস দুপুরটাকে একটু আনন্দে মেতে উঠানোর জন্য। যাই হোক, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা সপ্তাহে, নতুন একটা দিনে, নতুন একটা ঘন্টায় কিন্তু চলে এসেছি। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। অনেকদিন পর কিন্তু আসলাম, গত সপ্তাহে ছিলাম, গত বৃহস্পতিবার ছিলাম এবং দেখতে দেখতে আবারও কিন্তু নতুন সপ্তাহে সোমবার চলে এসেছে। আর বন্ধুরা, আপনারা তো সবাই জানেনই যে সোমবার, মঙ্গলবার এবং বুধবার মানেই কিন্তু মিড ডে ফিলস। হ্যাঁ বন্ধুরা, মিড ডে ফিলস নিয়ে হাজির হয়ে গেছি, আছি একদম বিকাল 5টা পর্যন্ত আপনাদের সাথে, আপনাদের মাঝেই। তাছাড়া প্লেলিস্ট জুড়ে অবশ্যই সব সুন্দর সুন্দর গান তো আছেই আপনাদের জন্য। তো যাই হোক বন্ধুরা, শুরুর এই মুহূর্তে একটু বলে দিব, খুব ইজিলি কিন্তু ফ্রেন্ডস আমার সাথে কানেক্ট হতে পারবেন। আমার সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, অফিসিয়াল ফেসবুক পেজ, facebook.com/ILoveDhakaFM। যদি আমাদের পেজে চলে আসেন, সেখানে কিন্তু অলরেডি আমার পোস্ট চলে এসেছে ফ্রেন্ডস, অ্যান্ড পোস্টের কমেন্ট সেকশনে যদি যুক্ত হয়ে যান, কমেন্ট করে ফেলেন, আমি কিন্তু আপনাকে পেয়ে যাচ্ছি এবং আমরা কিন্তু খুব সুন্দর একটা আড্ডা দিতে পারছি। তাছাড়া আমাদের অফিসিয়াল যে নাম্বারটা আছে 01841904904, এই নাম্বারে খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন। বন্ধুরা, আমি আরও একবার আজকে একটু বলে দিতে চাই, গত বৃহস্পতিবারও আপনাদের আড্ডার মাঝে বলেছিলাম যে আসলে নাম্বারের মেসেজগুলো আনফর্চুনেটলি পড়া পসিবল হচ্ছে না। সো যারা আমাকে নাম্বারে লিখছেন বা নাম্বারে লিখবেন, আমি তাদের উদ্দেশ্যে একটু বলবো যে নাম্বারে লিখে কোনো লাভ নেই, আমাকে আজকে পাচ্ছেন না নাম্বারে। সো সবাই ফেসবুক পেজে চলে আসবেন এবং হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হয়তো বা আমাকে পেয়ে যাবেন আর কি। তাছাড়া আমাদের ফেসবুক কমেন্ট সেকশনে চলে আসলে তো হচ্ছেই। সো আশা করছি যারা নাম্বারে আমাকে লিখছেন বা লিখবেন, তারা একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে বা হচ্ছে ফেসবুকে লিখবেন, তাহলেই আমাকে পেয়ে যাচ্ছেন। তাছাড়া আমি হয়তো বা আপনাদের মেসেজ আজকে পড়তে পারছি না। তো যাই হোক, আছে বিকাল 5টা পর্যন্ত অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, সুন্দর সুন্দর গান আমরা শুনবো। সুন্দর একটা দুপুরবেলা চলে এসেছি, হালকা হালকা রোদ দেখা যাচ্ছে বাইরে, যদিও একটু মেঘলা একটা আবহাওয়া আছে, বৃষ্টি হওয়ার একটা পসিবিলিটি আছে, দেখা যাক কি হয়। তো যাই হোক, যেহেতু হালকা রোদ আছে, আমার মনে হয় রোদের একটা গান দিয়েই আমাদের দুপুরটা শুরু করা উচিত। আমরা এখন মেজবাউর রহমান সুমনের করা একটা গান শুনবো, যেটা হচ্ছে রিসেন্ট একটা মুভি রোইদের গান, রোইদে আইলা গাজুরাইতে, বেশ সুন্দর একটা গান। তো আশা করছি গানটা সবার ভালো লাগবে। তো সুন্দর গানটা দিয়ে আজকের মতো দুপুরটা শুরু করছি। অবশ্যই সবাই শেষ পর্যন্ত রিদমের সাথে থাকবেন, থাকবেন মিড ডে ফিলসের সাথে, থাকবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হ্যালো লিসেনার্স, দিস ইজ আর জি রিদম হিয়ার। আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। লিসেনার্স, বরাবর দুইটা বাজে কিন্তু হাজির হয়ে গেছি এবং দেখতে দেখতে কিন্তু সময় সময় মতো এগিয়ে যাচ্ছে। আশা করছি বন্ধুরা দেরি না করে এক্ষুনি সবে যুক্ত হয়ে যাবেন, আমার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ঠিক শুরুর মুহূর্তে আমার সাথে যুক্ত হয়ে গেছেন এবং ঢাকা FM 90.4 এর সাথে আছেন। আর মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশনে। আশা করছি সবাই শেষ পর্যন্ত থাকবেন, অর্থাৎ বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আছি আপনাদের মাঝে। আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি সবাই ভালো আছেন। আর আমি তখন যেটা বলছিলাম যে ফ্রেন্ডস খুব ইজিলি আমার সাথে কানেক্ট হতে পারবেন, বাট আনফর্চুনেটলি আজকে কিন্তু আমি নাম্বারের মেসেজগুলো পড়তে পারছি না, নাম্বারের মেসেজগুলো পড়তে পারছি না। সো যারা আমার সাথে যুক্ত হতে চাচ্ছেন সবাই একটু কষ্ট করে ফেসবুকে চলে আসতে হবে এবং হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসতে হবে। আমাদের ফেসবুক পেজ facebook.com/ilovedhakafm, সেখানে যদি চলে আসেন, পোস্টার কমেন্ট সেকশনে যদি যুক্ত হয়ে যান সেখান থেকে আমি আপনাকে পেয়ে যাচ্ছি। তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন, বাট আনফর্চুনেটলি যারা আমাকে নাম্বারে আজকে লিখছেন বা আমাকে শুনছেন, এখন আমি আরও একবার একটু বলে দিচ্ছি, যারা আমাকে নাম্বারে লিখছেন তারা কিন্তু আজকে আমাকে কোনোভাবে পাচ্ছেন না। সো যদি আড্ডা দিতে চান একটু কষ্ট করে ফেসবুকে চলে আসতে হবে বা আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসতে হবে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। বিশ্বকাপের সিজন চলছে, সবাই হয়তো এনজয় করছেন, খেলা দেখছেন। আসলে প্রতিটা ম্যাচই কিন্তু মোটামুটি কি বলবো যে একটা ভয় ভীতি ঢুকিয়ে দিচ্ছে, যেই খেলাটাই দেখছি সেই খেলাটাই ড্র হয়ে যাচ্ছে। এরকমটা দেখলে আসলে মানে লাইফে একটু কনফিডেন্সটা কমে যায়। দেখা যায় একটা ভালো কনফিডেন্স নিয়েছি বা ভালো একটা ডিসিশন নিয়েছি লাইফে আগাবো, বাট যখন এরকম কোনো খেলা দেখি যে আসলে ম্যাচ ড্র হয়ে যাচ্ছে বা আসলে প্রতিপক্ষ এবং মানে কোনো টিমই হচ্ছে জমিয়ে খেলতে পারছে না বা গোল করতে পারছে না, তখন যখন এগুলো দেখি তখন হচ্ছে ডিমোটিভ হয়ে যায়, মানে মনে হয় যে ও তারাই পারছে না তাহলে আর আমাদের লাইফের কি গতি হবে। যাই হোক, আজকে কিন্তু বাই দ্য ওয়ে আজকে কিন্তু আর্জেন্টিনার খেলা আছে, অ্যান্ড এই তো আর্জেন্টিনার জার্সি পরেই বসে আছে অবশ্য। যাই হোক, আশা করছি আজকেও ভালো খেলবে এবং মোটামুটি দেখি, আপনার একটা প্রেডিকশন দেন আজকে আর্জেন্টিনা কয় গোল দিতে পারে, নাকি অস্ট্রিয়া আর্জেন্টিনাকে গোল দিয়ে দিবে, দেখি আপনারা একটা প্রেডিকশন দিতে পারেন চাইলে। সবাই কমেন্ট সেকশনে চলে আসেন বা আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসেন। সো যদি হোয়াটসঅ্যাপ এবং কমেন্ট সেকশনে চলে আসেন তাহলে কিন্তু অ্যাড হতে পারছি, তাছাড়া আজকে আমি আপনাদের সাথে যুক্ত হতে পারছি না, এটা আরও একবার বলে দিলাম। সো দেরি না করে অবশ্যই ফোনটা একটু হাতে নিয়ে নেবেন এবং কষ্ট করে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে চলে আসবেন। যাই হোক, আমরা অনেক অনেক গল্প করবো, অনেক অনেক আড্ডা দিব আজ আপনাদের সাথে বিকাল পাঁচটা পর্যন্ত। আমরা আরও একটা গানে চলে যাই, আর এই মুহূর্তে যারা আমাকে শুনছেন সবাই আশা করছি ফোনটা হাতে নিয়ে যুক্ত হয়ে যাবেন আমার সাথে। যাই হোক, এখন আমরা যে গানটা শুনবো বন্ধুরা সেটা হচ্ছে ইমরান আর কনার করা একটা গান, কন্যা। বেশ সুন্দর একটা গান, যেই কন্যারা আমাকে শুনছেন তাদের উদ্দেশ্যে এই গানটা ডেডিকেট করে দিলাম। আর হচ্ছে অবশ্যই আমাকে মেসেজ করে জানিয়ে দিতে পারেন কোথেকে আছেন, কোথেকে যুক্ত আছেন, কোথেকে শুনছেন। তা তো কথা না বলে আমরা সোজা গানে চলে যাই, খুব জলদি আবার ফিরে আসছি, আশা করছি একদম শেষ মুহূর্ত পর্যন্ত সবাই অবশ্যই আমাদের সাথেই থাকবেন।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666। বিশেষ সুযোগ, ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Midday. Midday Feels.
1: হ্যালো লিসেনার, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনার পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এ। আশা করছি বন্ধুরা সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে। আমি কিন্তু বরাবর 2টা বাজে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে এবং আছি বিকেল 5টা পর্যন্ত। সো দেরি না করে সবাই যুক্ত হয়ে যান আমার সাথে। আমি আরো একবার একটু বলে দিতে চাই, খুব ইজিলি কিন্তু যুক্ত হতে পারবেন ফ্রেন্ডস, অ্যান্ড নাম্বারে আজকে আমাকে পাচ্ছেন না আনফরচুনেটলি। সো আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে facebook.com/ilovethakafm। সো সেখানে যদি চলে আসেন এবং কমেন্ট সেকশনে যদি কমেন্ট করে ফেলেন খুব ইজিলি কিন্তু আমার সাথে কানেক্ট হয়ে যেতে পারছেন। তাছাড়া যুক্ত হতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে। সো হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904। এই নাম্বারে কিন্তু খুব ইজিলি হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারবেন। আমি আরও একবার বলছি, যারা আমাকে নাম্বারে লিখছেন বা নাম্বারে লিখেন তারা একটু কষ্ট করে আজকে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে চলে আসেন, তাহলে আমাদের জন্য বেশ ভালো হয় এবং দুপুরটা কিন্তু আমরা খুব জমিয়ে একটা আড্ডা কিন্তু দিতে পারবো। তো যাই হোক, আছি বিকাল 5টা পর্যন্ত আপনাদের সাথে, অনেক ইন্টারেস্টিং বিষয় নিয়ে কিন্তু গল্প করবো, আড্ডা দিব। তাছাড়া আমাদের প্লে লিস্ট জুড়ে এত সুন্দর সুন্দর গান তো অবশ্যই আছে আপনাদের জন্যই, আর আপনাদের পছন্দের গান নিয়ে কিন্তু আসলে আমাদের প্লে লিস্টটা সাজানো হয়। সো অবশ্যই যদি পছন্দের গানগুলো শুনতে চান থাকতে হবে কিন্তু ঢাকা এফএম 90.4 এর সাথে। যাই হোক, আমরা এখন আরও একটা গানে চলে যাব, আমাদের জন্য খুব সুন্দর একটা গান কিন্তু অপেক্ষা করছে। এখন যে গানটা আমরা শুনবো সেটা হচ্ছে জেমসের করা একটা গান, লিখতে পারি না। বেশ সুন্দর একটা গান, আশা করছি গানটা সবাই ভালো লাগবে। এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Midday Field.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতি ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। The service you wish for. Listeners, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আর জি রিদম কিন্তু বরাবর 2টা বাজে হাজির হয়ে গেছি এবং আছি কিন্তু বিকাল 5টা পর্যন্ত। আর তখন যেটা বলছিলাম যে সময়টা আসলে কখন যেন কোন দিক দিয়ে চলে যায় আসলে ধরা যায় না, সময়টাকে কোনোভাবেই ধরে রাখা যায় না। তো যাই হোক, সময় কিন্তু সময়ের মতো চলে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। তো আশা করছি বন্ধুরা সবাই যুক্ত হয়ে যাচ্ছেন আমার সাথে, যুক্ত হয়ে যাবেন আমার সাথে। আমি এই মুহূর্তে আরো একবার একটু বলবো যে যারা আমাকে নাম্বারে লিখছেন তারা কিন্তু আজকে আমাকে পাচ্ছেন না। সো যারা আমাকে লিখতে চাচ্ছেন অবশ্যই কষ্ট করে একটু হোয়াটসঅ্যাপে চলে আসতে হবে, ফেসবুকের পেজে চলে আসতে হবে আমাদের। আজ আমি ফেসবুক থেকে একটু ঘুরে আসি, দেখি আমাদের কমেন্ট সেকশনে এখন পর্যন্ত কে কে চলে এসেছে। facebook.com/ilovedhakafm। প্রথমে দেখতে পাচ্ছি রিয়াজ আহমেদ আছেন। হ্যালো ভাইয়া, কেমন আছেন? কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ভাইয়া, আশা করছি আপনিও ভালো আছেন। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু MD জাকারিয়া হোসেন যুক্ত হয়ে গেছেন কমেন্ট সেকশনে। কি অবস্থা, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ভাইয়া, আশা করছি আপনিও ভালো আছেন। জাকারিয়া হোসেন ভাই মোস্ট প্রবাবলি পাবনা থেকে যুক্ত হয় আমাদের সাথে। আচ্ছা, উম্মে রায়হান কিন্তু চলে এসেছে। হ্যালো রিদম ভাইয়া, শুভ বৃষ্টিময় দুপুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বৃষ্টিময় দুপুর বলবো না, কারণ হচ্ছে আকাশটা যদিও মেঘলা তবে রোদের একটা আনাগোনা দেখা যাচ্ছে, আবার হালকা হালকা অন্ধকার হচ্ছে, মানে সব মিলিয়ে ঝিলে একটা ওয়েদার আর কি, কেমন জানি এটা হচ্ছে একটা পাঁচ মেশালো ওয়েদার বলা যায়। আচ্ছা, অমৃত বোসদাদা কিন্তু চলে এসেছে কলকাতা ইন্ডিয়া থেকে, দেখতে পাচ্ছি শুভ মেঘলা দুপুর। আচ্ছা, কলকাতাতেও আজকে মেঘলা আকাশ তাহলে। যাই হোক, শুনে বেশ ভালো লাগলো যে মোটামুটি সব দিকে কিন্তু আজকে একটা মেঘের আনাগোনা আছে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছেন, কে যুক্ত হয়েছেন কমেন্ট সেকশনে, ভাই তোমাদের FM ধরে না আমাদের এলাকা গাজীপুর শ্রীপুরে। আচ্ছা আচ্ছা, আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে গাজীপুর শ্রীপুর থেকে ইমরান তুহিন, কমেন্ট করেছেন আর কি, ভাইয়া তোমাদের FM ধরে না। আচ্ছা, আমি অবশ্যই এটা টেকনিক্যাল বিষয়ের সাথে আলোচনা করব, জানার চেষ্টা করবো ব্যাপারটা নিয়ে। অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু জাকারিয়া ভাই যুক্ত হয়েছেন হোয়াটসঅ্যাপে। জাকারিয়া লিখেছেন, রিদম ভাই আর্জেন্টিনা 2টা গোল দিবে। আচ্ছা, আর্জেন্টিনা 2টি গোল দিবে না, আমি আসলে আজকের খেলা নিয়ে খুবই কনফিউজড, একটা প্রেডিকশন আসলে ওভাবে এখন পর্যন্ত দিতে পারছি না, তবে দেখা যাক কি হয়। আমি ভাবছিলাম, আমি আসলে যখন অফলাইন ছিলাম এই যে বসে বসে আপনাদের মেসেজ পড়ছিলাম, এবং তাই ভাবছিলাম যে আজকে আর্জেন্টিনা কয়টা গোল দিতে পারে, কয়টা গোল হতে পারে। যাই হোক, দেখি এই বিষয় নিয়ে আমরা অবশ্যই গল্প করব, আড্ডা দিব। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে গেছে কোথায় তাসনুবা ফ্রম রংপুর। আচ্ছা রিদম, তোমার পড়াশোনা কোথা থেকে আমায় জানাও তো, আর আমাকে তোমার মনে আছে, যদি ভুলে যাও তারপর দেখো। না না না, অবশ্যই মনে আছে তাসনুবা, অনেক অনেক ধন্যবাদ এতদিন পর যুক্ত হয়ে যাওয়ার জন্য। আমার পড়াশোনা কোথা থেকে, আমার পড়াশোনা এখন পর্যন্ত তো শেষ হয়নি, আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টে। এই তো পড়ালেখা শেষ হতে আরও কিছুটা সময় লেগে যাবে। যাই হোক, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সাউদা যুক্ত হয়ে গেছে। সাউদা, অনেকদিন পর আপনাকে পেলাম, আপনাকে কিন্তু মনে মনে খুঁজেছিলাম কিছুদিন, যদিও পাইনি। যাই হোক, সাউদা চলে এসেছে, সাউদার সাথেও কথা হবে, আড্ডা হবে, গল্প হবে, সবার সাথেই গল্প করব। একটা গানে চলে যাই আমরা বাংলা ফাইভের তোমায় আমি চিনি না অ্যালবামের গানটা শুনবো, কনফিউশন, খুবই সুন্দর গান। এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাচ্ছি।

0: Midday Field.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আর যে রিদম কিন্তু বরাবর দুইটা থেকে আপনাদের মাঝে ছিলাম এবং দেখতে দেখতে কিন্তু আমরা দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি। 3:01 সময়ে কখন কোন দিক দিয়ে চলে যায় বোঝা যায় না, কখন আবার বিদায় নিতে হবে আপনাদের মাঝ থেকে তাও বলা যায় না। যাই হোক, আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে হয়তো বা অনেকেই শুনছেন না, হয়তো বা নাম্বারের মেসেজগুলো আজকে পাচ্ছি না, নাম্বারের মেসেজগুলো পড়া হচ্ছে না, তারপরেও কিন্তু অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আশা করছি বিকাল 5 পর্যন্ত অবশ্যই থাকবেন। আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু লিখতে পারেন, আমি হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গেছে আমার সাথে, ফেসবুক কমেন্ট সেকশনেও কিন্তু দেখতে পাচ্ছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আরও একবার একটু বলে দিব, আমাদের ফেসবুক পেজ facebook.com/ILoveDhakaFM, আর আমাদের অফিসিয়াল যে নাম্বারটা আছে অর্থাৎ হোয়াটসঅ্যাপ যেটাতে পেয়ে যাচ্ছেন 01841904904, এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন, তাহলেই যুক্ত হয়ে যেতে পারছেন আমার সাথে। যাই হোক, আমরা কিন্তু আছি, আমরা অনেক বিষয় নিয়ে গল্প করবো, অনেক বিষয় নিয়ে আড্ডা দিব। আমরা কিছুক্ষণ পর হচ্ছে আর্জেন্টিনার দলটা নিয়ে কিন্তু কথা বলবো, এবং মেসির কিন্তু হচ্ছে সামনে দেখতে দেখতে কিন্তু সে খুব জলদি কিন্তু হচ্ছে 39 বছর বয়সে কিন্তু পা রাখতে যাচ্ছে। মেসিও আসলে বয়স হয়ে যাচ্ছে, তাকেও হয়তো বা যে কোনো সময় বিদায় জানাতে হবে, এটাই রিটায়ারমেন্ট থাকেই। যাই হোক, আসলে ভালো প্লেয়াররা কখনো মানে মন থেকে সরে যায় না, এটাও একটা ফ্যাক্ট। তো যাই হোক, আমরা সেই বিষয়টা নিয়ে অবশ্যই গল্প করে আড্ডা দিব, তবে আমার মনে হয় আমাদের আরও একটা গানে চলে যাওয়া উচিত। আমরা এই ঘন্টার এই শুরুর মুহূর্তটা আরও একটা সুন্দর গান দিয়ে শুরু করি, খুব জলদি আবার ফিরে আসছি। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে আজম খানের করা একটা গান, এ সালেখা এই মালেকা, বেশ সুন্দর একটা গান। গানটা শুন মানে খুবই এনার্জেটিক, আসলে পুরোনো দিনের গান হলেও এই গানটা যখনই শুনি তখনই কিন্তু খুবই ভালো লাগা কাজ করে। যাই হোক, আসলে ইনসেন্ট লেভেলের একটা গান। এত কথা না বাড়ি আমরা সোজা গানে চলে যাচ্ছি, তো আশা করছি খুব জলদি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই অবশ্যই যুক্ত থাকবেন ঢাকা FM 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

বাইজা বুঝা তামা তামা মগর কি গুলতেছেন পুরাই একশো একশো টানে বুঝছেন না কি চলে ও হো লিখে রে দিল দিয়া ফিল করেন 90.4

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: and Taka FM 90.4.
1: Midday. Midday. Feels.
2: Hello listeners, welcome back again. This is RJ Rhythm here. আশা করছি সবাই যুক্ত আছেন আমার সাথে, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4. যাই হোক, দুপুর 2টা বাজে কিন্তু হাজির হয়ে গেছে আপনাদের মাঝে এবং দেখতে দেখতে কিন্তু দ্বিতীয় ঘন্টার প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে এসেছে। আশা করছি সবাই যুক্ত আছেন আমার সাথে, সবাই আমাকে শুনছেন। হয়তো আজ আমরা নাম্বারে মেসেজগুলো পড়তে পারছি না, তবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার যে সবাই আমার সাথে যুক্ত হয়ে গেছেন। এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপেও একটা আনাগোনা আছে, ফেসবুকেও কিন্তু সবাই কমেন্ট করছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সাউদা যুক্ত আছে। সাউদা কোথায় আমাকে তাহলে কেউ একজন মনে মনে খুঁজে। থ্যাংক ইউ সো মাচ। ও প্লেজার প্লেজার, বলতে গিয়ে মনে হয় এই

আমাকে ডেডিকেট করলাম, প্লে করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, অবশ্যই চেষ্টা করবো সাউদা। আচ্ছা সাউদা লিখেছে, কয়েকদিন ধরে আপনার সাথে একটা টপিক নিয়ে কথা বলবো ভাবছিলাম, বাট এখন একটু কেমন জানি লাগছে। আচ্ছা ফিল ফ্রি সাউদা, কোনো সমস্যা নেই, আপনি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছেন ফিল ফ্রি টু মি, আপনি কথা বলতে পারেন, জানাতে পারেন, শেয়ার করতে পারেন অবশ্যই। আচ্ছা তারপর, আচ্ছা আমাকে ডেডিকেট করেছে, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, বলতে গিয়ে মনে হয়। আচ্ছা যাক, বেশ সুন্দর একটা গান। আচ্ছা জানেন ভাইয়া, 25 তারিখ আমার মা বাবা ইউএসএ চলে যাচ্ছে, এটা ভেবেই আমার ভিতরটা ফাঁকা ফাঁকা লাগছে, আমার তো ওরকম কেউ নেই যে আমার শূন্যতা ফিল করে দিবে। আচ্ছা কোনো সমস্যা নেই সাউদা, আছি তো আমরা, সবাই আছি তো আমরা আছি, আপনার বন্ধুরা আছে, এই আপনার বন্ধু আরজি রিদম আছে, তারপর দেখতে পাচ্ছি কোথায় আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে ভেই ডার্ক চকলেট, হোয়াটসঅ্যাপ, ডু ইউ লাইক দ্য নেম, প্লিজ টেল মি অনেস্টলি। আচ্ছা ডার্ক চকলেট নামটা নতুন না, পুরনো একটা নাম, অনেকেই ডাকে ডার্ক চকলেট। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ নামটা দেওয়ার জন্য, হ্যাঁ কিউট, সুন্দর সুন্দর নাম। আচ্ছা তারপর আমি একটু ঘুরে আসবো হোয়াটসঅ্যাপ ফেসবুকের কমেন্ট সেকশন থেকে কে কে আছে একটু দেখি। আমার সাথে রিয়াজ আহমেদ আছে, তারপর দেখতে পাচ্ছি এমডি জাকারিয়া হোসেন আছে, উম্মে রায়হান আছে, অমৃত বোস দাদা আছে দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে, আছে ইমরান তুহিন কমেন্ট সেকশনে আছেন, এমডি আতিকুল ইসলাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আতিকুল ভাই, আশা করছি আপনিও ভালো আছেন। উম্মে রায়হান আছে, আমি গ্রামে এসেছি, এখানে বৃষ্টি হচ্ছে। আচ্ছা উম্মে রায়হান, আপনার গ্রামের বাড়ি কোথায়, মানে কোন লোকেশনে আছেন একটু জানিয়ে দেন, তাহলে আমিও চলে আসছি, বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে হচ্ছে, মনটা হালকা হালকা একটু খারাপ আর কি, বেশি না সামান্য একটু খারাপ। যাই হোক, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে দিয়া দিয়া, আচ্ছা দিয়া দিয়া দিয়া যুক্ত হয়ে গেছে আমার সাথে, কোথায়, আসসালামু আলাইকুম, আই লাভ ইউ সো মাচ, আপনার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। আচ্ছা আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবেন, এত কনফিডেন্ট, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপর লিখেছে শাশুড়ি মার নাম্বারটা দিয়ে দেন আর অ্যাড্রেসটা দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, আমার আম্মুকে আপনি শাশুড়ি বানিয়ে ফেলছেন, মানে আমি দেখতে পাচ্ছি যে বেশ কয়েকদিন যাবত আমাকে জিজ্ঞেস না করে আমার আম্মুকে কিন্তু বেশ কয়েকজনের শাশুড়ি, মানে শাশুড়ি বানিয়ে ফেলেছেন। এই ব্যাপারটা যদি আমার আম্মু এনি হাও জানে, তাহলে কিন্তু আমাকে এনি টাইম ঘর থেকে বের করে দিবে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ দিয়া যুক্ত হয়ে যাওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছি আন্না যুক্ত আছে, আনা আন্না আন্না আন্না আর অ্যানা, যেরে হোক অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য, কোথায় বিগ ফ্যান, লাভ ইউর ভয়েস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ যুক্ত থাকার জন্য, আশা করছি শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য, আমরা আবারও ফিরে আসবো, তবে এখন একটা গানে চলে যাওয়া উচিত, আমরা ক্রিপ্টিক পেটের কথা একটা গানে যাবো, শ্রেষ্ঠ অ্যালবামের ভবঘুরে, বেশ সুন্দর একটা গান, খুবই এনার্জেটিক একটা গান, আমার খুব পছন্দের গান, আশা করছি গানটা সবাই এনজয় করবেন। এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি ফিরে আসছি আবারও আপনাদের মাঝে।

0: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।
1: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হ্যালো বন্ধু বান্ধব, আমি কিন্তু চলে এসেছি, আবারও আছি, চলে এসেছি বলতে কোথাও যাইনি, আছি আপনাদের মাঝেই আছি। দেখতে দেখতে কিন্তু দ্বিতীয় ঘন্টার প্রায় শেষ পর্যায়ে চলে এলাম। সময়টা যে কখন কোন দিক দিয়ে চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে এখন শুনছেন, আমার সাথে যুক্ত আছেন। আশা করছি আমাদের প্লে লিস্টের প্রত্যেকটা গান অবশ্যই কিন্তু ভালো লাগছে। যাই হোক, আজকে কিন্তু আর্জেন্টিনার খেলা আছে রাত 11টা বাজে। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশ সময় রাত 11টার দিকে কিন্তু আর্জেন্টিনার অস্ট্রিয়ার ম্যাচ আছে। কে কোথায় খেলা দেখছেন এবং খেলা নিয়ে আসলে কি কোনো প্ল্যান আছে কিনা, যদি থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন, দেখি কার প্ল্যান কেমন। আমি এখন পর্যন্ত আসলে ওভাবে বলতে পারছি না খেলা কোথায় দেখবো আজকে, তবে দেখা যাক, যদি আমার কোনো বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে যায় বাহিরে তাহলে তো হলোই। TSC যেতে পারি খেলা দেখার জন্য, বা হয়তো বা হচ্ছে খিলগা যেতে পারি, দেখা যাক। আসলে মানে বিশ্বকাপের সময় মজাই কিন্তু এটা, যে বিভিন্ন রাস্তার অলিতে গলিতে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন মোড়ে মোড়ে যেই প্রজেক্ট লাগিয়ে যে খেলা দেখার যে ব্যাপারটা বা এনজয় করার যে ব্যাপারটা, এটাই কিন্তু আসলে বিশ্বকাপের একটা মজা, যেটা 4 বছর পর পর আসে। আর এবারে বিশ্বকাপটা আসলে সত্যি কথা বলতে, যদিও আসলে এবার বিশ্বকাপের মধ্যে কিন্তু মানে অন্যান্য বারের মতো তেমন একটা হাইপ নেই, তবু আমি কিন্তু পার্সোনালি খুব এনজয় করছি, আমার খুব ভালোই লাগছে। এই যে ম্যাচগুলো হচ্ছে, খেলাগুলো হচ্ছে, ড্র হচ্ছে, কেউ জিতছে কেউ হারছে, সব মিলে ঝিলে কিন্তু আমার কাছে খুব ভালোই লাগছে। আর যদি বলি যে নিজের পছন্দের টিমের কথা, তাহলে তো আজকে নিজের পছন্দের টিমের কিন্তু খেলা। সো দেখি যে আজকে আর্জেন্টিনা কি করে, কি হয় আজকে আর্জেন্টিনার ম্যাচে। আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের কি কোনো প্রেডিকশন আছে কিনা, বা আপনাদের কোনো প্রেডিকশন থাকলে কিন্তু অবশ্যই জানাতে পারেন। আর আমি যেটা প্রেডিক্ট করেছি এখন পর্যন্ত, মানে আমি ভাবছি যে হয়তোবা 2-1 গোলে কিন্তু ম্যাচটা হতে পারে, মানে আর্জেন্টিনার জয় লাভ করবে হয়তোবা 2-1 গোলে আর কি। বাকিটা এখন পর্যন্ত বলতে পারছি না, দেখা যাক কি হয়। আর কানসাস সিটিতে আমি যদি বলি, মানে আজকের খেলাটা যেখানে হবে আর কি, কানসাস সিটি, সেখানে আর্জেন্টিনার যে একটা প্র্যাকটিস সেশন চলছে, সেই প্র্যাকটিস সেশনের ব্যাপারে যদি বলি, যে আসলে স্টেডিয়ামের ভিতরে কিন্তু কোনোভাবেই মানে ঢুকার মতো কিন্তু কোনো হচ্ছে কোনো সিস্টেম নেই, বা কোনো আসলে এরকম কোনো অপরচুনিটি নেই। ফিফার নির্দেশ মেনে যেটুকু সময়ের জন্য মানে না খুললেই না, ঠিক ততটুকু একটা সময় নিয়েই কিন্তু হচ্ছে আর্জেন্টিনা কিন্তু তাদের প্রস্তুতি নিচ্ছে, এবং আশা করছি যে প্রস্তুতি নেওয়ার আসলে কিছু নেই, আর্জেন্টিনা এমনিতেই হয়তো বা ম্যাচ জিতে যাবে, তারপর দেখা যাক। আর মানে ইনস্টাগ্রামের একটা ইয়েতে রিলে দেখছিলাম আর কি, যে আর্জেন্টিনার মানে যেখান থেকে আসলে কেউ কিন্তু কোনো খোঁজ খবর রাখতে পারছে না, বাট আমি আনফর্চুনেটলি দেখে ফেলেছি আর কি, সেটা হচ্ছে আমাদের আর্জেন্টিনার যে ফুটবল সংস্থার যেই প্রেসিডেন্ট আছে ক্লোদিও তাপিয়া, তার পোস্টে কিন্তু একটা ভিডিওতে দেখা গেছে যে মোটামুটি সবাই কিন্তু একটা অনুশীলনে আছে বা একটা প্র্যাকটিস সেশনে আছে। সেখানে মানে মোটামুটি দেখলাম যে একটা পার্টি চলছিল, এবং হচ্ছে আমি যদি বলি কার কথা বলবো, কর্ডোবার কিংবদন্তির কথা যদি বলি, গায়ক কার্লোস বা হচ্ছে লামোনা হিমিনেস যে ইয়েটা আছে, সে কিন্তু গান গাচ্ছিলেন, এবং মেসি হাসাহাসি করছিল, তাদের ভিতরে যে আসলে একটা খুনসুটি ভাব, এই ব্যাপারটা কিন্তু আসলেই খুবই ইন্টারেস্টিং এবং খুবই ভালো লাগার মতো। এবং গান সে মানে গানটা যখন শেষ হচ্ছিল, তখন কিন্তু মেসি একটা কথা বলেছিল যে তুমি অসাধারণ, তুমি গ্রেটদের মধ্যে একজন, শিল্পীকে বললেন। কিন্তু মানে আসলে আমার যেটা মনে হয় যে শিল্পীকে না বলে কথাটা আসলে মেসিকেই বলা উচিত, কারণ মেসি মানে হি ইজ এ ম্যাজিশিয়ান, এটা আসলে বলার কোনো ইয়েই রাখে না। আমার যেটা মনে হচ্ছে আজকের তো হয়তোবা ট্রফি সরি আজকের তো হয়তোবা ম্যাচে জিতে যাবে আর্জেন্টিনা। অ্যান্ড আমার যেটা ধারণা, যে প্রেডিকশন যেটা দিয়েছি, 2-1 গোলে হয়তোবা আর্জেন্টিনা জিতবে, তারপর দেখা যাক। এখন পর্যন্ত আসলে ঠিক বলতে পারছি না, খেলাটা শুরু হলে হয়তোবা বলা যাবে, যদিও আমি কিন্তু একটু টেনশনে আছি আজকের খেলাটা নিয়ে। দেখেন এখন আমি কোন টিম ভারী, কোন টিম খারাপ, কোন টিম দুর্বল, আমি সেই বিষয়টা নিয়ে তর্ক করব না। তবে আমার যেটা মনে হয় যে অস্ট্রেলিয়ার যে প্যাটার্ন আমি দেখেছি বা তাদের যে স্কোয়াডটা দেখেছি, মোটামুটি কিন্তু আজকে তাদের লাইন আপটা বেশ ভালো। দেখা যাক কি হয়। আমি বললাম 2-1, আপনাদের যদি যদি কোনো প্রেডিকশন থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন। বাই দ্য ওয়ে হোয়াটসঅ্যাপে কিন্তু অনেকে যুক্ত আছে আমার সাথে, আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছে কোথায় বুঝেছো রিদম, তোমার আর সিফু ভাইয়ের রিলগুলো দেখি অনেক মজা লাগে, থ্যাংক ইউ সো মাচ। তারপর দেখতে পাচ্ছি সাউদা এখন পর্যন্ত আছে আমার সাথে, সাউদা আশা করছি একদম শেষ পর্যন্ত যুক্ত থাকবেন আমার সাথে। আর আমার কিছু হয়নি, আমার মন টন তেমন একটা খারাপ না, মানে খারাপ তেমন একটা খারাপ কি, আমার মন খারাপ না, আমি ঠিক আছি। এমনি থাকে না কিছু বিষয় নিয়ে ফ্রাস্ট্রেশন বা কিছু বিষয় নিয়ে একটু মন খারাপ বা খারাপ লাগে আর কি, সামান্য এতটুকু হতে পারে, তার বেশি কিছু না। আর বাই দ্য ওয়ে হ্যাঁ, আমি গানটা শুনবো, অবশ্যই শুনবো সাউদা, অনেক অনেক ধন্যবাদ সাউদা যুক্ত থাকার জন্য। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আর্জেন্টিনার আরো একজন ভক্ত কিন্তু চলে এসেছে রংপুর থেকে, রাজু। হ্যাঁ রাজু, কি অবস্থা, ভামোস আর্জেন্টিনা, আজকে কিন্তু আর্জেন্টিনা জিতে যাবে। সো আশা করছি অবশ্যই যারা প্রেডিক্ট করতে চাচ্ছেন আমাকে কিন্তু জানাতে পারেন, দেখি কার প্রেডিকশনটা মিলে যায়, কত গোলে আজকে আর্জেন্টিনা জিতবে দেখা যাক। যাই হোক বন্ধুরা, আমরা আরো একটা গানে চলে যাই, বেশ কয়েক জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে, আমার মনে হয় বৃষ্টির একটা গান শোনা উচিত। আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে শাহরিদ আর নির্ঝরের করা একটা গান, যেটা হচ্ছে আড়াল ভালোবাসা অ্যালবামের বৃষ্টি থেমে গেলে। বেশ সুন্দর একটা গান, আশা করছি বৃষ্টি থেমে গেলেই আর্জেন্টিনা জিতে যাবে। যাই হোক দুষ্টামি করছিলাম, আমরা গানে চলে যাই, খুব জলদি আবার ফিরে আসবো আপনাদের মাঝে পরবর্তী ঘন্টায়। আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন, আপনার প্রিয় বন্ধু রিদমের সাথে যুক্ত থাকবেন, মিড ডে ফিল্ডের সাথে যুক্ত থাকবেন, পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: Fields.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আশা করছি সবাই যুক্ত আছেন আমার সাথে এখন পর্যন্ত। আমরা একদম শেষ ঘন্টায় চলে এসেছি। শেষ ঘন্টার শুরুর মুহূর্তে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু আর জি রিদম। দুপুর দুইটা থেকে কিন্তু ছিলাম আপনাদের মাঝে, আছি একদম বিকাল পাঁচটা পর্যন্ত। আশা করছি শেষ মুহূর্ত পর্যন্ত সবাই অবশ্যই যুক্ত থাকবেন। আর এই দুপুরটা অবশ্যই সবার সুন্দর যাচ্ছে, কারণ এত সুন্দর সুন্দর গান আমরা শুনছিলাম। যাই হোক, আমরা তখন কথা বলছিলাম যে আর্জেন্টিনার খেলা নিয়ে। আর আর্জেন্টিনার খেলার কথা যদি বলি, আগামী বুধবার কিন্তু মেসির বয়স হতে চলেছে 39। যাই হোক, আজ ডালাজে কিন্তু অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আসলে আমার যেটা মনে হয় যে মানুষের আয়ু থেকে সময়, মানে এই যে সময় টাইম কিন্তু দেখবেন মানুষের আয়ু থেকে একটার পর একটা দিন কিন্তু হচ্ছে কেড়ে নেয়। তবে বিনিময়ে কিছু মানুষের পায়ে সঁপে দেয় মহাকালের শ্রেষ্ঠতম কিছু গল্প, আর মেসি কিন্তু সেই গল্প কিন্তু লিখে চলেছে। যাই হোক, আসলে মেসির কথা কি বলবো, মানে মেসির আমি দলের হিসাব বাদ দিচ্ছি, মানে থাকে না যে একটা আসলে একজনের প্রতি যে একটা ভালোবাসা। সো মেসির খেলার আসলে আমার মনে হয় কোনো তুলনা হয় না। অবভিয়াসলি হি ইজ এ ম্যাজিশিয়ান, অ্যান্ড তার বলের সাথে তার পায়ের যে একটা কানেকশন, এটা আসলে আমার মনে হয় এটা ইনসেন, এটা মাইন্ড ব্লোয়িং, এটা এটা এটা নেচারাল। এটা আসলে আমার মনে হয় যে এটা এটা এটা মুখে প্রকাশ করার মতো না। যাই হোক, খুবই এক্সাইটেড, আজকে রাতে ম্যাচ হতে যাচ্ছে, দেখি কি হয় কি হবে এখন পর্যন্ত বলতে পারছি না। তবে এবারে ফিফাটা ভালোই লাগছে, অতটাও খারাপ লাগছে না। তবে আমার মনে হয় বাংলাদেশটাতে এবার ওইভাবে আসলে জমে উঠেনি। যাই হোক, আমি খেলার মাঝখানে, মানে খেলা নিয়ে যখন কথা হচ্ছে, আমি মাঝখানে একটু বলে দিতে চাই যে দেখেন বিশ্বকাপ খেলা নিয়ে আসলে তর্কাতর্কি বা কথা কাটাকাটি ফাজলামি এগুলো থাকবে, এটাই স্বাভাবিক, এটাই বিশ্বকাপের মজা। তবে আমার যেটা মনে হয় যে আসলে কখনো খেলাটাকে পার্সোনাল অ্যাটাকে নেওয়া উচিত না, বা হচ্ছে সেই ব্যাপারটা থেকে কোনো মারামারির সৃষ্টি বা হচ্ছে কোনো জায় ঝামলার সৃষ্টি, এগুলোও আসলে ঠিক না। আমি কিন্তু বেশ কিছু নিউজ দেখেছি, ইভেন আজকের কথা যদি বলে, আজকেও কিন্তু আমি একটা নিউজ পেলাম যে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে কিন্তু মানে কথা কাটাকাটি এবং সেখান থেকে হচ্ছে দফায় দফায় কিন্তু সংঘর্ষ যে একটা ব্যাপার ঘটেছে। এই ব্যাপারগুলো আসলে খুব খারাপ লাগে যখন শুনি। আর দেখেন ফিফার সাথে আসলে আমাদের বাংলাদেশের পার্সোনাল কোনো কানেকশন নেই, আমরা এখন পর্যন্ত খেলতে পারছি না। তবে আমরাও খেলবো, কোনো না কোনো এক সময় খেলবো, তখন হয়তো বা আমরা খুব বুক ফুলি আমরা লাগলে কথা কাটাকাটি করবো, মারামারি পর্যন্ত করবো, সমস্যা নেই। তবে এখন আমার মনে হয় যে এরকম দুইটা আসলে ফ্রেন্ডলি দেশের জন্য নিজেদের মধ্যে এরকম কথা কাটাকাটি বা মারামারি এগুলো করলে আসলে নিজের জাতিটাকে বা নিজের দেশটাকে কিন্তু ছোট করা হচ্ছে। তো যাই হোক, আশা করছি অবশ্যই ফিফার মজাটা মজাতেই থাকবে, সবাই এনজয় করবেন, খেলা দেখবেন। আর আজকে যেটা বলছিলাম যে আর্জেন্টিনার খেলা, সেটা নিয়ে যদি কোনো মতবাদ থাকে সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি আছি সবসময় আপনাদের সাথে কথা বলার জন্য, তর্কাতর্কি করার জন্য, কথা কাটাকাটি করার জন্য। যাই হোক বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু অনেকেই আছে আমার সাথে। মাহফুজুর রহমান পরশ যুক্ত হয়ে গেছে কমেন্ট সেকশনে, উম্মে রায়হান আছে, আমি আতিকুল ইসলাম আছে, তারপর দেখতে পাচ্ছি রিয়াজ আহমেদ আছেন। আচ্ছা যাই হোক, উম্মে রায়হান একটা গান শুনতে চেয়েছে, কাগজের নৌকা, যেটা জলের গানের করা একটা গান। যেহেতু আমরা এত সুন্দর সুন্দর গান শুনছিলাম, আমার মনে হয় আরো একটা গানে চলে যাওয়া উচিত। সো উম্মে রায়হান, গানটা আপনার জন্যই আমরা চলে যাচ্ছি, জলের গানের করা একটা গান, অতুল জলের গান অ্যালবামের কাগজের নৌকা, বেশ সুন্দর একটা গান। এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাই, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটি এর কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Mr. Fields.
1: বন্ধু বান্ধব রিদম কিন্তু এখন পর্যন্ত আছে আপনাদের সাথে, আশা করছি সবাই যুক্ত আছেন আমার সাথে এখন পর্যন্ত, সবাই যুক্ত আছেন আপনার পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে। বন্ধুরা এই তো আছি, আমি কিন্তু আপনাদের সাথেই আছি, বসে বসে আপনাদের মেসেজ পড়ছিলাম, কমেন্টগুলো পড়ছিলাম আর কি। যাই হোক, আবার চলে এসেছি। আর উমের রেহান, আশা করছি আপনার পছন্দের গানটি আপনি শুনতে পেরেছেন এবং খুব ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য এবং হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য। যারা আমার সাথে যুক্ত হতে চান এখনো কিন্তু সময় আছে, খুব ইজিলি যুক্ত হতে পারবেন, আমাদের ফেসবুক পোস্টের কমেন্ট সেকশনে চলে আসলেই হচ্ছে, facebook.com/ilovedhakafm, সেখানে কমেন্ট করে ফেললেই কিন্তু আমি আপনাকে পেয়ে যাচ্ছি। তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01841904904, এই নাম্বারে খুব ইজিলি কিন্তু টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন। আমাদের অফিসিয়াল অ্যাপও আছে ঢাকা এফএম 90.4, সেটাতেও কিন্তু আপনারা ডাউনলোড করে ফেললে, মানে হোয়াটসঅ্যাপ বা প্লে স্টোর থেকে ডাউনলোড করে যদি ফেলেন, খুব ইজিলি কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে শুনতে পারবেন আমাকে। যাই হোক, আমরা কিন্তু একদম শেষ ঘন্টার মাঝামাঝি অবস্থায় আছি, যে কোনো সময় হয়তো বা হুট করে আমাকে বিদায় নিতে হবে। এবং সবাইকে এই ফাঁকে আরও একবার একটু ধন্যবাদ জানাচ্ছি যে সবাই দুপুরের ব্যস্ততার মধ্য দিয়েও আমার সাথে যুক্ত আছেন, আমাকে লিখছেন, মেসেজ করছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যাই হোক, আছি আমি বিদায় মুহূর্তে, আবারও আসবো আপনাদের মাঝে। তবে এখন একটা গানে চলে যাই আমরা। আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে অরিজিৎ সিং আর প্রাশ্মিতা পলের করা একটা গান, যেটা হচ্ছে বরবাদ অ্যালবামের পারবো না। খুব সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। তো এত কথা না বলে গানে চলে যাচ্ছি, আমি খুব জলদি বিদায় মুহূর্তে আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: Midday Feels. হ্যালো ডিয়ার লিসেনার্স, সো ওয়েলকাম ব্যাক এগেইন। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি বন্ধুরা। হ্যাঁ, যদিও 5টা বাজতে কিছুটা সময় এখন পর্যন্ত বাকি আছে, তবে আজকের মতো এখানেই বিদায় জানাতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা সেই শুরু থেকে আমার সাথে যুক্ত ছিলেন। আমি আরও একবার একটু দেখে আসতে চাই আমার সাথে ফেসবুকের কমেন্ট সেকশন আজকে কে কে ছিলেন। আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু এমডি হৃদয় হোসেন যুক্ত আছেন কমেন্ট সেকশনে। কমেন্ট সেকশনে আছে উম্মে রায়হান, কমেন্ট সেকশনে আছেন এমডি আতিকুল ইসলাম। ভাই, এই সংটা একটু শোনাবেন, একটা ছিল সোনার কন্যা। আচ্ছা, খুব সুন্দর গান। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো অবশ্যই আপনাকে আপনার পছন্দের এই গানটা শোনানোর জন্য। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, কে আছে আমার সাথে, আমার সাথে কিন্তু কমেন্ট সেকশনে যুক্ত আছে মাহফুজুর রহমান পরশ, আমার সাথে কমেন্ট সেকশনে আছে উম্মে রায়হান। তারপর কমেন্ট সেকশনে আছেন জাকারিয়া হোসেন, ইমরান তুহিন, অমৃত বোস দাদা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। হোয়াটসঅ্যাপেও কিন্তু অনেকেই যুক্ত ছিলেন এখন পর্যন্ত, কিন্তু আপনাদের মেসেজ দেখতে পাচ্ছি, আমি সবার মেসেজে মোটামুটি পড়েছি। হয়তো আজকে তেমন একটা গল্প করা হয়নি, তবে সমস্যা নেই, আবারও কিন্তু আগামী দিন চলে আসবো ঠিক 2:00 বাজে মিড ডে ফিলস নিয়ে। তো আশা করছি অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন। শেষ পর্যায়ে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছেন রাজু, যুক্ত আছেন সাউদা, যুক্ত আছেন আমার সাথে কে আছেন, জাকারিয়া ভাই আছে আমার সাথে দেখতে পাচ্ছি, আমার সাথে তাসনুবা যুক্ত ছিলেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এই দুপুরের ব্যস্ততার মধ্যে সবাই যুক্ত হয়ে গেছেন। আর যারা নাম্বারে লিখেছেন আজকে হয়তোবা মেসেজ পড়তে পারিনি, যারা আমাকে শুনছেন বলছি অবশ্যই আমরা আপনাদের সাথে আড্ডা দিব, আবারও আগামী দিন চলে আসবো, এবং আশা করছি ইনশাল্লাহ খুব দ্রুত আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে এবং হচ্ছে আপনাদের সবার মেসেজ কিন্তু আমি পড়তে পারবো। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় জানাতে হচ্ছে আপনাদের সবাইকে। আমরা এখন যেই গানটা শুনতে শুনতে বিদায় নিব সেটা হচ্ছে অর্থ সিগনেচারের গড়া একটা গান, যেটা হচ্ছে তানভীর আহসান, তানভীর পিয়াল ভাই। মানে আমি আসলে এই গানটার কথা এর আগেও একবার বলেছি যে এই গানটা যখনই শুনি তখনই কিন্তু একটা খারাপ লাগা কাজ করে, যে পিয়াল ভাই কিন্তু এখন আর আমাদের মাঝে নেই, মহান আল্লাহ তালা তাকে নিয়ে গেছেন একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে। যাই হোক, আল্লাহ তালা তাকে ভেস্ত নসিব করো, এবং এই যে এত সুন্দর একটা গান রেখে গেছে, এখনো যখন গানটা শুনি কিন্তু সেটা গুজবাম দিয়ে উঠে। তো যাই হোক, এই আমার দেহ খান গানটা দিয়েই আজকের মতো আমরা বিদায় জানাবো। তো আশা করছি অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আর্জেন্টিনার খেলা আছে, সবাই অবশ্যই খেলাটা দেখবেন। আর্জেন্টিনার জন্য অনেক অনেক বেস্ট উইশেস, আশা করছি ভালো কিছু হবে। আগামী দিন আবার আমরা গুড নিউজ নিয়ে কিন্তু সবাই আড্ডায় বসে যাব। তো যাই হোক, আমরা সরাসরি গানে চলে যাচ্ছি, এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: অফ করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হাউ ইজ ইট
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আপনারা দেখছেন বাংলাদেশ টেলিভিশন রাত ১১টা। এখন প্রচারিত হবে বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা এবং অস্ট্রিয়ার মধ্যে জমজমাট লড়াই। আচ্ছা, জোর করে একটু হাসি দিলাম। যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা এফ এম 90.4 এ। আমি মুকুল আছি আপনাদের সাথে এবং আমি আর্জেন্টিনার ফ্যান এবং আজকে আমার মনে হয় যে চায়ের দোকান ভাঙচুর হয় কিনা জানি না, প্রচুর ব্রাজিল ভক্ত দেখা যাচ্ছে আমার টি স্টলে আশেপাশে ঘোরাঘুরি করছে এবং এরা কি মতলবে আছে আজকে আমি বুঝতে পারছি না। যাই হোক, যেটা একটা তথ্য সেটা হচ্ছে যে আর্জেন্টিনায় নাকি পত্রিকা মারফত জানতে পারলাম যে ৪.৫ কোটি লোক আর্জেন্টিনায় বসবাস করে, মানে ৪.৫ কোটি লোক আর্জেন্টিনায় বসবাস করে, কিন্তু বাংলাদেশেই আর্জেন্টিনার ৫ কোটি সাপোর্টার। আর ব্রাজিলের সাপোর্টার কম হবে না যদি ধরি, তাহলে আর্জেন্টিনার ৫ কোটি হলে ব্রাজিলেরও ৫ কোটি সাপোর্টার। তা এই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হলেই দেখা যায় যে আজকে এই ১০ কোটি সাপোর্টারই খেলা দেখবে, মানে এক গ্রুপ দেখবে হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টাররা হলো তাদের দলের জয়লাভের জন্য তারা খেলা দেখবে, আর ব্রাজিলের সাপোর্টাররা দেখবে হচ্ছে এই দলটাকে যদি আজকে হারানো যায় আর কি। তদ্রূপভাবে ব্রাজিলের খেলার দিনও ব্রাজিলের সাপোর্টাররা বসে থাকে দল কিভাবে জয়লাভ করতে পারে সেটা, আর আর্জেন্টিনা সাপোর্টাররা বসে থাকে কিভাবে হারানো যায়। তো এরকম একটা প্রতিযোগিতা হয় আর কি। যাক, আজকে আমি একটা জার্সি গিফট পেয়েছি, খুব সুন্দর একটা আর্জেন্টিনা জার্সি গিফট পেয়েছি, সেই জার্সিটা পরে আসছি আর কি। যাই হোক, দেখা যাক। আর দোকান টোকান ভাঙবেন না, কারণ খেলাধুলা নিয়ে আমরা তর্ক বিতর্ক করবো, মজা করবো, কিন্তু আমার এই গরিবের রিজিকের মধ্যে হাত দিয়ে না, দোকান টোকান ভাঙা টাঙার চিন্তা ভাবনা বাদ দেন। হ্যাঁ, পোলাপান দেখছি আমি অনেক ঘোরাফেরা করছে আমার টি স্টলের আশেপাশে, বুঝতে পারছি না কি হয়। যাই হোক, আর শুরু হয়ে গেল মুকুল টি স্টল এবং আমি মুকুল বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত আপনাদের সাথে আছি। প্রতি সোমবার আমাকে শুনতে পাবেন একই সময়। আর আমার সাথে কানেক্টেড হওয়ার জন্য দুটি পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে ফেসবুক, যারা এই মুহূর্তে ফেসবুকে রয়েছেন তারা জাস্ট সার্চে গিয়ে লিখুন আই লাভ ঢাকা এফ এম, লিখলেই ঢাকা এফ এম এর অরিজিনাল পেজটা পেয়ে যাবেন, সেখানে গেলেই আমার একটা পোস্ট দেওয়া আছে, সেই পোস্টের নিচে কমেন্ট করলে আমি সেগুলো নিয়ে আলোচনা করবো, পড়ে শোনাবো আপনাদেরকে, যা খুশি বলতে পারেন আর কি সেখানে। ওকে, আই লাভ ঢাকা এফ এম আমাদের অরিজিনাল পেজের যে নামটা, আই লাভ ঢাকা এফ এম, গেলেই দেখবেন যে ৯ লাখের উপরে ফলোয়ার্স রয়েছে, সেখানে গেলে আপনারা আমাদের সাথে কানেক্টেড হতে পারবেন। তাছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে ০১৮৪১৯০৪৯০৪, নাম্বারটা আবার বলি ০১৮৪১৯০৪৯০৪, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর আজকে একটু নাকা নাকা কথা বলছি, একটু মাফ করে দিয়ে, ঠান্ডা লেগেছে, গত দুদিন ধরে আমার ভালোই জ্বর ছিল, আমি বুঝতে কল্পনা করিনি যে আজকে আসতে পারবো, আমার মনে হচ্ছিল যে আজকে আসতে পারবো না, তারপরেও ওষুধ টষুধ খেয়ে দুপুরে ভাত খাওয়ার পরে সকালে উঠে দেখলাম যে না, জ্বর নেই আর কি, ১০০-99, তা তো জ্বর না, কিন্তু দুদিন আগে ১০২ উঠেছিল, তারপর ১০১ ছিল, এর মধ্যেই ঘোরাফেরা করছিল দু তিন দিন ধরে। যাক, আজকে আল্লাহর রহমত যে সুস্থ হয়ে গেছি, কিন্তু এই নাক কান একটু বন্ধ হয়ে আছে, তাই কারণে একটু ঝামেলা হচ্ছে আর কি। তবে কান বন্ধ হলে ভালো, ওই ব্রাজিল সমর্থকদের অনেক নানা রকম তর্ক বিতর্ক ঝগড়া এগুলো একটু কানে আসবে না আর কি, কানে শুনতে পাবো না, এটা একটা আমার জন্য একটা ভালো একটা ব্যাপার। ওকে, আমি যেহেতু আজকে অনেক জমজমাট আড্ডা হবে, আর্জেন্টিনা ব্রাজিলেরই খেলা মনে হচ্ছে, অস্ট্রিয়া যদি আজকে হলুদ জার্সি পরে নামে তাহলে আরো বেশি মজা হবে খেলাটা। আচ্ছা, এর মধ্যে চরম ব্রাজিলের সাপোর্টার একজন চলে আসছে, সে কি লিখেছে, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন, বাসার সবাই কেমন আছে, বিশেষ করে আন্টি কেমন আছে, সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ, বন্ধুরা কেমন আছে সবাই, পুরো সপ্তাহ পর আবারও আপনাদের সবার প্রিয় মুকুল স্ত্রী স্টলে হাজির হলাম আলহামদুলিল্লাহ, এই ৭টা দিন যেন কাটারই ছিল না, চায়ের মানে কাটছিল না আর কি, এই ৭টা দিন চায়ের কাপে সেই চেনা আড্ডা, পরিচিত হাসি মুখগুলো আর গরম চায়ের ধোয়া ওঠা আয়েস, সবকিছুই খুব মিস করেছি। বিরতি শেষ, এবার আড্ডা জমবে দ্বিগুণ আনন্দ, আজ ৫ থেকে ৮টার ভেতর সময় করে চলে আসুন, এক কাপ খাঁটি চা আর মনের মতো করে কিছু খোশ গল্পে মেতে উঠুন সবাই মিলে। মুকুল স্ত্রী স্টলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত, এমন করে অপবাদ দিবেন না, আমি আছি তো, কে ভাঙবে আমি দেখে নেব। আচ্ছা, ব্রাজিল সমর্থক পাওয়া গেছে আমাদের গিট্টু মিয়া, সে দোকান রক্ষা করবে বলেছে আর কি। যাক, আর সবাই আমরা ভালো, আমরা ঝগড়াঝাটি করবো কিন্তু আমরা ভাঙচুর মারামারি করব না। তাহানান আমাদের সাথে জয়েন করেছিল, খুব সুন্দর একটা নাম, খুব আনকমন নাম তাহানান। আচ্ছা, হাই, একটু রিপ্লাই দিবেন কাইন্ডলি। আচ্ছা, রিপ্লাই তো দিব, তবে আপনি আজকে মনে হয় আমাদের সাথে নতুন জয়েন করলেন না। আচ্ছা, কই গেল, আর আরে কি একটা সমস্যার মধ্যে পড়লাম, কাজ করছে না কেন, ঠিক আছে, আরে আবার। আচ্ছা, ওকে,
আর তাহানান, আমার নাম হচ্ছে মুকুল, প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে আমাকে শুনতে পাবেন এবং আপনি আশা করি যে সবসময় আমাদের সাথে জয়েন করবেন, খুশি হব। আর ফেসবুকে আপনি থাকবেন, ফেসবুক হচ্ছে আই লাভ ঢাকা এফএম, লিখলেই আমাদের ফেসবুকের পেজটা আপনি পেয়ে যাবেন ফেসবুক থেকে। অমৃত বোস কলকাতা থেকে, ইন্ডিয়া শুভ বিকেল, অমৃতকে অনেক ধন্যবাদ। অমৃত, আপনি কোন দলের সাপোর্টার একটু জানাবেন? হ্যাঁ, তারপর আমাদের সাথে আমাদের আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা এফএম এর সাথে আছি, জয়েন করেছে, সে দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড কাপ ধরে একটা ছবি দিয়েছে আমাদের জুয়েল ভাই, খুব সুন্দর উঠেছে ছবিটা। জুয়েল ভাই, দেখা যাক এই কাপটা কার হাতে উঠে আর কি। তারপর আমাদের হ্যালো ভাই, শুভ বিকেল, আজকে ক্লাউডি ওয়েদার, লাস্ট উইকে চায়নার ড্রাগন বোট ফেস্টিভ্যালের জন্য ছুটি ছিল, আচ্ছা তার উপরে ওয়ার্ল্ড কাপ ম্যাচ ভালো কাটলো কিন্তু বুঝতে পারলাম না কবে ছুটি শেষ হয়ে গেল, ছুটিগুলো এভাবে শেষ হয়ে যায়। লিখেছে বেঙ্গালোর ইন্ডিয়া থেকে মিকাইল ভাই, আমাদের মিকাইল আমাদের সাথে জয়েন করে সবসময় বেঙ্গালোর থেকে, ইন্ডিয়া থেকে এত দূর থেকে, অমৃত কলকাতা থেকে, আর মিকাইল ভাই আমাদের একদম নিয়মিত শ্রোতা এবং আমাকে খুব পছন্দ করে, সুন্দর করে সবসময় লেখে। আর মিকাইল ভাই, যেটা হচ্ছে যে ছুটি আসলে এভাবেই কেটে যায়, হ্যাঁ ছুটিগুলো যখন হয় যে ঈদের ছুটি দেখবেন যে, আর আমার তো সবসময় ছুটি যে আমি সপ্তাহে একদিন আসি, তারপর আমি ছোটখাটো কিছু কাজকর্ম করি জীবিকা নির্বাহের জন্য বাসায়, তা দেখা যায় যে আমার কাজ থাকে বিকেলবেলা, তো ছুটির মধ্যে থাকি, কিন্তু এই সোমবারটা দেখা যায় চলে আসে, আবার যখন ঈদের ছুটি হয় তখন দেখি যে খুব তাড়াতাড়ি ছুটিগুলো শেষ হয়ে যায়, এইটাই হচ্ছে ব্যাপার আর কি। ওকে, তারপর আমাদের সাথে ভাইয়া, আমি আপনাদের রেডিও স্টেশনে একজন বিগিনার আরজে হিসেবে কাজ করতে আগ্রহী, আচ্ছা অনুগ্রহপূর্বক আপনাদের আবেদন প্রসেস একটু বলুন, আপনি যদি যান আমার ভয়েস রেকর্ড করা আছে আমি পাঠিয়ে দিতে পারি, আচ্ছা। আর ঘটনা ও তাহানান, আচ্ছা তাহানান, যে ঘটনাটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন আপাতত আমাদের রেডিওতে আরজে নিচ্ছে না, আর আপনি যেটা করতে পারেন মানে সব রেডিওতেই মানে যখন প্রয়োজন হয় তখন আরজে নেয়, আপনি একটা সিভি তৈরি করবেন সুন্দর করে, আপনার সাংস্কৃতিক লাইনের কোনো যদি কবিতা আবৃত্তি কিংবা আরও নানা রকম জিনিস থাকে ওই জিনিসগুলোকে হাইলাইট করবেন, সবকিছু মিলে আপনি নেটে সার্চ করলেই মোটামুটি যেসব অ্যাক্টিভ রেডিও স্টেশন, অনেক রেডিও স্টেশন তো বন্ধ হয়ে গেছে কিন্তু যেগুলো বেঁচে আছে আর কি তাদের অ্যাড্রেস পেয়ে যাবেন, আপনি সেখানে সিভিটা দিয়ে আসতে পারেন, তো যখন প্রয়োজন হয় যে লোক ডাকবে তখন সেখান থেকে আপনাকে ডাকা হবে আর কি, বুঝলেন। আর আপনি চাইলে ঢাকা এফ এম এ এসে সিভি দিতে পারেন, কিছুই না, যখন আমাদের লোক প্রয়োজন হবে আমরা যখন খুঁজবো তখন আমরা আপনাকে ডাকবো, যেহেতু আপনি সিভি দিয়ে গেছেন আপনার সিভি যত্ন সহকারে আমাদের কাছে জমা থাকবে। ওকে, তারপরে মুখ থাকতে হাতের কোনো ব্যবহার করতে হবে, আচ্ছা গিট্টু কি লিখেছে, যত পারে এএফএ চাপা মেরে দুনিয়া থেকে সব ধ্বংস করে দিবে, আচ্ছা চাপা তো ব্রাজিলের মানুষও মারছে, আমি একটা জার্সি পরে আসছি অফিসে, আমি শান্তি পাচ্ছি না, এক রুমে তিন চারজন ব্রাজিল সমর্থক, তা আমাদের অফিসের আট দশজনকে পুরো কাবু করে ফেলছে জানেন, মানে এদের সাথে পারা যায় না একদম, আমরা আট দশজন কিন্তু ওরা তিনজন, তিনজন কি দুইজন, দুজনের কথাই তো পারতেছি না, মানে আমি তাড়াতাড়ি এসে অন্য রুমে ঢুকছি যে রক্ষা নাই মানে ওখানে থাকা যাবে না। আচ্ছা, আমাদের অমৃত বোস হচ্ছে পর্তুগালের সাপোর্টার, ভেরি গুড, পর্তুগালও ভালো একটা টিম, দেখা যাক এবার কি হয়, আমি চাই আর্জেন্টিনা চ্যাম্পিয়ন না হলে নতুন একটা দল চ্যাম্পিয়ন হোক যারা কখনো ওয়ার্ল্ড কাপ পায়নি, এটা ভালো। আমাদের খসরু ভাই জয়েন করেছে, কেমন আছেন কুল ব্রাদার, আশা করি ভালো আছেন, বাসার সবাই ভালো, আলহামদুলিল্লাহ বাসার সবাই ভালো আছে, আম্মার শরীরটা একটু ভালো আছে, আম্মা একটু বেড়াতে গিয়েছে, সবাই দোয়া করবেন আমার আম্মার জন্য যাতে আবার বেড়ানো শেষ হলে বাসায় ফিরে আসে, একটু এখন একটু আপ ডাউন করাই আম্মা যেখানে যেতে চায়, খালার বাসা নানুর বাসা বিভিন্ন জায়গায়, ভাইয়ের বাসা বিভিন্ন জায়গায়, আম্মা বলি যান একটু জায়গা না হলে শরীরটা ভালো থাকবে। আচ্ছা, বাসে বসে শুনছি মেঘবতী ভালো আছে, নভেম্বরে দুই বছর হয়ে যাবে, বাহ, আচ্ছা জানালায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে পছন্দ করে, এই বয়সে মেয়ে কত রোমান্টিক, হ্যাঁ তাই তো, বাপের মতোই, বাপও তো বেশ রোমান্টিক, কথাবার্তা গানের রিকোয়েস্ট দেখলে বোঝা যায় যে আমাদের খুশু ভাইও বেশ রোমান্টিক। আমরা ব্রাজিল সাপোর্টার সবাই খেলা দেখবো, আর্জেন্টিনা হেরে গেলে অবাক হব না, কিন্তু আমার বউ আর্জেন্টিনা তাই বিপদে আছি, খাবার বন্ধ হয়ে যাবে একদম, সকালবেলা দেখবেন নাস্তা পাবেন না, রাত্রেবেলা যদি ঝামেলা করেন না, চুপচাপ খেলা দেখবেন বসে বসে। ব্রাজিল আশা করি চ্যাম্পিয়ন হবে এইবার বিশ্বকাপে, স্কুল পলাতক মেয়ে এই গানটা কি শোনানো যাবে একটু, আচ্ছা আমি চেষ্টা করবো, স্কুল পলাতক মেয়ে নোভার একটা গানের কথা বলেছেন অনেক আগের, দেখি যদি সুযোগ পাই অবশ্যই আপনাকে শোনাবো, আর আবার একটু শোনাতেও হবে, নাহলে বলবে যে আমি ব্রাজিল ফ্যান দেখে আমাকে কোনো গান টান শোনাচ্ছে না, এই জিনিসটা ঠিক না আর কি, এই অপবাদ নিতে চাই না, কারণ আপনাদের সাথে পারি না ভাই, দুজন ব্রাজিল সমর্থক পুরো অফিস গরম করে ফেলছে রে ভাই।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঢাকা FM 90.4।
2: শুনছেন ঢাকা FM 90.4, মুকুল আছি আপনাদের সাথে। আচ্ছা, আমার ভয়েস ঠিক আছে তো? মানে ওই যে ঠান্ডার, আমি কানে শুনতে পাচ্ছি না, কিন্তু কান মোটামুটি বন্ধ, জ্বর নাই গায়ে, নাক কান বন্ধ হয়ে থাকার কারণে ওই কি বলে ওই যে কেমন জানি লাগছে, মনে হচ্ছে আমার ভয়েসই আমি হেডফোনে মাইক্রোফোনে যখন কথা বলছি হেডফোনের মধ্যে আমি কেমন জানি শুষো করছে কিংবা শুনতে পাচ্ছি না, মানে কেমন জানি লাগছে আর কি, একটু আমার নিজেরই চিন্তা অসুবিধা হচ্ছে। যাই হোক, আমাদের শফিক ভাই আমাদের সাথে জয়েন করছে। শুভ বিকেল বকুল ভাই, আজকে চায়ের দোকানে সব চা বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ, দোয়া করবেন। এবং আজকে চায়ের দোকানের সামনে মাঠ বানানো হয়েছে, খেলছে এবং পূর্ণ খেলছে এখানে, ওই যে পূর্ণকে দেখা যাচ্ছে, সাইফুল বসে আছি, আমিও আছি এখানে, আরো অনেক মানুষজন আজকে খেলা দেখছে আর কি। চায়ের দোকানের ছবিটা দেখলে বুঝতে পারবেন আজকে সব চা বিক্রি হয়ে যাবে। সোহান হোসেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম। আসসালাম জাকারিয়া খান ভালোবাসা পাঠিয়েছে। সুমাইয়া শিফা লিখেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, যুক্ত হয়ে গেলাম আপনার সাথে রংপুর থেকে, পরীক্ষা চলছে তাই আপনার সাথে যুক্ত হতে পারি না। কোনো সমস্যা নাই, আমি সব সময় বলি যে আগে নিজের কাজ আগে এবং সব চা বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ, দোয়া করবেন। এবং আজকে চায়ের দোকানের সামনে মাঠ বানানো হয়েছে, খেলছে এবং পূর্ণও খেলছে এখানে, ওই যে পূর্ণকে দেখা যাচ্ছে, সাইফুল বসে আছি, আমিও আছি এখানে, আরো অনেক মানুষজন আজকে খেলা দেখছে আর কি। চায়ের দোকানের ছবিটা দেখলে বুঝতে পারবেন আজকে সব চা বিক্রি হয়ে যাবে। সোহান হোসেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম। আসসালাম জাকারিয়া খান ভালোবাসা পাঠিয়েছে। সুমাইয়া শিফা লিখেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, যুক্ত হয়ে গেলাম আপনার সাথে রংপুর থেকে, পরীক্ষা চলছে তাই আপনার সাথে যুক্ত হতে পারি না। কোনো সমস্যা নাই, আমি সব সময় বলি যে আগে নিজের কাজ আগে এবং পরীক্ষা তো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি মুকুল প্রতি

সে কথা বলি, এই কারণে আমার হারিয়ে যাওয়ার সম্ভাবনা কম, কিন্তু আগে হচ্ছে পরীক্ষা, আগে এক্সাম, পরীক্ষা দিতে হবে আগে ঠিক মতো। হ্যাঁ, পরীক্ষা ভালো করলে আমাকে সবসময় পাবেন। অহনা ইসলাম, আসসালামু আলাইকুম, শুভ বিকেল, কেমন আছো ভাইয়া? ভাইয়া ভালো আছি। উম্মে রায়হান আমাদের সাথে জয়েন করেছিল, মুকুল ভাই উপস্থিত, কেমন আছেন? ওকে, অনেক ধন্যবাদ, খুশি হলাম উপস্থিত হওয়ার জন্য। ইমরান তুহিন ভাইয়া আজকে সাথে থাকতে পারছি না, সরি, কোনো সমস্যা নাই, আগে নিজের কাজ করুন। আমাদের মাঝে সামান্তা চলে আসছে, কেমন আছেন? ভালো আছি, খেলা হবে, দেখা যাবে। আচ্ছা, এই এমএ তো একটু ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বললো, দেখা যাবে, তার মানে হচ্ছে সে ব্রাজিলের সাপোর্টার মনে হচ্ছে, কিন্তু অন্য কোনো দলের। সামান্তা একটু মন খুলে বলে ফেলো তো কোন দলের সাপোর্টার, কোনো সমস্যা নেই, আমরা মারামারি করবো না আর কি। হ্যাঁ, আমরা দোকান চালাই, তোমরা না থাকলে দোকান চালাবো কিভাবে বলো, একটু বলে ফেলো কোন দলের সাপোর্টার। হ্যাঁ, তারপর জুয়েল ভাই, শুভ সন্ধ্যা, মালয়েশিয়া থেকে ঢাকা সাথে আছি, জুয়েল ভাইকে অনেক ধন্যবাদ, জুয়েল ভাই ভালো থাকবেন। তারপর ছবিটা সুন্দর সামান্তা বলেছে, তাহলে ঠিক আছে, সামান্তা যেহেতু বলেছে তাহলে ছবিটা সুন্দর। আচ্ছা, তারপর আমরা বসে থাকি ব্রাজিল হারার জন্য। আচ্ছা, সামান্তা লিখেছে আমরা বসে থাকি ব্রাজিল হারার জন্য, আচ্ছা তাহলে সে আর্জেন্টিনা সাপোর্টার। যাক, আমার দলে একজন মানুষ পাওয়া গেলাম। সামান্তা, অফিসে দুজন ব্রাজিল সাপোর্টার, এই যে আমি আসার পর আমি একটা জার্সি পরে আসলাম, বলো, এই যে এদের অত্যাচারে তারপর তাড়াতাড়ি এসে আমি অনিয়ার রুমে ঢুকে গেছি, মানে এখানে তো সবাই ঢুকা নিষেধ, দরজা বন্ধ, এই শোর টাইমে আমি রাজা আর কি, এর মধ্যে আমি চলে আসছি, যে পারি না, মানে আমরা আটজনের মতো আছি কিন্তু কোনো কাজ হচ্ছে না, তাদের সাথে তর্ক করাই কঠিন হয়ে যায়, মানে পারা যায় না একদম। আচ্ছা, তারপর ঝগড়া করবা নাকি, সাইফুরকে বলেছে সামান্তা ঝগড়া করবা নাকি, সেভেন আপ নাম দিয়েছে। আচ্ছা, থাক আর এত খোটা দিতে নাই, যাওয়ার হয়ে গেছে, এবারও মনে হয় কি জানি দেখলাম সম্ভাবনা, ব্রাজিল কি চ্যাম্পিয়ন রানার্স আপ কিছু একটা হলে জার্মানির সাথে খেলা পড়তে পারে, দেখা যাক কি হয়। তারপর আমাদের সাথে আরবি জ্যোতি জয়েন করেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছে? বাবা সবাই কেমন আছে? আন্টি সুহিল কেমন? আচ্ছা, সবাই আমার মায়ের কথা জানতে যাচ্ছে, আমি সবসময় আমার মায়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই, আর আপনারাও খুব সুন্দর করে আমার আম্মার কথা বলেন, আম্মা জানে, আমি আম্মা বাসায় গেলে আমাকে জিজ্ঞেস করে যে আজকে কি বলছে আমার কথা, কেউ এরকম আম্মা প্রশ্ন করে, সে খুব খুশি হয়। আব্বাও খুব রেডিও শুনতো, আব্বা মৃত্যুর আগেও আমি দেখা যেত যে কখনো শরীর খারাপ করে অফিসে আসছি যে শরীর ভালো লাগছে না, তা আব্বা বলতো তাড়াতাড়ি, ও তো শরীরটা খারাপ নিয়ে গেছে, ও কথা বলতে পারছে কিনা রেডিওটা ছাড়। এবং আব্বা আমি জানি না মৃত্যুর কয়েক মাস আগে, আগে এরকম করতো না, সে একদম নিয়মিত মানে রেডিওটা তার কানের কাছে রূপকথা ঠিক করে দিত, সে রেডিওটা শুনতো পুরো তিন ঘন্টা চার ঘন্টা, যতক্ষণ কথা বলতাম আব্বার রেডিও চলতো, সে আমার কথা শুনতো এরকম আর কি। তারপর আবার এমন হতো যে খাওয়া দাওয়া থাকলে, আব্বা যদি মারাও গেল, ওদিনের ঘটনাটা, ওদিন বাসায় বিরিয়ানি রান্না করা হয়েছিল, তা আব্বা আমি যখন শো শেষ করলাম, বিদায় নিলাম যে আজকের মতো বিদায় নিচ্ছি, তা আব্বা আমার স্ত্রীকে বলছে যে তাড়াতাড়ি সালাদ টালাদ তৈরি কর, সব খাবার রেডি কর, যে মুকুল আসতেছে, আসলে খাবো, ও রেডিওতে বলছে যে শো শেষ আসতেছে, আব্বা ছিল এরকম আর কি। হ্যাঁ, আব্বার একটু স্মৃতিচারণ করলাম, আব্বার কথা মনে হলেই আজকে আব্বার আমি পোস্ট দিয়েছি, দোয়া চেয়ে সবার, সকল কবরবাসীর জন্য দোয়া করেছি, ফেসবুকে দিলাম যে আমি প্রতি মাসের 22 তারিখে একটা পোস্ট দিই, এর কারণটা হচ্ছে আপনারাও যদি এটা মেনটেন করেন ভালো হবে, সেটা হচ্ছে যে কারো বাবা নেই, কারো মা নেই, আমরা তো বছরে একবার তার মৃত্যুবার্ষিকী হয় যে বছরে ওই দিনটা, কিন্তু আপনি যদি যেই তারিখে বাবা মাকে হারিয়েছেন সেদিন যদি আপনি একটু বাবা মার জন্য দোয়া চান, কিংবা ওই যে একটাই দোয়া রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সগিরা, খুব সুন্দর একটা দোয়া বাবা মার জন্য সন্তানের, সেই দোয়াটা যদি আপনি পোস্ট করেন, দেখা গেল যে রাউন্ড দ্য ক্লক মানে প্রতিদিনই কারো বাবা না, বাবা কিংবা মায়ের তারিখটা আসবে, মৃত্যু তারিখটা, তা সেদিন পোস্ট করলে, আমি যেমন 22 তারিখে প্রতি মাসের 22 তারিখে আমি এই দোয়াটা লিখে পোস্ট করি, তখন সবাই ওর মধ্যে এই দোয়াটা পড়লো, তো সবাই সবার জন্য দোয়া করতে পারলো, তাই না? তা আমি এরকম 22 তারিখে করে, আপনারাও এটা করবেন, করলে আমরা ফেসবুকে যারা ফ্রেন্ড রয়েছে আপনার সবাই দেখবে, দেখবেন যে সবাই সবার বাবা মার জন্য দোয়া করবে। ওকে, তাহিদ ইসলাম আমাদের সাথে জয়েন করেছিল, বংশী থেকে শুনছি, তাহিদ ভালো আছি আমি, আর খুব এক্সাইটেড, রাতে খেলা দেখবো, আজকের দিনটা একটু সুন্দর, মানে কোনো একটা অকেশন থাকলে তো ভালো লাগে না, যখন ধরেন রাতে বিয়ে শাদী দাওয়াত খেতে যাই দুপুর থেকে, কিন্তু ভালো লাগে যে আজকে একটু বোরানি টোরানি খাবো, বোরানি রোস্ট, বিয়ে বাড়ির রান্নাই তো একটু অন্যরকম ভালো লাগে, তো এরকম আজকে খেলা, তাই এই কারণে সকাল থেকেই ঘুম থেকে উঠলাম, এদিকে যে একটু চাঙা চাঙা ভাব, মানে কখন
শোটা শেষ করে বাসায় যাব, বাসায় গিয়ে আমি গোসল টোসল করে খাওয়া দাওয়া করে রেডি হতে হবে। তা আজকে আমরা চিন্তা করেছি যে আমরা এমন একটা খাবার তৈরি করতে বাসায় বলেছি যে আমরা খেলা দেখতে দেখতে আজকে খাবো আর কি, আগে তাড়াহুড়া করবো না এবং খেলার পরে রাত একটা সময় খাবো না। আর রাত একটা আর্জেন্টিনা তো জিতবেই, তারপরে যদি ভালোভাবে জিতে তখন তো ফেসবুকের মধ্যে আবার যুদ্ধ হবে, আরও এক ঘন্টা যুদ্ধ করতে হবে প্রতিবেশীদের সাথে। আচ্ছা বিরতি শেষ কিভাবে

হবে এটা বুঝতে পারলাম না। সামান্তা কি বলতে চাচ্ছে, কেমন আছেন? টি স্টল ভাঙা সহজ নাকি? আমরা আছি না, এটাই তো কথা। না আমি ভাবলাম যে কে কখন আবার আক্রমণ করে বসে। আচ্ছা, তাহানান ভাইয়া নামটা সুন্দর, খুব আমারও খুব পছন্দ হয়েছে। সামান্তা, তাহানান নামটা কেমন আনকমন, তাই না? তাহানান আমি শুনিনি। তানহা আছে আমাদের, আমাদের এক আর্যের নামও তানহা। তারপর ভাবি কোন দলের সাপোর্টার? আচ্ছা, ঘটনা হচ্ছে যে আমি কোনো প্রেশার ক্রিয়েট করিনি, ভাবি এমনিতেই আর্জেন্টিনা সাপোর্টার। ওই যে একসাথে আর কি, আমি আর রূপকথা তো ধরেন জন্মগত ভাবে আর্জেন্টিনা সাপোর্টার, ওই যে বাপমার দেখা দেখি যেটা হয় আর কি। তো যাই হোক, আমার শালা এসে আমাদেরকে টি শার্ট আর্জেন্টিনার জার্সি গিফট করেছে, রূপকথাকে একটা, আমাকে একটা। তো ওইটাই আজকে পরে খেলা দেখবো, আর আমি তো অফিসেই পরে আসছি। আর তাহানান ভাইয়া আপনি রেডিও, আচ্ছা অন্য কোনো রেডিওতে অ্যাপ্লাই করতে পারেন? আচ্ছা, তা সামান্তা বলছে, তাহানকে আমি বলে দিয়েছি যে কোনো রেডিওতে অ্যাপ্লাই করতে পারে, যখন যেখানে লোক লাগবে তখন ডাকবে। তোমরা সবাই কি আর্জেন্টিনা সাপোর্টার নাকি? আচ্ছা, অনেকেই ব্রাজিলদেরকে তর্কে জড়িও না। আচ্ছা, সামান্তাও ভয় পাচ্ছে ব্রাজিলের সাথে তর্কে পারা একটু মুশকিল হয়ে যায়। আমরা একটা গান শুনি, বহুত কথা বললাম, গান শুনে ফিরে আসছি। আর আমার সাথে হোয়াটসঅ্যাপে নাম্বারটা আবার বলছি, 01841904904, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। একটু আসতে বলি, 01841904904। ওকে, আর ফেসবুকে রয়েছে আই লাভ ঢাকা এফ এম, লিখলেই ঢাকা এফ এম এর পেজটা পেয়ে যাবেন। এই মুহূর্তে জুবিনের কণ্ঠে একটা গান শুনি, দুটকায়। খুব সুন্দর গানটা, ভালো লাগে আমার গানটা শুনতে।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
3: রাইট, আপনি শুনছেন ঢাকা FM 90.4, আমি মুকুল আছি আপনাদের সাথে। শুরু হইতে 5:44, এর মধ্যে সামান্তা লিখেছে, আমার মা কয় আমি একটা অপদার্থ, আর যে জীবনও নাকি হতে পারবো না। আর যে হওয়া কঠিন কিছু না, সামান্তা যেহেতু লিখতে পারে বলতেও পারবে, এবং আমি বলতে পারলেই হলো কিছুটা। আর আর যে হতে গেলে যে একদম অনেক ভালো বলতে হবে এমন কিছু না, কিছু কথা এই কিছু টেকনিক আছে আর কি, এগুলা সবাই পারবে। আমার মনে হয় না যে এটা রকেট সায়েন্স বলে কিছু, এরকম কিছু না। ওকে, আর সামান্তার খালাম্মার যে কথাটা, অপদার্থ শব্দটা শুনে আমার বাবার কথা একটু মনে পড়লো, যে আব্বা সবসময় কাউকে বকা দিলে আব্বার শব্দ ছিল অপদার্থ। হ্যাঁ, সবসময় বলতো, আমাদের একটা লাইব্রেরি ছিল, বইয়ের দোকান, তো সেখানে দেখা গেল যে যারা কাজ করতো কর্মচারীরা ভুলটুল করলে আব্বা বলতো যে এত অপদার্থ হলে কিভাবে চলবে। আমার বয়সটা মনে পড়ে, আব্বা সবসময় এত অপদার্থ হলে কিভাবে চলবে। তারপর ধরেন আব্বা তো অফিস করতো, আব্বা শখ করে দোকানে বসতো, দোকান লোক ছিল, আমরাও বসতাম, আমরা 4 ভাই ছিলাম, রাউন্ড দ্য ক্লক বিকালবেলা খেলতাম, আবার সন্ধ্যাবেলা এসে একটু দোকানে বসতাম 2 ঘন্টা, আবার আব্বা আসতো, আবার বাসা চলে যেতাম, এরকম আর কি। দোকানের সাথে আমাদের একটা ইয়া ছিল, যেহেতু নিজেদের দোকান লাইব্রেরি, বসে বসে। আর আমাদের দোকানটা একটা আড্ডার জায়গা ছিল, যেহেতু লাইব্রেরি, তো দেখা যেত যে মসজিদের ইমাম সাহেব মোস্তাক হুজুর মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, খুব ভালো মানুষ ছিল তিনি। নামাজের পর যে বিরতি, ধর মাগরিবের নামাজ পড়ালো, তারপর সে এসে আমাদের দোকানে বসে থাকতো, তারপর এসে আজান দিলে আবার গিয়ে মসজিদে নামাজ পড়াতো, এরকম করতো। আবার জোহরের সময় আসতো, হ্যাঁ, তারপর আসরের সময় এসে বিকালে গল্প করতো, তো ভালো লাগতো। তার দোকানে সবাই খুব আড্ডা দিত, আব্বাও আসতো, আব্বা অফিস থেকে এসে বিকালবেলা বসতো, দেখা যেত। তা আব্বা সবসময় অপদার্থ বলে কাউকে বকা দিত, কারণ আব্বা যখন থাকতো না তখন আমাদের স্টাফরা, যে কর্মচারীরা, একজন আরেকজনকে কিছু হইলে আব্বার মতো ওই টোন করে বলতো যে এমন অপদার্থ দিয়ে কি দোকান চলে।

নাকি এমন একটা অপদার্থ হলে চলবে, এরকম করে করে বলতো। তো আজকে সামান্তা আন্টি যে বললো অপদার্থ, শুনে আমার সেই আব্বার কথাই মনে পড়ল, যে আব্বা মানুষকে বলতো, বাসায়ও বলতো, আমাদেরও বলতো, আমার বড় ভাবিকেও বেশ বলতো যে আরে অপদার্থ হইলে কেমনে হবে, এত অপদার্থ মেয়েটা, এভাবে বলতো আর কি আব্বা। আব্বার গালি ছিল হচ্ছে অপদার্থ। আচ্ছা, তারপর আরবি জ্যোতি লিখেছে, স্কুল পলাতক মেয়ে গানটা শুনলে রেডিও শোনার শুরুর দিকের কথা মনে পড়ে। সত্যি তাই, স্কুল পলাতক মেয়ে রেডিওতে প্রচুর আমরা বাজিয়েছি আগেও যখন ছিলাম, মানে মানুষের খুব রিকোয়েস্ট থাকতো। শ্যাম্পু জয়েন করেছে, আমি চাই এবার ফাইনালে আর্জেন্টিনা এবং ব্রাজিল থাকুক, তাহলে বাংলাদেশে একটা কোপাকপি শুরু হয়ে যাবে আর কি। আচ্ছা, মারামারি হবে না, তবে মজা হবে, মানে আর্জেন্টিনা ব্রাজিল হলে তো এটা একদম, এটা কিন্তু শুধু বাংলাদেশে না, মানে পুরো বিশ্বেই ফিফারও অনেক টাকা ইনকাম হবে, মানে একদমই বিশ্বকাপ অন্যরকম হয়ে যাবে আর্জেন্টিনা ব্রাজিল যদি খেলা হয়। পূর্ণিমা খাতুন, আসসালাম আলাইকুম, পূর্ণিমা জয়েন করছে অনেকক্ষণ পরে, কেমন আছো ভাইয়া? ভাইয়া ভালো আছি, পূর্ণিমাকে অনেক ধন্যবাদ। আর পূর্ণিমা কোন দলের সাপোর্টার? খেলা চলছে আমরা একটু জানি, আমাদের দিলওয়ালা কই গেল আজকে, দিলওয়ালার কোনো খোঁজ খবর পাচ্ছি না, দেখি হোয়াটসঅ্যাপে আসলো কিনা। তারপর মুকুল, তুমি গান বাজাও, আমি ব্রাজিলদের সেভেন আপ খাওয়াই। আচ্ছা মুকুল, তুমি গান বাজাও, আমি ব্রাজিলদের সেভেন আপ খাওয়াই না। সামান্তাও দুষ্ট হয়ে গেছে, মায়ের টায়ের খাবা কিন্তু সামান্তা, হৃদয়ের মাঝে হোগলার বেড়া, আমি আমার জীবন নিয়ে যে খেলা খেলছি তার কাছে এসব বিশ্বকাপ কিছুই না। আরে খুব আধ্যাত্মিক একটা বাণী দিয়ে দিল আমাদের হোগলার বেড়া, আমার জীবন নিয়ে যে খেলা খেলছি তার কাছে এইসব বিশ্বকাপ কিছুই না। আচ্ছা, তারপর এফ এম পোকা জাহাঙ্গীর আলম, মেসি রোনাল্ডো নয়, নিজের বউকে বেশি ভালোবাসি। আচ্ছা, ওকে, মেসি রোনাল্ডোর চেয়ে নিজের বউকে বেশি ভালোবাসি, খুবই ভালো করেছেন। আপনি যে বউর একটা চাপের মধ্যে থাকেন এটা আমরা বুঝতে পারছি, যে বউ বলেছে যে একটা কমেন্ট করো যে মেসি রোনাল্ডোর চেয়ে আমাকে ভালোবাসো, নাহলে কিন্তু তোমার রাতের খেলা দেখা বন্ধ এবং ভাত খাওয়া বন্ধ রাত্রেবেলা, এরকম একটা চাপ সে খেয়েছে, একটা প্রেশার ক্রিয়েট করা হয়েছে সেই ভাবি থেকে, তখন তারপর সে এই পোস্টটা দিল যে মেসি রোনাল্ডো নয়, নিজের বউকে বেশি ভালোবাসি। এই লেখা দেখে আমি বুঝতে পারছি যে এটা ভাবি বলেছে যে এরকম একটা পোস্ট লেখো, নাহলে তোমার রাতের খাওয়া বন্ধ, রাতে ভাত দিব না এবং রাত 11টা তুমি খেলা দেখতে পারবে না। অহন ইসলাম, দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার বাবাকে জান্নাত নসিব করে এবং আপনার মা ও আপনার পরিবারের সবাইকে সুস্থ রাখেন, আমিন। অহনাকে অনেক ধন্যবাদ খুব সুন্দর করে লেখার জন্য, দোয়া করবেন আমার আব্বার জন্য। আজকে আব্বার গুনে দেখলাম যে 43 মাস হয়ে গেছে আমার আব্বা মৃত্যুবরণ করেছে, 2022 সালের 22 তারিখে, নভেম্বর মাসের 22 তারিখে মৃত্যুবরণ করেছিল। এবং আব্বার মৃত্যু তারিখটা খুবই সুন্দর, মানে আমি ভুলতে পারব, খুব সহজ আর কি, যেমন 22/11/22, মানে 22/11/22, 22 তারিখ, 11 মাস, নভেম্বর মাস, আর 2022, তা কি সুন্দর নাম, নাম্বারটা মানে ভোলা যাবে না, মানে 22 অর্ধেক 11 আবার 22, 22/11/22, সবসময় কখনোই ভুলবো না। তা আমি বলি আর এটা আমাকে ধরিয়ে দিয়েছে আমার এক ক্লোজ ফ্রেন্ড আছে, ও বললো যে মুকুল খেয়াল করেছিস যে খালুর মৃত্যু তারিখটা দেখ কি সুন্দর, 22/11/22, আমি খেয়াল করিনি কখনো। তা আমার ওই বন্ধু বলার পর দেখলাম যে এরকম, তা আমি সবাইকে বলি আম্মা বাসায় কিংবা কাউকে, আব্বার মৃত্যু তারিখটা দেখো 22/11/22। আচ্ছা, জাকারিয়া হোসেন লিখেছে, মুকুল ভাই কেমন আছেন? পাবনা থেকে শুনছি, অনেক ধন্যবাদ, ভালো আছি আমি, আশা করি জাকারিয়া আপনিও ভালো আছেন। অঙ্কুর লিখেছে, আসসালামু আলাইকুম মুকুল ভাই, আমি অঙ্কুর বড়া ধানমন্ডি থেকে শুনছি, ভালো লাগছে, চালিয়ে যান। চালিয়ে তো যাচ্ছি, আর আসল চালাতে হবে হচ্ছে মেসিকে, আজকে চালাতে হবে রাত 11টার সময় আর কি, কি অবস্থা হয় দেখি। এফ এম পোকা জাহাঙ্গীর আলম, অফিস থেকে বের হয়ে জয়েন করবো ইনশাআল্লাহ, ওকে। তারপর শাহরিয়া চৌধুরী ইমন আমাদের সাথে জয়েন করছে, মুকুল ভাই সোমবারের এই সুন্দর বিকেলে আপনার চায়ের দোকানের আড্ডাটা দারুণ জমছে, সবাই আর্জেন্টিনার কথা বললেও আমি কিন্তু পর্তুগালের সমর্থক, পর্তুগাল এবার কাঁপিয়ে দেবে ভাইয়া, নাটক থেকে ইমন। ইমন, আমি পর্তুগালের কাঁপানোর কোন লক্ষণ এখনো দেখতে পাচ্ছি না আর কি, হ্যাঁ বুঝতে পারছি না যে পর্তুগাল কাঁপাতে পারবে কিনা, আগের খেলা দেখে আমি সন্তুষ্ট নই, দেখা যাক যে পরবর্তী খেলায় পর্তুগাল কি করে। ওকে, আর সময় শেষ হয়ে যাচ্ছে, গান শুনতে হবে না এই মুহূর্তে, আমরা আমি পরের ঘন্টায় আসবো, দুইটা গান শুনে আসি, একটা হচ্ছে নাম না বলি, এত নাম বলা দরকার কি, গান শুনি না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শুনছেন ঢাকা FM 90.4 স্টুডিও হইতে সন্ধ্যা ছয়টা, দেখতে দেখতে একটা ঘন্টা পার করে আসলাম। নতুন একটা ঘন্টা আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসা, অনেক দোয়া আপনাদের জন্য, কারণ আপনারা আছেন বলেই আমি আছি এবং খুব ভালো লাগে আপনাদের উপস্থিতি। যেমন হোয়াটসঅ্যাপে ভরে গেছে, অনেক মানুষ জয়েন করেছে, একজন নতুন বন্ধু আমাদের সাথে জয়েন করেছে, তার নাম হচ্ছে আনিয়াহ আলম সারিয়া। সারিয়া, আমার নামটা খুবই সুন্দর কিন্তু আমার এই দাঁতটাত ভেঙে যাবে, আমি এমনি তোতলা, ছোটবেলা থেকে মানে কথা একটু আটকে যেত আর কি, বন্ধুরা তোতলা বললেও রাগাতো অনেক। অনেক কষ্ট করে আমি আজকে এই জায়গায় রেডিওতে এতদিন ধরে কথা বলি, মুখ মাঝে মাঝে আটকে যায়। আচ্ছা, যেমন লিখেছে, হ্যালো ভাইয়া কেমন আছেন, আমার নাম হচ্ছে আনিয়াহ। আনিয়াহ, আমিও আর্জেন্টিনা সাপোর্টার, ভেরি গুড, আমার খুব ভালো লাগলো আমার সাপোর্টার পেয়েছি আমরা। আনিয়াহ, আনিয়াহ আলম সারিয়া। আচ্ছা, সারিয়া বলে ডাকলে সুন্দর, সারিয়া নামটা খুব সুন্দর, সারিয়া না, সারিয়া, সারিয়া। যে আপনি সার্বিয়া একটা দেশ আছে না, সার্বিয়া দেশটার সাথে আপনার নামটা খুব মিল পাই আমি, সার্বিয়া, সারিয়া, তাই না? আচ্ছা, সার্বিয়া, আমার এক বন্ধু, বড় ভাই আর কি, বন্ধুর মতো সার্বিয়া ঘুরতে গিয়েছিল, বললো যে খুব সুন্দর, তার খুব ভালো লেগেছে সার্বিয়া। আচ্ছা, ওকে, আনিয়াহ আলম সারিয়াকে অনেক অনেক শুভেচ্ছা। আর সারিয়া, প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমাকে শুনতে পাবেন FM পোকা। মামুন সিং থেকে আমাদের সাথে জয়েন করেছিল। জীবন এতটাই অনিশ্চিত যে শেষ কথা, শেষ দেখা কখন যে হয়ে যায়, বুঝে ওঠার আগেই মানুষ হাতের নাগালের বাইরে চলে যায়। সত্যি তাই, জীবনটা এতটাই অনিশ্চিত যে শেষ কথা, শেষ দেখা কখন যে হয়ে যায়, বুঝে ওঠার আগেই মানুষ হাতের নাগালের বাইরে চলে যায়। একদমই সত্যি কথা, এবং জীবন খুবই অনিশ্চিত। এই যে একটু আগে জাস্ট গান বাজছিল, আমি ভাবলাম যে আমার ডিমটা খেয়ে ফেলি, ওই যে একটা ডিম সিদ্ধ করে নিয়ে আসি, মানে প্রোগ্রামের সময় তো আর খাওয়া যায় না, ভাজিটা জানলে ঝামেলা, তা এই সময় একটু শশা ডিম সিদ্ধ থাকলে ভালো, খেয়ে একটু শক্তি অর্জন করে নিই, কথা বলতে তো এনার্জি যায় অনেক। ডিম খেতে বেরোলাম এক কলিগ, আমি বললাম যে ভাই অফিসে এসে আপনাকে দেখলাম না, কি খবর? কয়ে হসপিটালে গিয়েছিলাম, কি হয়েছে? তার এক ভাইগনার কথা বললো, 36 বছর বয়স, হার্ট অ্যাটাক করেছে, হসপিটালে ভর্তি করেছে, এখন দু একদিনের মধ্যে তাকে রিং পরাতে হবে আর কি। এ হলো কাহিনী, দেখেন আপনি 36 বছর বয়স। তা এখন আমরা আসলে বুঝি না যে কার কখন, তার তো তাও রক্ষা যে হসপিটালে নিতে পেরেছে, অনেকে তো জানেই না। যেমন আমার ভাই জানেন যে ডাক্তার ভোলাতে থাকে, তো ভোলাতে অনেক পয়সাওয়ালা মানুষ আছে, মানে অনেক সম্পদশালী মানুষ রয়েছে, কিন্তু চিকিৎসা ব্যবস্থা খুব একটা ইয়ে নেই। মানে ধরেন হার্টের, ভাইয়া বলে সবসময় যে হার্টের রোগ হলে ভোলার থেকে আস্তে আস্তে মানুষ মারা যাবে, মানে হার্টের এমন কোনো ট্রিটমেন্ট ভোলাতে নেই। এটা আমার ভাই ভোলাতে থাকে থেকে আমি শুনলাম, কিন্তু আসলেই বাংলাদেশের আরও কত জেলা, আপনি সব জেলাতে দেখবেন যে হার্টের ওরকম ট্রিটমেন্ট নেই। আমার মনে হয় যে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমরা, যে সরকার বিভিন্ন হসপিটাল, বিভিন্ন জিনিস তো করে, ইয়াতে এই হৃদরোগ চিকিৎসার উপর একটু মনোযোগী হওয়া উচিত দেশের অন্যান্য প্রান্তে। এবং সবসময় দেখবেন যে আপনি ওই রোগী ওইখানে হার্ট অ্যাটাক করেছে, তারপরে যারা মধ্যবিত্ত, প্রাইভেট হসপিটাল তো অনেক জায়গায় আছে, রাজশাহী চট্টগ্রামে আছে, বড় জায়গায় তো বড়রা নেয়, কিন্তু যাদের সামর্থ্য নেই তারা খুব বিপদে পড়ে। এবং আপনি দেখবেন যে ওই ঢাকাতে আনতে আনতেই রোগী মারা যায়, কারণ হার্ট অ্যাটাক তো মানে ওরকম অ্যাম্বুলেন্স লাগবে, তারপর আবার ওরকম চিকিৎসা দরকার, তাই না? আর অ্যাটাক মানে তো অ্যাটাকই, সময় নিলে একটা বিপদ হয়ে যায় আর কি। তো এরকম দেখবেন যে ওই চলে আসে। তা কোন কথার থেকে কোথায় চলে আসলাম, FM পোকা লিখলো জীবনটা এতটাই অনিশ্চিত, তো অনিশ্চিতের কথা বলতে গিয়ে আমার মনে হলো এরকম যে আমার এই কলিগের ভাইগনাটা দেখেন কেমন লাগে, 36 বছর বয়স, হার্ট অ্যাটাক করে এখন হসপিটালে। তাই এখন আল্লাহ তাকে মাফ করুক, সুস্থ করে দেবে ইনশাল্লাহ। তো এরকম আর কি, যে আমরা কে কখন কি হয়ে যায় জানি না। আমার রেডিও ফুর্তিতে ছিলাম, আমার এক ক্লোজ ভাই সুমন আমাদের সাথে জব করতো, আমি যখন ছিলাম তখন ছিল, আমি চলে আসার পরও সে ছিল। সুমন মৃত্যুবরণ করলো 3-4 বছর হয়ে, আব্বার মৃত্যুর আগে 4 বছর হয়ে গেছে। খুবই দুঃখজনক, মানে খুবই হাসি খুশি একটা মানুষ। এবং আমার মনে আছে যে বিশ্বকাপ ক্রিকেট হোক, ফুটবল হোক, কোনো খেলা হলে সে গোড়ানে থাকতো, বন্ধুদের দাওয়াত দিত, অফিসে সবাইকে দাওয়াত দিত, এরকম বলতো যে ওইখানে বড় স্ক্রিনে খেলা দেখাবে, প্রজেক্টরে আসো সবাই, এরকম মানুষ। হঠাৎ করে অফিসে ভাত খাওয়ার পরে তার অস্বস্তি লাগছে, পড়ে গেল, হসপিটালে নিল, মারা গেল। সুমন ভাই দেখেন একদম আমার চেয়েও বয়সে কম হবে, ছোট হবে, তো এই হচ্ছে জীবন আর কি। তো এটা সবসময় আমাদের ভালো কাজ করা উচিত, ভালো মন্দ বেছে চলা উচিত, কেননা আসলেই কখন কার ডাক চলে আসে কেউ বলতে পারে না। এবং কি বলে, মানে একটা কিছু আছে আর কি, রহস্য তো একটা কিছু রয়েছে, আমি
মানে অনেকে যারা ধর্ম কর্ম কোনো কিছু বিশ্বাস করে না তাদের চিন্তা আলাদা, কিন্তু এমনিতে আমার মনে হয় যে কিছু একটা রহস্য আছে, নাহলে তো আমরা ধরেন আরো 500 বছর বাঁচতে পারতাম, তাই না? যেহেতু আমাদের সময় খুব সীমিত এবং সবকিছুর মধ্যেই কেমন জানি কোনো নিশ্চয়তা নেই আমাদের, তাই রহস্য একটা আছে, তাই কারণে আমাদের আসলে একটু সবসময় ভালো মন্দ বিবেচনা করেই চলা উচিত। যাক, এফ এম পোকাকে ধন্যবাদ, তার একটা কথার পিঠে অনেক কথা চলে আসলো। আচ্ছা, এটা কে? কামাল মালয়েশিয়া থেকে, আজ একসাথে খেলা দেখবো কিন্তু ওকে চলে আসেন। আচ্ছা, তো ব্রাজিলের সাপোর্টার। আচ্ছা, ব্রাজিলের সাপোর্টাররা আছে হলো যে আজকে আর্জেন্টিনাকে হারাতে হবে, এই কারণে তারা খেলা দেখবে আর কি। যে আমার বন্ধু দুইটা আমাকে কালকে খুব বকা দিচ্ছে যে আমি যাতে অফিস থেকে সোজা চলে যাই শান্তিনগরে তাদের সাথে খেলা দেখতে হবে। আমি বললাম যে 11টা খেলা শুরু হবে, রাত 1টা খেলা শেষ হলে আমি রামপুরায় ফিরবো কিভাবে এত রাত্রেবেলা? হ্যাঁ, ঝামেলা হয়ে যাবে। তারা খালি বলছে অন্যান্য সময় আসতে পারো, এখন আসতে পারবো না। মানে আমাকে, মানে আমার ইচ্ছা হলো যে যাই ওদের সামনে একটু হারি আর কি, একটু হাসুক, মজা পাবে আর কি। তা আমি এত পাগল, আমি ঘরে খেলা দেখবো চুপচাপ। আচ্ছা, তারপর আফনান আমাদের সাথে জয়েন করেছিল, স্কুল লাইফে খুব এফ এম শুনতাম, তখন আরজে হওয়ার ইচ্ছে হতো, মাসখানেক ধরে আবার শোনা হচ্ছে, ভালো লাগছে। এক কাপ চা দিয়ে ওয়েলকাম করেন গিট্টু। যে আমাদের আফনান নতুন একটা বন্ধু, এক কাপ চা দিয়ে দাও। হ্যাঁ, আর অবশ্যই আপনাকে ওয়েলকাম, আপনি অবশ্যই রেডিওতে কথা বলতে পারবেন, কোনোই সমস্যা নাই। যখনই সুযোগ হবে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যখন আরজে লাগবে তখন জানাবো, কিন্তু সব যে কোনো রেডিওতে আপনি যোগাযোগ করতে পারেন। অঙ্কুর বড়া ধানমন্ডি থেকে, ভাইয়া আমি কিন্তু ব্রাজিলের সাপোর্টার, করলেও মেসির খেলা খুব পছন্দ করি। আর ব্রাজিলের সাপোর্টাররা যে অফিসে তর্ক করছে, এরা মেসি কি কার পায়ের মধ্যে নাকি কোন দিন মেরেছিল ওই ছবি দিয়ে যে দেখো কি খেলে। আরে ভাই, গোল টোল দেয় একটা মানুষ কার পায়ের মধ্যে মারলো একটা জিনিস নিয়ে পড়ে আছে একটা। হ্যাঁ, কেমন একটা ঝামেলা বলেন তো, তর্ক করো পারি না। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি পূর্ণিমা, পূর্ণিমাকে অনেক ধন্যবাদ, পূর্ণিমা হোয়াটসঅ্যাপও চলে আসছে। আচ্ছা ভাই, আমি নতুন যুক্ত হলাম, দোয়া করি যেন সবসময় থাকতে পারি, দোয়া করবেন। আচ্ছা, পারি তোমার সাথে, ওকে অনেক ধন্যবাদ ভাইয়া। আর মুহিদ আমাদের সাথে জয়েন করেছিল, আর মিনার রহমানের একটা গানের কথা বলেছেন কারণে অকারণে, কিন্তু গানটার রেকর্ডিংটা খুবই খারাপ, আমি বুঝতে পারলাম না কি কারণে। আমি গান তো প্লে করার আগে একটু শোনার ব্যবস্থা আছে আমাদের এখানে, আমি শুনলাম যে রেকর্ডিংটা খুব খারাপ, আপনাকে মিনারের অন্য একটা সুন্দর গান শোনাবো, ওকে আপনি রাগ করবেন না। আচ্ছা, আমার গিট্টু মিয়ারও খুব পছন্দ কারণ অকারণে, কিন্তু এই গানটার এই অবস্থা কেন আমি একটু জানাবো আমাদের গানের বিশেষজ্ঞদের যে ঘটনা কি। আচ্ছা, গত 2 সপ্তাহ থেকে একটা কথা, আমি আর্জেন্টিনার সাপোর্টার না, এ কারণে আমাকে কোনো গান শোনানো হয় না, বুঝতে পেরেছি আমি আবার এত লোভী না, আর্জেন্টিনা সাপোর্ট করবো। আচ্ছা, ওকে। আচ্ছা, তারপর আসসালামু আলাইকুম দাদু, কেমন আছো? আব্দুর রহমান রাসেল আমাদের কবি চলে আসছে, কবি কি লিখেছে? কত কিছুই তো অপেক্ষা করে, বাস স্টপে মানুষ বাসের জন্য অপেক্ষা করে, শালিক ছানা তার মায়ের জন্য অপেক্ষা করে, কৃষক তার ফসল ঘরে তুলতে অপেক্ষা করে, পিতা তার সন্তান পরিবারের জন্য অপেক্ষা করে, মা তার স্নেহের সন্তানের ঘরে ফেরার অপেক্ষায় থাকে, আমি না তোমার জন্য অপেক্ষায় রইলাম। বাহ, অনেক সুন্দর, খুব সুন্দর করে লিখেছেন, ভালো লাগলো। আচ্ছা দাদু, এমন একটা অবস্থা আমি তোমাকে শোনাতে পারছি না, একদিকে মানুষ সাউন্ড বক্স দিয়ে গান শুনে, অন্যদিকে লেগেছে ঝগড়া, সব মিলিয়ে আমার অবস্থা হলো হালুয়া টাইট, একটা ভয়েস রেকর্ড দিলে বুঝতে পারতে, এরকম হয় মাঝে মাঝে আর কি। মানে ওদিক দিয়ে সাউন্ড বক্সে গান চলছে আর ঝগড়া চলছে না? আচ্ছা, যা আগুন লাগাই দিল আর কি, পুরো আমরাও লাগাই দিই আগুন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস।

0: you wish for.
1: রাইট, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, মুকুল আছি আপনার সাথে। স্টুডিও হইতে 6:13, আমি ভাবলাম যে 7:01 নাকি 6:13। যাক, আচ্ছা, সীমাহীন খরচে জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস এ যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে, এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমার একটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমার একটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। ওকে, আমার আইটির সাথেই থাকুন, ধারণাটা তথ্য জানিয়ে দিলাম। আর ফেসবুকে আমাদের সাথে তো অনেকেই জয়েন করছে, তার আগে একটা কথা বলে নি, খালি ভুলে যাই, যে আমি তো আজকে আর্জেন্টিনার জার্সি পরে এসেছি, তাই আমি বাসা বলছিলাম যে আবার মারবে টারবে নাকি কেউ, মানে মানুষের তো বলা যায় না কখন কে, ধরেন ব্রাজিলের সাপোর্টার কিছু একটা আমাকে পাশে একটা ইট মেরে দিল আর কি, এরকম আমি ভয় লাগছিল আর কি, যে রাস্তাঘাটে জার্সি পরে বের হওয়া কঠিন ব্যাপার, কেন কে কোন দলের বোঝা যায় না তো, বুঝেন না কোন গলি দিয়ে কোন জায়গায় দিনকাল যেমন অবস্থা পড়েছে আর কি। তারপর কে মারবে এরকম, তারপর যাই হোক আসলাম, বের হয়ে দেখলাম যে না, বেশ কয়েকজনের গায়ে দেখলাম যে আর্জেন্টিনার সাপোর্টার, তখন একটু বুকের মধ্যে সাহস পেলাম। তো সামনে দেখি যে ওই দুজন খুবই মানে কম বয়সী ছেলে, কত 14-15 বছর হবে আর কি, দুজন জিন্স পরে এই ভাবেই চুলটুল স্পাইক করা আর্জেন্টিনার জার্সি পরে আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে আর কি, মানে এখন থেকেই তাদের প্রস্তুতি আর কি, যে রাত্রেবেলা কি হবে। তাহলে আমি বললাম যে কি খবর, ওই যে জার্সি পরা, তাই বলেন না ভাই ভাই একটা মিল থাকে আর কি। এগুলা দেখবেন যে যখন রাজনৈতিক দলীয় কোনো মিছিল মিটিংয়ে দেখবেন যে নিজের ভাই পেলে হ্যাপি খুশি, ওই দলের আপনি সমর্থক হয়ে যাবেন দেখবেন যে খুব খুশি আর কি। হ্যাঁ, তারা যাচ্ছে একটা তালি দিবেন, একটু হাত তাত উঠাবেন, দেখবেন যে আরে হ্যাপি আপনার প্রতি খুবই তারা ভক্ত হয়ে যাবে এরকম। তা আমি দুজনকে পিঠে চাপড়ে দিলাম, আমি তো একটু বয়স্ক মানুষ, বাচ্চা দুইটা ছেলে 14-15 বছর বয়স হবে, আমি বললাম কি খবর তোমাদের খেলা, হ্যাঁ কি বলেন আঙ্কেল খেলা দেখবো রাত্রেবেলা, আমি বললাম যে আজকে কি আর্জেন্টিনা জিততে পারবে তো আজকে, কি বলেন আজকে 4টা গোল দিবে, মানে ওরা বললো আর কি, আমি বলি নাই, তো দেখা যাক রাতে কি হয়। তো ওই দুজন পথিক, দুজন যুবক কি বাচ্চা মানুষ, 14 বছর বয়স, এখনো যুবক নেই, তাকে বললাম আর কি, তারা দুজন দাবি করলো যে 4-0 গোলে নাকি আর্জেন্টিনা জিতবে আর কি আজকে অস্ট্রিয়ার সাথে। বেশি বলে ফেললো কিনা, আমার ধারণা হচ্ছে 2-0 গোলে জিতবে আর কি, খেলা অস্ট্রিয়া ভালো খেলে, 2-0 গোলে জিতবে, তারা দুজন বললো 4 গোলে, এখন যাই না কি দুজন কি 2 গোল করে 4 গোল করলো কিনা যাই না, যাই হোক তাদের কথা আপনাদের একটু জানিয়ে দিলাম আর কি, এটা আমার কোনো কথা না, তারা দুজন আর্জেন্টিনার সাপোর্টার যাচ্ছে আর কি, দুপুর থেকে রেডি, তারা বললো যে আজকে 4 গোলে আর্জেন্টিনা জিতবে, তাই রাতে দেখা যাক কি হয়। তা আমার ধারণা হচ্ছে 2-0 গোলে তারা জিতবে আর কি। সামান্তা লিখেছে ফেসবুকে কবিতা, আচ্ছা আব্দুর রহমান রাসেল, আপনি সবসময় হোয়াটসঅ্যাপে কবিতা দেন, আপনাকে সবসময় বলি যে ফেসবুক তো অবশ্যই আছে, সবারই তো ফেসবুক আছে, যেহেতু আপনি স্মার্টফোন ব্যবহার করছেন, হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন, ফেসবুকে কবিতাগুলো দিবেন, হ্যাঁ কবিতা কিংবা লেখা, সুন্দর সুন্দর জিনিসগুলো ফেসবুকে দিলে সুবিধা হয় কি, হোয়াটসঅ্যাপে শুধু আমি একা দেখতে পাই, ফেসবুকে দিলে আরও সবাই দেখতে পায় আর কি, হ্যাঁ তারাও একটু পড়ে নিতে পারে, কারণ আমি হুড়হুড় করে পড়ে ফেলি, সব কিছু বুঝতেও পারে না। আচ্ছা সামান্তা লিখেছে শাহরিয়া চৌধুরী ইমন, আচ্ছা চায়ে কি চিনি বেশি দিব নাকি, ইমন ভাই আপনার চায়ে কি চিনি একটু বেশি দিবে, চিনির দাম টাম বুঝে একটু কম দেওয়াই তো ভালো সামান্তা। তারপর পূর্ণিমা খাতুন লিখেছে সাইফুর ভাইয়া কই, সাইফুর আজকে ব্রাজিলের সমর্থক একটু লুকিয়ে আছে, সে ফেসবুকে আসে না, সে হোয়াটসঅ্যাপে আছে গোপনে, মানে গোপন থেকে আমাকে সে জ্বালাচ্ছে, নানা রকম উক্তি তুক্তি করার চেষ্টা করছে আর কি, আমি খুব পাত্তা দিচ্ছি না, কিন্তু সে ফেসবুকে আসছে না কেন এটা তো বুঝতে পারছি না, ওই ভয় মনে হয়। আচ্ছা সাইফুর ভাইয়া, চিন্তা আছি যদি আর্জেন্টিনা জিতে যায় তাই চা বানাতে মন নাই, ঠিকই বলেছো, ওর আজকে ভাগছে আমাদের গিট্টু মিয়া, ও হোয়াটসঅ্যাপে আছে কিন্তু ফেসবুকে নাই। আচ্ছা সামান্তা লিখেছে নাম উচ্চারণ করতে সাহায্য করবো নাকি, কঠিন কঠিন নাম হলে আমি সামান্তার সাহায্য নিতে পারি, নাম উচ্চারণ করতে একটু সাহায্য করতে হবে মাঝে মাঝে। হ্যাঁ, তারপর অহন ইসলাম, আজকের ছবিটা আসলে খুব সুন্দর হয়েছে ভাইয়া, একদম গ্রামের বিকেলের অনুভূতি, দেখলেই চোখের শান্তি, ছবিটা সেভ করে রাখলাম, থ্যাংক ইউ, খুবই ভালো ছবিটা, খুব সুন্দর আজকে ছবিটা, তাই না, আমার চায়ের দোকানের সামনে ফুটবল খেলা একদম সত্যি মনে হচ্ছে একদম গ্রাম বাংলার একটা প্রতিচ্ছবি। গ্রামের বিকেলবেলা অনেক চায়ের দোকানের সামনে খেলাধুলা হয়, ঢাকায় এরকম হয় না, খুব কম, কিন্তু গ্রামে আছে। মুকুল ভাইয়া সামান্তা লিখেছে একটা অভিযোগ আছে, শাহরিয়া চৌধুরী ইমন উনি দেখতেছি কয়দিন, আমি যেখানে যাই সেখানেই যায়, কাহিনী কি ভাইয়া, বিচার চাই। না, এটা বিচার চাওয়ার কি আছে, কোন জায়গা তো সামান্তার নামে বরাদ্দকৃত কিংবা কেনা নয়, যে সামান্তা ওইখানে ওই রেডিও শুনলে ওইখানে কেউ যেতে পারবে না এমন কিছু নাই। ইমন সব জায়গাতে আছে, ইমন আপনার আরেকটা রেডিও শুনলো আমাদের শুনলো, সমস্যাটা কোথায় আমি তো বুঝতে পারলাম না। এটা বিচার চাওয়ার কিছু নেই সামান্তা, নিজে একা একা খালি ঘুরবে আর অন্যান্য মানুষ ঘুরতে পারবে না তো ঠিক নয়। আচ্ছা, আমি কিন্তু সত্যি কথা বলবো সবসময়, এখানে আমি যেটা সত্যি সেটাই বলেছি, ঠিক আছে, এবার নিজের বুঝে নিতে হবে। অহনা ইসলাম, আমি খুবই সাধারণ একটা মানুষ, এসব বিশ্বকাপ খেলা নিয়ে একদম মাথা ঘামাই না, তবু কেন জানি না নীল জার্সিধারী মানুষের আনন্দ আমার তেমন সহ্য হয় না। আচ্ছা, আমাদের অহনা কিন্তু কি বলে চালু আছে, মানে কথাবার্তা মানে এমন ভাবে পিঞ্চ করবে, মানে ঝাড়িটা মারবে খুব বুদ্ধিমানের মতো সে, যে আমি বোকাশোকা মানুষ, মানে ফুটবল টুটবল কিচ্ছু বুঝি না, কিন্তু তবে নীল জার্সিদারি মানুষের আনন্দ তেমন আমার একটা সহ্য হয় না। হ্যাঁ, তার হলুদ পছন্দ। আচ্ছা, এফ এম বোকা জাহাঙ্গীর আলম, কবে যে এত বুড়ো হয়ে গেলাম মানতেই পারছি না, ডিপ্রেশনে মনে হয় হার্ট অ্যাটাক করবো। আমার ছাত্রী ব্রাজিল সাপোর্টারের জন্ম, আচ্ছা আমার ছাত্রী ব্রাজিল সাপোর্টার, তার জন্ম হচ্ছে 2014 সালে, সে কয় কবে ব্রাজিল 7 গোল খাইছে, সে আমার জন্মের আগে। আচ্ছা, 14 সাল গেল, শুক্রে শুক্রে 8 দিনও হয় নাই, এর মধ্যে মানুষের জন্ম হয়, তারা আবার ব্রাজিল সাপোর্টারও হয়, খেলাও বুঝি। এদিকে আমার 2007 সালে জন্ম হওয়া নেওয়া এক ছাত্রী, তার এক্স এর সংখ্যা আমার বয়সের সংখ্যার চেয়েও বেশি। আচ্ছা, 2005 এর পর তুমি মানুষের জন্ম দিলা কেন, আচ্ছা আবার দিলে যখন এত তাড়াতাড়ি, আবার এত পাকনা হইলো কিভাবে। আচ্ছা, বুঝা গেছি, 95 থেকে 2005 পোলাপানের মৃত্যুর টাইম হয়েছে, তাড়াতাড়ি আজাল পাঠায় উড়ায় নিয়ে যাও, না এগুলো বলতে হয় না, আরো বাঁচতে চাই তো আমরা। 95 থেকে 2005, আর কি বলছেন ভাই, তার আগের কথা বলতে হবে। হৃদয়ের মাঝে হোগলার বেড়া, দল করি আর্জেন্টিনা, পছন্দের খেলোয়াড় রোনাল্ডো, চাই নেইমারের হাতে বিশ্বকাপ, ইনশাল্লাহ হারলেও বাংলাদেশ, জিতলো বাংলাদেশ, হৃদয়ে, আচ্ছা আপনার হৃদয়ে পাকিস্তান, আচ্ছা পাশে ভারত, পিছনে মায়ানমার, আচ্ছা ও আচ্ছা আচ্ছা, মজা করে লিখেছে আমাদের হোগলার বেড়া। সামান্তা জয়েন করেছিল সানসিল্ক, বিয়ে না করেও যে স্বামীকে মনে প্রাণে ভালোবাসি, এটাই হচ্ছে পারিবারিক শিক্ষা, এটা আবার কেমন কথা। আচ্ছা, বিয়ে না করেও স্বামীকে মনে প্রাণে ভালোবাসি, এটা হচ্ছে পারিবারিক শিক্ষা। আচ্ছা, মুহিদ আমাদের সাথে জয়েন করছে, মুকুল ভাইয়া কেমন আছো, ভালো আছি, আমি ব্রাজিল নতুন করে যুক্ত হলাম, মিনার রহমানের আচ্ছা গানের কথা বলেছেন, মিনার একটা গান শোনাবো আপনাকে এখনই। তামান্না আফরোজ জামান লোপা আমাদের সাথে জয়েন করেছিল, ওয়ালাইকুম আসসালাম, আমি আর্জেন্টিনা সাপোর্টার, ভেরি গুড, আচ্ছা আমার খুব পছন্দের মানুষ, আমার আর্জেন্টিনা সাপোর্টার, না ব্রাজিল সাপোর্টারও আমার পছন্দের মানুষ, কারণ আমার অনেক প্রিয়জন যাই তো ব্রাজিলে, তাই না, খেলা নিয়ে একটু তর্ক বিতর্ক হতেই পারে। আছি উম্মে রায়হান, মুকুল ভাইয়া অনুষ্ঠানের শেষ অব্দি আছি, ভেরি গুড, চেষ্টা করবেন থাকতে, ভালো লাগবে। কিছু কিছু তারিখ খুব সুন্দর, সামান্তা লিখেছে, আমার আব্বার মৃত্যু তারিখটা বললাম যে 22/11/22, মানে 22 তারিখ, 11 মাস, নভেম্বর মাস, এবং 2022 ছিল, এই কারণে 22/11/22, এরকম কিছু কাকতালীয় মিলে যায় আর কি। বাসার সবাই, সামান্তার বাসার সবাই আর্জেন্টিনা সাপোর্ট করে, বউকে সব পুরুষই ভয় পায়, সামান্তা লিখেছে, বাপ রে বাপ, একটু সাবধানে থাকতে পারে। হ্যাঁ, সামান্তাও মনে হয় মানে তার হাজব্যান্ডও তাকে ভয় পাবে, কেন সে তো আগের থেকে বউকে সব পুরুষই ভয় পায়। আচ্ছা, তো সব কথা বলা যায় না, আমি কিন্তু ভয়টাই পাই না, আমি মানে যেটা ন্যায্য সেটা বলি, আমি সবসময় আমার মতো চলি আর কি, মানে এমন না তাই বলে যে মানে তার সঠিক কথা আমি অবমূল্যায়ন করি তা না, সম্মানের সাথে আর কি, মানে যেটা ন্যায্য সেটাই বলি আর কি, কোনো ভয়টা আর কিছু নেই, যেটা ঠিক ওইভাবেই কথা বলি।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করলেন কিন্তু।
1: শুনছেন ঢাকা FM 90.4, সিফাতের বাতচিতের মধ্যেও জয়েন করে ফেলবেন। আমাদের নানা রকম প্রোগ্রাম রয়েছে, ভালোবাসার বাংলাদেশ, তারপর অমনিশা ভূতের প্রোগ্রাম রয়েছে, তারপর ট্রাভেল শো রয়েছে, সবকিছুর সাথেই থাকবেন আপনারা আশা করি। আর শুরু হইতে 6:28 না, হোয়াটসঅ্যাপে অনেকগুলো কমেন্ট রয়েছে, আমি দিলওয়ালাকে খুঁজছিলাম, দিলওয়ালা কই? আচ্ছা, আরেকজন লিখেছে এটাকে, ইমন খান নিয়াজ, আমাদের ইমন ভাই লিখেছে, চাঁদপুরে আর্জেন্টিনা আর অস্ট্রিয়ার মধ্যকার খেলার ফলাফল প্রকাশ, 2-1 গোলে শক্তিশালী আর্জেন্টিনাকে হারিয়ে দিল অস্ট্রিয়া। আচ্ছা, এটা হলো চাঁদপুরে খেলা হয়েছে আর কি, ওইটা ওয়ার্ল্ড কাপের সময় হয়। আমরা যখন চামিলবাগে ছিলাম, মানে আমার জন্মই চামিলবাগ শান্তিনগরে, তখন পাশে তো পুলিশ লাইন, রাজারবাগ পুলিশ লাইন, তখন পুলিশ লাইনের গেট খোলা ছিল, মানে বাইরের মানুষ যেতে পারত এবং সেই মাঠে আমরা খেলতাম। এখন তো খুব কড়া করি, একদম ভিতরে ঢুকাই যায় না, গেটটা সব বন্ধ করে দিয়েছে, এটা ব্যাপার। কিন্তু কোনো এক সময় সেই মাঠে খেলা যেত এবং আমি পুলিশ লাইন স্কুলে পড়তাম, আমাদের আলাদা একটা পুলিশরাও চিনত যে স্কুলের ছাত্র আমরা খেলতাম। তা আমরা তখন ওয়ার্ল্ড কাপের সময় আমরা কিন্তু এরকম ধরনের রাতে খেলা কিংবা বিকালে খেলা আমরা ম্যাচ খেলতাম, যে ব্রাজিল আর্জেন্টিনা কিংবা যে যে দল, তো এরকম ম্যাচ খেলতাম যে কে জিতে দেখি। তারপর এটা আমরা ঢাকা লিগের খেলা নিয়ে আবাহনী মোহামেডান ম্যাচ খেলতাম স্কুলে সবাই মিলে, বৃহস্পতিবার স্কুল অর্ধেক টাইম হতো, মানে 4টা পিরিয়ড হতো, তারপর ছুটি, বৃহস্পতিবার হাফ ছিল স্কুল। তখন আমরা আগে থেকে রেডি থাকতাম যে আবাহনী মোহামেডান ফুটবল ম্যাচ হবে এরকম। যাক, চাঁদপুরের ম্যাচে তাহলে আর্জেন্টিনাকে হারিয়ে দিল অস্ট্রিয়া, না? আচ্ছা, খুবই ভালো। আর আমাদের ইমন খান নিয়াজ একজন ব্রাজিলের ঘোর সাপোর্টার, এতে কোনো সন্দেহ নাই, বুঝতে পারছি। আর তার একটা কথা কিন্তু এখানে আবার প্রকাশ পেয়ে গেছে, সে লিখেছে শক্তিশালী আর্জেন্টিনাকে হারিয়ে দিল অস্ট্রিয়া, মানে আর্জেন্টিনা যে অ্যাটলিস্ট শক্তিশালী একটা দল এটা সে মেনেছে। যাক, ভদ্র ছেলে, মানুষ তো এগুলো মানতে চায় না, ভদ্রতাও তো চলে গেছে সবকিছুকে। ইমন খান নিয়াজের মধ্যে জিনিসটা আছে, সে আর্জেন্টিনাকে একটা শক্তিশালী দল হিসেবে বিবেচনা করেছে। যাক, সত্যি কথাটা বলেছে, দিল দিল দিল ওয়ালা। আবার কি বলতে চায়, বলতে বলতে কতক্ষণ ধরে খুঁজি আর কই গেল আমার ভাই। দিলওয়ালা লিখেছে, আসসালামু আলাইকুম, খিতা খবর আসেননি, ভালো, 1 ঘন্টা দেরি হয়ে গেল। আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচের ফলাফল কি হতে পারে দেখবো, কার্টটা মিলে আমি বলছি 4-1। 2022 সালে 150 ইঞ্চি পর্দা খেলা দেখেছি, পুরো সেটিংটা আমি করেছিলাম, এবার পর্দা সেট করেছি, জেনারেটর আছে, দেখবার আমন্ত্রণ, চকরিয়া বাজার চৌঘড়ি। আচ্ছা, যারা সিলেটে আছেন তারা দিলওয়ালার দাওয়াতটা গ্রহণ করতে পারেন, সে সবাইকে খেলা দেখাবে, জেনারেটরের ব্যবস্থা আছে, সবকিছু মিলে বড় পর্দায় খেলা দেখবেন, সেটা হচ্ছে চকরিয়া বাজার চৌঘড়ি, চকরিয়া বাজারে গেলেই হয়ে যাবে। আর তার প্রেডিকশন হচ্ছে যে আর্জেন্টিনা 4-1 গোলে আজকে অস্ট্রেলিয়ার সাথে জয়লাভ করবে আর কি। আর রাস্তায় দুইটা ছেলের সাথে দেখা হয়েছিল, তারা বলেছিল 4-0, আর আমি বললাম 2-0। আচ্ছা, দেখা যাক, আগামী সপ্তাহে বোঝা যাবে। আচ্ছা, আমাদের গিট্টু মিয়া এতক্ষণ লুকিয়েছিল, এখন কি জানি আবার বলতে চায়, এখন একটু ব্যস্ত আছি তাই শুনতে পারবো না, সরি ভাইজান। আচ্ছা, সে ব্যস্ত আছে, মানে সে কাটার ধান্দায় আছে আর কি, মানে এখন সে শান্তিতে নাই, তো তার তো টেনশন, কয়বার যে যাচ্ছে, ওর সালান দেখেন বাসায়। আচ্ছা ভাইয়া, আমাকে কিন্তু অনেকদিন ধরে গান শোনান নাই, আমি আজকে শুনতে চাই, আধো রাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে প্রিয়। আচ্ছা, আধো

যখন আপনি লিরিক্স ভুলে যাবেন তখন এইভাবে গান গাওয়া এরকম আর কি গান গেতা। আসসালামু আলাইকুম, ঢাকা এফএম ছাড়া আমি কিছু বুঝি না, ঢাকা এফএম এর সাথে থাকলে কাউকে খুঁজি না, রায়হান সৈয়দপুর থেকে। বাহ রায়হান, অনেক ভালোবাসা রায়হানকে, কি বলবো, একটা থ্যাংকস দিয়ে দিই রায়হানকে। আচ্ছা যাক, রায়হান খুব সুন্দর করে লেগেছে, ঢাকা এফএম ছাড়া আমি কিছু বুঝি না, রায়হান সৈয়দপুর থেকে, ঢাকা এফএম থাকলে আমি কাউকে খুঁজি না। বাক সাবাস রায়হান, অনেক ভালো লাগলো, খুশি হলাম। আব্দুর রহমান রাসেল রংপুর থেকে, স্বার্থ ফুরিয়ে গেলে সবাই হারিয়ে যায়, কেউ থাকে না। বসন্ত এলে গাছের পাতাগুলোও ঠিক ঝরে পড়ে, ছানা বড় হলে মা পাখিটাও ছেড়ে যায়। এই স্বার্থপর পৃথিবীতে স্বার্থের জন্য সবাই ছেড়ে যায়, সময় ফুরিয়ে এলে সবকিছুই বোঝা যায়, কিন্তু আমার রব কখনো আমাদের ছেড়ে যায় না। সবার স্বার্থ ফুরিয়ে গেলেও আমার রবের কোনো স্বার্থই থাকে না সেখানে। আমার রব চায় আমার বান্দা ফিরে আসুক আমার দিকে। বাহ অনেক সুন্দর লিখেছে আর রাসেল, লেখাগুলো যে সামান্তা বলছিল একটু ফেসবুকে দিলে ভালো হতো, হ্যাঁ সবাই দেখতো। আচ্ছা এবার আরেকজন জয়েন করেছে আমাদের সাথে, কে এটা, টিয়া রংপুর থেকে। আচ্ছা মুকুল মামা, আমি টিয়া যুক্ত হয়ে আছি তোমার সাথে রংপুর থেকে। মামা তোমার গানের গলা অনেক সুন্দর। টিয়া, গানের গলা গান গাইলাম কখন আবার? শুধু গান গে পরিচয়, একটা গান গাইতে হবে। টিয়া আমাকে একটা গানের কথা বলছে বলে গানের কথা বললো, একটা গান শোনাবো টিয়া। আচ্ছা দেখি, ভুলে গেলাম তো, লজ্জায় পড়ে গেলাম। সে বলছে গান নাকি ভালোই গিয়েছি, কোন গান।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: মজা লাগে, লাগবই তো, কানে যে ঢাকা FM।
2: শুনছেন ঢাকা FM 90.4 স্টুডিও হইতে 6:36। অহনা আমাদের সাথে জয়েন করেছে। অহনা খুব সুন্দর একটা কথা লিখেছে, এটা নিয়ে অনেক কিছু বলার আছে। একটু দুশ্চিন্তায় আছি ভাইয়া, দোয়া করবেন যেন আমার দুশ্চিন্তাটা দূর হয়ে যায়। আমরা সবাই অহনার জন্য দোয়া করবো ইনশাল্লাহ, অহনার দুশ্চিন্তা যেন দূর হয়ে যায়। এবং সেই সাথে আমাদের অনেকেরই দুশ্চিন্তা রয়েছে, দুশ্চিন্তা যে আমারও নাই তা নয়, নানা রকম বিষয় নিয়ে দুশ্চিন্তা আছে, তা আল্লাহ দুশ্চিন্তাগুলো দূর করে দেখ। অহনা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমিও কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে অনেক চিন্তা করি, পরিবার নিয়ে চিন্তা করি, আমার মাকে নিয়ে চিন্তা করি, তারপর যেহেতু পুরুষ মানুষ সংসার চালাতে হয়, সবকিছু তো চিন্তা করতে হয় না, অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করতে হয়। তা এখন জিনিসটা হচ্ছে চিন্তা করলে চিন্তা বাড়ে, চিন্তা আপনি কখনোই চিন্তামুক্ত থাকতে পারবেন না। আমরা যতই সান্ত্বনা দিই, অনেকেই বলি যে দুশ্চিন্তা করবো না, একদমই কোনো লাভ নেই, যাওয়ার হবেই, তা না, দুশ্চিন্তা হবে। তবে যে ব্যালেন্স করতে পারে, মানে দুশ্চিন্তাটাকে যে একটু ব্যালেন্স করে চলতে পারে, সে কিন্তু ভালো থাকে। হ্যাঁ, এবং আল্লাহর কাছে নামাজ পড়বেন, যখন নামাজে চাইবেন যে আল্লাহ আমার এই প্রবলেমগুলো যেগুলো আছে এগুলো বলবেন, বাংলায় বলবেন, আমরা তো আর আরবিতে বলি না, বাংলায় দোয়া করবেন সুন্দর করে, আল্লাহকে বলবেন যে আল্লাহ আমার এই জিনিসগুলো তুমি প্রবলেম সলভ করে দিও, আমার এই সমস্যাগুলো তুমি দূর করে দিও। আল্লাহর কাছে দোয়া চাইবেন। আর যেটা হলো যে বারে বারে বলছি যে দুশ্চিন্তা চাইলেও কিন্তু দূর করা যায় না, তো ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, মানে বেশি ভাবলে কিন্তু বিপদ। আমি দেখেছি আমার কতগুলা বিষয়ে, যখনই আমি খুব একটা বিষয় নিয়ে খুব দুশ্চিন্তা করি তখন আমার দেখি যে হাত পা ঠান্ডা হয়ে যায়, কিংবা যখনই ওই সময়টা আসে যে ওই দুশ্চিন্তার ওই কাজটা করতে হবে, আমার গিয়ে যেতে হবে, এরকম কিছু একটা করতে হবে, আমার কেমন যেন একটু ভয় ভয় লাগে। কিন্তু যখনই আমি একটু নর্মাল হয়ে যাই, না এটা কিছু না, আমার একটা সমস্যা হয়েছে, এই সমস্যাটা আমার সলভ করতে হবে, কিন্তু এই সমস্যার মোকাবেলা করতে হবে আমাকে, তখন আমি আবার নর্মালি আমি যাব। যে 10টা লোক পারছে আমি পারবো না কেন, তখন দেখবেন যে ঠিক হয়ে যায় এরকম। ওকে, তো এক নম্বর হচ্ছে দুশ্চিন্তা কিছুটা কম করবেন, একটু ব্যালেন্স করবেন, মানে দুশ্চিন্তার সাথে একটু লড়াই করবেন যে থাক তুই পাশে থাক, আচ্ছা যাওয়ার হবে, এটা একটা ব্যাপার। আর আমার আব্বা একটা কথা বলতো এটা সবসময়, মানে কোনো কিছু হলে ওই সমস্যাটা আপনি মনে করবেন না যে আপনার একা, আরো লক্ষ লক্ষ লোকের ওই সমস্যা আছে। হ্যাঁ, তা আব্বা সবসময় বলতো যে কিছু হলে আরে এটা কি আমার সমস্যা নাকি, এটা তো লক্ষ লক্ষ মানুষের সমস্যা, সবার যেই দশা হবে আমারও সেই দশা হবে। তা আব্বার এই কথাটা আমার মনে হয় যে আব্বা মাঝে মাঝে কিছু কথা বলতো, যে অপদত্ত কথাটা আজকে সামান্তা বললো, যে আব্বা মানুষকে বকা দিলে এটা বলতো সবসময়, তার শালীন একটা বকা আর কি, এত অপদত্ত হলে চলে, মানে সবার কানের মধ্যে আছে। আর এই কথাটা যে সবার যে গতি হবে আমারও সেই গতি হবে, তো এরকম দুশ্চিন্তা আপনি যেটা নিয়ে করছেন এরকম দুশ্চিন্তা দেখবেন যে আরো লক্ষ লক্ষ লোক করছে, তা তাদের যে অবস্থা হবে আপনারও সেই অবস্থা হবে। হ্যাঁ, তা আপনি একটু মোকাবেলা করতে শিখতে হবে, আর কিচ্ছু না, এবং আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ দেখবেন ঠিক করে দেবে। এবং আমি নামাজে সবসময় বড় করে দোয়া করি, অনেকেই একটু হাসাহাসিও করে যে এত বড় মুনাজাত নামাজের চেয়ে বড় মুনাজাত করে, আমি চাই, মানে আমার ফিলোসফিটা হচ্ছে যে আল্লাহর কাছে আমি তো চাবো, আমি কি আছে আমার, আমার তো কিছু নাই, আমি আল্লাহর কাছে চাইছি আর কি, আল্লাহ দেখ বা না দেখ আমি তার কাছে সুন্দর করে চাই। তো এই কারণে আমি যখন মুনাজাত করি একটু বড় করে করি, যে সবার জন্য দোয়া করি, নিজের কোনো চাওয়া থাকলে আল্লাহর সাথে কথা বলি। তো এই জিনিসগুলো করলে আমি জীবনে অনেক কিছু পেয়েছি, যে জিনিসগুলো আল্লাহ আমাকে দিয়েছে এটা আমি পেতাম না, এবং এখনও আমি অনেক কিছু আশা করি যেগুলো আমি পাইনি, কিন্তু অপেক্ষা আছি আমি হয়তো পাবো। তো এগুলো আসলে সবই আল্লাহর ইচ্ছা, এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফেরায় না। আমি দেখেছি আমি জীবনে অনেক দোয়া করে অনেক কিছু আমি পেয়েছি। তা সুন্দর করে দোয়া করবেন, একটা দুশ্চিন্তা নিয়ে অনেক কথা বলে ফেললাম অহনা, আপনাকে আশ্বস্ত করার জন্য, এবং সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, অহনা লিখেছে আবার আজ রাত 11টা আর্জেন্টিনা বনাম অস্ট্রিজিলের খেলা, অস্ট্রিজিল কোনটা আবার অস্ট্রিয়ার খেলা, আচ্ছা, আমি কিন্তু সবসময় সত্য বলি। আচ্ছা ঠিক আছে, অনেক সত্য বলেছেন। অস্টিজিল এটা কোন দল আবার? আচ্ছা, আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিময় তারিখ হলো 4 জুলাই। ওকে, দিলওয়ালা লিখেছে। আচ্ছা, দিলওয়ালা যে কথাটা লিখেছে, একটু রাজনৈতিক আলোচনা আমরা না করতে চাই, এগুলা সরকারি ব্যাপার, কে কাকে কোথায় পোস্টিং করবে, কে কি থাকবে, এটা তো আসলে আমি দায়িত্ব নেইনি। হ্যাঁ, যখন আমি ক্ষমতায় থাকবো তখন আমাকে বলবেন, আমি তখন এগুলার প্রতিকার করব। ওকে, আফ্রিদা ওয়াসিম আমার সাথে জয়েন করছে। ভাইয়া বোঝেনা সে বোঝেনা গানটা প্লে করবেন। আচ্ছা, এটা তো সবসময় শুনি, বোঝেনা সে বোঝেনা। আজকে একটু অন্য একটা গান শোনাবো, একটা গান দেখলাম আমার খুব মজা লাগলো গানটা। জিনের বাচ্চা লিখেছে, যদি আজ আর্জেন্টিনা হারে আমি কথা দিলাম আরেকটা বিয়ে করে বউকে সারপ্রাইজ দিব। আচ্ছা কি বলছে? আচ্ছা, যদি আজ আর্জেন্টিনা হারে আমি কথা দিলাম আরেকটা বিয়ে করে বউকে সারপ্রাইজ দিব, এরকম কথা দিয়েন না ভাই, খেলাধুলার কথা বলা যায় না, কখন হেরে যায়। আর আপনার মনের মধ্যে যদি দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা থাকে সেটা আরেকটা কথা আর কি, যে আর্জেন্টিনা হারলে আপনি একটা বিয়ে করবেন, এরকম রিস্কে যাবেন না, বিপদে পড়ে যাবেন। আচ্ছা, সামান্তা লিখেছে, আমি থাকতে কে তোমাকে মারবে, কও আমি আসি না। না, আমি তো জানি সামান্তা আমাকে রক্ষা করবে কেউ না করলো। আর ওই সাইফুর, ওই ব্রাজিল সাপোর্টারটা যে আজকে পালিয়েছে, মানে সে রাত 11টা আমরা কখন হারবো সেই চিন্তায় সে আছে আর কি, বুঝতে পারছি। ওকে, তারপর হোয়াটসঅ্যাপে আরো কমেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু এর আগে একটা মজার গান শুনি। গানটা খুব মজার, মানে তুমি পান খাইলা আমারে জান কইলা, মানে জান কইয়া ডাকছো পান খাইলা, তারপর তুমি আমার ছাইরা চলে গেলা, এটা কোনো কথা? মানে এগুলো ঠিক না একদমই, মানে এরকম মানে দিলে কষ্ট দেওয়া, মানে দিলওয়ালা ভালো জানে, মানে এগুলা হাক লাগে কিন্তু মানুষের, মানে আপনি প্রেমে প্রতারণা করাও এটা একটা প্রতারণা, কিন্তু আপনি জীবনে শান্তি পাবেন না যদি একদম সত্যিকার একটা প্রেম, কাউকে মন দিয়ে থাকেন, তাকে কথা দিয়ে থাকেন, তাকে বিয়ে করবেন, মানে তার জীবন সঙ্গী এরকম, তারপর আপনি মনে করলেন তার চেয়ে বেটার কোনো অপশন পেলেন, টাকা গাড়ি টাড়ি বিদেশ চলে যাবেন, আপনি চলে গেলেন। আমি দেখেছি অনেক, হ্যাঁ একদম কঠিন ধরা খাওয়া মানুষ আমি দেখেছি, যে একজনের সাথে প্রতারণা করার পর তার ফল কি হয়। ওকে, তো এগুলোতে একটু সাবধানে থাকতে হবে আর কি, এরকম তুমি পান খাইলা আমার জান কইলা তারপর তুমি আমার থেকে পালায় গেলা, ঠিক না গেলা, আসলেই ঠিক না, এটা সত্যি কথা।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা এফএম 90.4। মাগরিবের নামাজের সময় হয়ে গেছে আজানের, আমি একটু বিরতিতে যাব, কিন্তু তার আগে কতগুলো SMS পড়ে নি। টিয়া লিখেছে, জানো SSC এক্সাম শেষ হয়েও শান্তি নাই, কারণ HSC-র পড়া পড়তে হচ্ছে, কিন্তু এই নতুন পড়াগুলো পড়তেও মজা লাগে। আচ্ছা, ভেরি গুড টিয়া, এটা একটা ভালো লক্ষণ যে পড়তে আপনার ভালো লাগে। হ্যাঁ, অনেকের ভালো লাগে না। আচ্ছা, জীবনটা টিয়া একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে জীবনটা খুব সুখের নয়, মানে খালি সুখ আপনি যে পাবেন সেটা না, মানে সুখ আর দুঃখ পাশাপাশি থাকবে, এবং জীবনটা এই লেখাপড়ার মাঝখান থেকে আপনার উপভোগ করতে হবে। ওকে, কারণ আপনি SSC পড়লেন, এই যে আমার মেয়েটা পড়ছে এখন 9-এ পড়ছে, ও SSC এখন প্রস্তুতি নিচ্ছে, যার 8 তারিখ থেকে পরীক্ষা, এই পরীক্ষার পরে আবার ক্লাস 10, এগুলো SSC পরীক্ষা দিবে, SSC পর আবার HSC পরীক্ষা দিবে, HSC পর একটা কম্পিটিশন শুরু হয়ে যাবে, ভার্সিটির কোথায় তাকে চান্স পাবে, ওই জায়গায় পড়তে হবে তার, তাই না? ভালো কোথাও চান্স পেতে হবে। ওইটা পাশ করার পরে তার শুরু হয়ে যাবে যে এখন সে কোথায় চাকরি করবে, তারপরে সে চাকরি করতে করতে আবার তার বিয়ে শাদীর ব্যবস্থা করতে হবে, আবার তার সন্তান হবে, তারপরে আবার সে যদি আবার মাস্টার্স করতে চায়, আবার বিদেশে যেতে চায়, সেগুলো নিয়ে আবার ব্যবস্থা করতে হবে, তারপর আবার সন্তান বড় হতে তাকে মানুষ করতে হবে, আস্তে আস্তে সে বুড়ো হয়ে যাবে, তার নানা রকম অসুখ বিসুখ হবে, এইভাবে জীবন চলতে থাকে। তাই জীবনটা এর মাঝখান থেকেই আনন্দ উপভোগ করতে হবে। যেমন আমি বলি যে আমার আব্বার মৃত্যুর আগে আমার জীবনটা ছিল একরকম, মানে সবকিছুতে আমি অনেক আনন্দ পেতাম কিংবা সবকিছু মনে হতো, তো হঠাৎ করে ঘরের একটা মানুষ, এটা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার, যাদের বাবা মা কিংবা আপনজন না হারিয়েছে তারা এটা বুঝতে পারবে না জিনিসটা, মানে একদম ফার্স্ট ব্লাডের কথা বলছি, মানে আপনার ফুপু মারা গেছে, আপনি দেখবেন যে কদিন পরে আপনার মন থেকে এটা আস্তে আস্তে মনে হবে, কিন্তু আপনি সেই কষ্ট লাগবে, কিন্তু আপনার ঘরে যাদের নিয়ে থাকেন, মানে আব্বা আম্মা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই, মানে একদম ফার্স্ট ব্লাড যেটা, এদের হারানোর কষ্ট অনেক কঠিন একটা কষ্ট। তা আমার আব্বা মারা যাওয়ার পর থেকে কিন্তু আমার কিন্তু সব কিছুতেই কোনো একটা আগ্রহ পাই না, মানে মনে হয় যে জীবনটা এরকমই চলে যাবে, খাই দেয় ঘুমাই চলছি, তো মানে কোনো আকাঙ্ক্ষা, মানে আগে যেমন একটু স্বপ্ন দেখতাম যে এরকম করবো এরকম করবো, ওই স্বপ্নগুলো একদম চলে গেছে। ওকে, তাই এই জন্যই বলছি যে জীবনটা টিয়া, মানে অনেক কথা বললাম তোমার লেখার পরিপ্রেক্ষিতে, তো আনন্দটা এর মাঝখানেই করতে হবে, মানে পড়তেও হবে, গল্পও করতে হবে, আবার চলবে, কেন পড়া শেষ হবে না, পড়ার পর আবার ভার্সিটিতে চান্স পেতে হবে, তারপর আবার বিয়ে শাদী আসবে, আবার সংসার কেমন হয়, হাজব্যান্ড একটা ভালো পড়তে হবে, নাহলে জীবন আবার অন্ধকার, আরেক রকম জীবনের সংগ্রামে চলতে হবে, টাকা পয়সা ইনকাম করতে হবে, নানা রকম যন্ত্রণা। এই যে এখন ভেবেছিলাম যে জীবনটা এরকম এরকম একটা টাইমে এরকম, এই যে এখন আবার দেখেন এই যে পরিবার চালাতে হয়, একটা খরচ আছে না, সংসারের চিন্তা করি, শারীরিক অসুস্থতার চিন্তা করি, সব কিছু মিলিয়ে নানা রকম আরো অন্যান্য ঝামেলা আছে, বিভিন্ন চিন্তা করতে হয়, তাই না? তো এই জিনিসগুলো মানুষকে আসলে এই কারণে বলি যে আনন্দের পরিমাণটা যে সবসময় বেশি তা নয়, এই কারণে সুখ দুঃখের মাঝখান দিয়ে চলতে হবে আমাদেরকে, এটা হচ্ছে আসল কথা। ওকে, অনেক কথা বললাম। এফএম বোকা মমেন সিং থেকে, নিজেকে টাইটানিক জাহাজ মনে হচ্ছে, যেখানে যাচ্ছি শুধু ডুবে যাচ্ছি, সাবধান, একটু ইন্স্যুরেন্স করে নিন। আচ্ছা, আমি এখন পর্যন্ত একটা ম্যাচও দেখি না, এটা কে? আচ্ছা, ও জাকারিয়া, আমাদের জাকারিয়া। তাই কত টার্গেট হতে পারে আই হ্যাভ নো আইডিয়া, দেখি আজকে দেখতে পারি, সম্ভাবনা আছে। ওকে, না একজন একটা বলছে রাস্তার দুজন 14-15 বছর যুবক বলল আর্জেন্টিনা 4 গোলে জিতবে, দিলওয়ালা বলছে 4-1। আচ্ছা, দিলওয়ালা একজন স্টুডেন্টকে 20 বছর হাফ ভাড়ায় নেই, প্রতিষ্ঠিত হওয়ার পর তারা কি আমাদের ভিজিট ফি হাফ করে? আচ্ছা, বাস চালক বলছিল আর কি যে আমরা স্টুডেন্টদের ভাড়া হাফ করি। আচ্ছা, চমৎকার কথা, এটা আমার খুব ভালো লেগেছিল, কালকে আমি ফেসবুকে দেখছিলাম, এটা আরও 1 বছর আগেও অনেকে লিখেছিল, খুব দামি প্রশ্ন ডাক্তার ইঞ্জিনিয়ার এবার উত্তর দেন, চিন্তা করে দেখলাম বাস চালক বাস্তব কথাই বলেছে, মানে স্টুডেন্টদের জন্য হাফ ভাড়া, মামা হাফ হাফ আমি স্টুডেন্ট। তা এখন বাস চালককে আপনি, সে কিন্তু কন্টাক্টে গাড়িটা নিয়েছে মালিকের কাছ থেকে, হ্যাঁ, যে দিন শেষে এত জমা দিতে হবে, তো সে হাফটাও এত কিছু বুঝে না, তার কিন্তু টাকা দিতেই হবে, এত গভর্নমেন্ট নিয়ম করে দিয়েছে ছাত্রদের হাফ, পুলিশ বাহিনী যারা উঠে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদেরও ভাড়া নেই এরকম। তো এখন ওই বাস চালক বলছে যে কত ছাত্রকে হাফ ভাড়া নিলাম কিন্তু আমরা তো কোনো ডাক্তারের ভিজিট হাফ পাই না কিংবা কারো তো সেবা পাই না, তো এটা যুক্তিসঙ্গত একটা কথা। কিন্তু এখন ঘটনা হচ্ছে যে ছাত্ররাও আবার কোন বাসের ড্রাইভারকে সে হাফ ভাড়া দিয়েছিল সে আবার সে হাফ ডাক্তারের ভিজিটটা কম নিবে কেমন, এটা তো একটা প্রশ্ন তাই না? তবে ডাক্তারদের একটা মানবিক জিনিস হতে পারে, যেটা আমার ভাই কি আমার ভাই ডাক্তার আব্বা বলে গিয়েছিল যে কখনো টাকা নিয়ে জোরাজুরি করবি না, মানে কখনো যদি গরিব পেশেন্ট আসে কিছু টাকা যদি দিতে পারে দিবে, নাহলে মাফ করে দিবি, মানে টাকা দেওয়া লাগবে না। তা আমার ভাই এটা খুব মেনটেন করে, মানে সে খুব অসহায় রুগী থাকলে তাদের কাছ থেকে টাকা নেয় না। তার বাস ভাড়া তো আর বাস চালককে খুঁজে পাওয়া যাবে না, তবে কেউ যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় এই জিনিসটা করতে পারে আর কি, একদম অসহায় যারা রয়েছে তাদেরকে ভিজিট মুক্ত করে দেওয়া, কিংবা ডাক্তারের অনেক স্যাম্পল পায়, অনেক ওষুধ টষুধ পায়, সেগুলোও রাখলে একটু ফ্রি কিছু দিয়ে দিলে হয়, একটু সেবা করা যতটুকু করা যায় আর কি। ওকে, তারপর আমাদের সাথে জয়েন করেছিল, হ্যালো ভাইয়া ভালো আছো, কবিতা শুনবে, লালমনিহার থেকে রিগাল রায়। আচ্ছা রিগাল জয়েন করেছে আমাদের খুব ভালো বন্ধু, রিগাল কবিতা লিখে পাঠাও শুনবো। আচ্ছা আর কথা না বাড়াই, মাগরিবের আজানের সময় হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়ে আমরা ছোট্ট একটা বিরতি দিয়ে তারপরে আমরা ফিরে আসবো। এখন প্রচারিত হবে মাগরিবের আজান।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনি।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আমি দীর্ঘ একটা বিরতির পর মাগরিবের নামাজ আজানের বিরতির পর আবারও ফিরে আসলাম। আশা করছি সবাই আমার সাথেই আছেন, এই কিছুটা সময় আপনাদের সাথে থাকবো, তারপর তো বাসায় যাব। আজকে একটু এক্সাইটেড, বাসায় গিয়ে একদম গোসল করে নামাজ টামাজ এশান নামাজ পড়ে তারপরে রেডি হতে হবে। আর আজকে আমরা খাওয়ার একটু মেনুও চেঞ্জ করেছি বাসায়, যে আমরা খেলা দেখতে দেখতে খাবো, আজকে আমরা পরোটা খাবো, কোরবানির মাংস দিয়ে পরোটা খাবো খেলা দেখতে দেখতে। দেখা যাক, আর্জেন্টিনা যদি আমাদের মান সম্মানটা রাখে আর কি, হেরে গেলে তো রক্ষা নাই আর কি, ঘর থেকে বেরোয়া একটু কঠিন হয়ে যাচ্ছে। বন্ধু বান্ধবরা বুঝছেন, ব্রাজিলের সাপোর্টার যারা রয়েছে এরা খালি আমাকে বারে বারে উৎসাহিত করছে তাদের সাথে খেলা দেখতে যাওয়ার জন্য। তাই বললাম রাত 11টার সময় খেলা শুরু হলে রাত 1টায় শেষ হবে, আমি কিভাবে বাসায় ফিরবো? বলে অন্য সময় তো আসতে আসুক, মানে আমাকে সামনে রেখে একটু তারা একটু হাসতে চায় আর কি। তাই বললাম যে এটা সেকেন্ড রাউন্ড, যখন নকআউট পর্ব যাবে তখন দেখা যাক, তখন রাত্রে করে দরকার থাকবো নি একদিন, তোমাদের মনের আশা পূরণ করবো, কিন্তু আজকে নয়। আচ্ছা, এর মধ্যে হোয়াটসঅ্যাপে আমার সাথে এটা কে জয়েন করছে, প্রেম নিয়ে কবিতা। ডিমে থাকে হলুদ কুসুম, মাছে থাকে আঁশ, জলে থাকে লাল পদ্ম, প্রেমে থাকে বাস, আকাশ ভরা কালো মেঘ, বৃষ্টি ভেজে ভেজা ঘাস, সিঙ্গেল থাকা শান্তি ছিল, প্রেম করে খাইলাম বাস। আচ্ছা, অনেক সুন্দর লিখেছে রিগেল, ভালো লাগলো। আচ্ছা, তুমি আমার জান, হাঁপানি রোগের টান, আস্ত মুরগির রান, বাংলা সিনেমার গান, লাভ ইউ জান। আচ্ছা, রিগেল রায়, আচ্ছা কলকাতায় আছি আমি, ভালো লাগলে চিহ্নটা দিন। আচ্ছা, মজার কথাই তো বললাম পড়ুন। আচ্ছা, অনেক কথা লিখে পাঠিয়েছে, কলকাতা বেড়াতে গিয়েছে রিগেল। আচ্ছা, ভালোভাবে থাকেন। আর ঢাকার বাতাসে ঢাকা এফ এম, ঢাকার ভিড়ে জ্যামের মাঝে কানে বাজে সুরের সাজে, ঢাকা এফ এম তুই আমার সাথী, একলা পথে নিঃসঙ্গ রাতি, সকালবেলা রমিজের গান, চায়ের কাপে জাগে প্রাণ, দুপুরবেলা সিনেমার গল্প, মন ভরে যায় একটু অল্প। আচ্ছা, তারপর সন্ধ্যা নামে শহর জাগে, গাড়ির হর্নে সুর লাগে, তোর কণ্ঠে শুনি প্রেমের কথা, ভুলে যাই সব বুকের ব্যথা। আচ্ছা, 90 দশকের গান হোক, নতুন শিল্পীর সুর ঝলক, ঢাকা এফ এম তুই থাকিস পাশে, এই শহরটা ভালোবাসে ভালোবেসে, কবি না আমি তবু বলি, তোর সুরেতেই মনটা চলি, ঢাকার হৃদয় তুই যে রানী, ঢাকা এফ এম তুই, ঢাকার হৃদয় তুই যে বাণী, ঢাকা এফ এম তুই রানী। বাহ, অনেক সুন্দর, ভালো লাগলো পড়ে। ওকে, তারপর আমাদের সাথে জয়েন করেছিল, হ্যালো মুকুল ভাইয়া, আমি রুদ্র। রুদ্র অনেকদিন পর মনে হচ্ছে আমার সাথে জয়েন করলো, আমাকে আপনার মনে আছে না? বহুদিন পরে যুক্ত হলাম রুদ্র, নামটা মনে আছে, কেন সুন্দর একটা নাম রুদ্র। আমি আগেও রুদ্রর কমেন্ট পড়েছিলাম, তবে অনেকদিন পরে রুদ্রকে দেখলাম। আমি অনেকেই বলে যে আমাকে চিনেন কিনা, ঘটনা হচ্ছে যে অনেক মানুষ এস এম এস করে আর প্রতিনিয়ত নতুন নতুন মানুষ যুক্ত হয়, তা অনেকের নাম আসলে মনে থাকে না। কিন্তু এই যে সামান্তা, সাইফুল, পূর্ণিমা, শফিক ভাই যাদের কথা বলি, এরা সবসময় নিয়মিত আমার শোতে থাকে, এ কারণে তাদের নামগুলো আমার একটু মনে থাকে আর কি। হ্যাঁ, তা এরকম আপনি নিয়মিত থাকবেন তাহলে সবসময় মনে থাকবে। ওকে, তারপর আসসালামু আলাইকুম মুকুল ভাই, কেমন আছেন? অবসান আমাদের সাথে জয়েন করেছে, কুমিল্লার কাজ শেষ করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের খুব ব্যস্ত একটা বন্ধু, খুবই কষ্ট করে সে, এরকম উত্তরায় বাসা, তারপর সে কুড়িগ্রাম তার নিজের বাড়ি, গ্রামের বাড়িতে যায়, ভাবি চট্টগ্রামে চলে যায় মাঝে মাঝে। যাই হোক, কুমিল্লা অফিসের কাজে গিয়েছিল, কুমিল্লার কাজ শেষ করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম, একটু ব্যস্ত ছিলাম তাই বাসে উঠে জয়েন করলাম। জয়েন করেই শুনছি ভালোবাসি তারে ভালো লাগছে। আচ্ছা, গানটা শুনে ভালো লাগলো জেনে খুশি হলাম। আর অবসান ভাই সাবধানে যাবেন এই প্রত্যাশাই করি, আপনি খুবই ভালো মানুষ, আমাদের আমার খুব ভালো লাগে আপনার কথাবার্তাগুলো, এবং আপনি একা একা থাকেন, রান্না করে খান, আমাকে দাওয়াতও করেছেন, কোনো এক সময় সুযোগ পেলে অবশ্যই উত্তরায় আসবো। আসলে এই জ্যামের কারণে, যেমন বললাম না যে আমি শো শেষ করে 8টার সময় যদি আমি উত্তরা যাই, আপনার বাসায় পৌঁছাতে আমার 10:30 বাজবে, তারপর খাওয়া দাওয়া করে আপনার সাথে একটু গল্প করবো, তারপর বাসায় ফিরতে রাত তো 1 বেজে যাবে, আমার ভাড়া বাসায় থাকি তো বুঝেন অবস্থা, 12 সময় গেট বন্ধ হয়ে যায় আর কি, একদম করা বানিয়ে আর কি বাড়িওয়ালার। তো মাঝে মাঝে আমি ম্যানেজার যে আছে তাকে একটু বলে আর কি, অনুরোধ করে যে ভাই আমার একটু দাওয়াত আছে আজকে, একটু রাতে ফিরতে দেরি হবে, এভাবে বুঝিয়ে মাঝে মাঝে একটু দেরি করে যাই আর কি, কখনো কোনো কাজ থাকলে দাওয়াত টাওয়াত পড়ে গেলে। তাই ঢাকার বাড়িতে আসলেই দেখবেন যে অনেক বাসাতে দেখি রাত 11 গেট বন্ধ করে দেয়। হ্যাঁ, বাড়িওয়ালা অনেক করা রাগী মানুষ থাকে অনেকেই, বুঝি না বাড়ি করলে কি মানুষ রাগী হয়ে যায় কিনা, অনেক জায়গায় রাত 11 তো আসলে ঢাকা শহরে কিছু না, রাত 11 গেটটা বন্ধ করে দেওয়া তো একটু ঝামেলা। রাত 12 ঠিক আছে, যে 12 এরপর তো আর যে কেয়ারটেকার থাকে তারও তো কষ্ট, সেও একটু ঘুমাবে সকালে উঠে, হচ্ছে ব্যাপার। তো 11 বন্ধ করাটা একটু কঠিন, রাত 12। অনেক কথা বলে ফেললাম, অবসান ভাই আপনি সুন্দর করে চট্টগ্রাম থেকে ফিরে আসেন, আবারও কথা হবে আগামী সপ্তাহে, ওকে? আর আমরা এই শেষ সময় আপনারা কেউ আমার সাথে জয়েন করতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন 01841904904 এই নাম্বারে, 01841904904, 01841904904, কিংবা ফেসবুকে যদি থাকেন ফেসবুকে জাস্ট আই লাভ ঢাকা FM লিখুন, সার্চে গিয়ে দেখবেন যে আমাদের পেজটা পেয়ে গেছেন, সেখানে আমার একটা পোস্ট দেওয়া আছে, পোস্টের নিচে কমেন্ট করলেই পড়ে শোনাবো। ওকে, এই মুহূর্তে আমরা রিকি মার্টিনের একটা গান শুনি, দ্য কাপ অফ লাইফ, ওয়ার্ল্ড কাপের গানই মনে হচ্ছে।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঢাকা এফএম 90.4 শুরু হতে 7:25। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ওকে, গানে যাব আর রিকি মার্টিনের গান শুনলাম। আর আমার একটু বাবার কথা মনে পড়লো, স্মৃতিচারণ করতে ইচ্ছে করে যে আব্বা খেলাধুলা খুব পছন্দ করতেন, ক্রিকেট খেলাও, তবে ফুটবলটা আব্বা খুবই পছন্দ করতেন। এবং সব ওয়ার্ল্ড কাপে আব্বা আমার সাথে খেলা দেখতো। মানে খুব মিস করছি যে আজকে রাতেবেলা যখন একসাথে আমি আমার স্ত্রী ওয়াইফ এবং আমার সন্তান, আমার বউ আমার সন্তান, মানে কি ওয়াইফ স্ত্রী কি সব বলছি, আচ্ছা আমার বউ, আম্মা যেহেতু বাসায় নেই, বাসায় আমরা তিনজন, আমি আমার রূপকথা আর আমার বউ, তো আমরা তিনজন মিলে খেলা দেখবো। তো হঠাৎ করে মনে হলো যে আব্বার কথা, আব্বা এমনও করতো যে খেলা যখন রাতে হতো খেলা দেখতো, হঠাৎ করে দেখি যে খেলা দেখতে দেখতে চোখ বন্ধ। আব্বা বললো, আব্বা চোখ বন্ধ, তুমি ঘুমে যাচ্ছ? ও না না, একটু ঘুম চলে আসছিলাম। আমাকে জানান বিছানা জানা, তুমি ঘুমান, আমি সকালে জানাবো রেজাল্ট। না না না, খেলা দেখি, আবার একটু চা খাওয়াতে পারবি নাকি আমাকে? তখন আবার রাতেবেলা চা বানাতাম, আব্বা আমি চা খেতাম, তা আব্বা এরকম ওয়ার্ল্ড কাপ খেলা দেখতো। এবং অনেক স্মৃতি আছে। একবার মনে আছে যে রাশিয়া কার সাথে জানি খেলায়, রাশিয়া 6টা গোল দিয়েছিল, সালেঙ্কো একটা প্লেয়ার ছিল। আচ্ছা, তখন রাশিয়া 5টা গোল ওইখানে লেখা, স্ক্রিনে লেখা 5টা গোল, কিন্তু রাশিয়া 6টা গোল দিয়েছিল কোনো একটা দলকে, এটা 98 না 94 ওয়ার্ল্ড কাপে জানি। তখন আব্বাকে বললাম যে আব্বা 6টা গোল হয়েছে। কয়ে না, তুই কি বেশি জানোস নাকি, ওইখানে লেখছে 5টা দেখোস না? তাই বললাম যে না, 6টা গোল, 8টা গোল হয়েছে, এটা ভুল করছে এরা। বলে তুই কি বেশি জানোস নাকি, এখানে 5টা গোল লেখা, 5টাই গোল হয়েছে। তারপরে দেখা গেল যে এটা কারেকশন করে দিল, এটা 6টা গোল হয়েছে আর কি, একটা গোল কোনো ঘটনাক্রমে। তো এরকম আব্বা খেলার কথা মনে পড়ে, যে আব্বার সেই কথাটাও মনে পড়লো, তা আজকে খুব মিস করবো রাতে যখন খেলা দেখবো এরকম। তবে আব্বা ব্রাজিল আর্জেন্টিনা এমন কোনো সাপোর্ট ছিল না, খেলা দেখতো আর কি, সে জিজ্ঞেস করতো এবং সেসব সময় দেখতাম যে দুর্বল দলের সাপোর্ট করতো আর কি। যেমন আজকে আর্জেন্টিনা অস্ট্রিয়ার খেলা হলে বলতো যে আমি অস্ট্রিয়ার সাপোর্টার, যা তোরা আর্জেন্টিনা, আমি ওই পক্ষ। এবং আব্বা খুব সুন্দর তালি দিত, আমার খুব মজা লাগতো খেলার সময় আব্বা জোরে জোরে তালি দিত, গোল দিল চিৎকার করতো তার ইয়ে অনুযায়ী। আর আম্মা এত খেলা টেলা পছন্দ করে না, শুয়ে থাকতো, তা আম্মা বলতো যে আপনি বয়স হয়েছে, আপনি এমন করেন কেন, কার তুমি চুপ থাকো, এরকম আব্বার কথাগুলো। যাক, খাল্লা আব্বাকে ভেস্ত নসিব করুক, এই প্রত্যাশা করি, অনেকেরই বাবা মা নেই, খুব খারাপ লাগে আসলে মনে হলে। আচ্ছা, শফিক ভাই আমাদের সাথে জয়েন করেছে, শুভ সন্ধ্যা মুকুল ভাই। শফিক ভাই, অনেক ভালোবাসা আপনার প্রতি, আপনাকে খুব ভালো লাগে যে আপনি আমাদের সাথে নিয়মিত থাকেন। আর আপনার জন্য একটা গান বের করেছি, এখন একটা গান শোনাবো আপনাকে। আচ্ছা, হৃদয়ের মাঝে হোগলার ভাইয়া লিখেছে, শয়তানি বুদ্ধি মাথায় অনেক আছে, ভালো মানুষ তো আমি, তাই কাজে লাগাই।

আচ্ছা, ভেরি গুড। দুষ্ট একটা ছেলে আমাদের হৃদয়ের মাঝে হকদার বাড়া, তার আইডির নাম শুনলেই তো বোঝা যায় যে সে কতটা দুষ্ট, হ্যাঁ, কত শয়তানি বুদ্ধি তার মাথায় আছে। আইডির নাম হচ্ছে হৃদয়ের মাঝে হকদার বাড়া, চিন্তা করছেন? আচ্ছা, উম্মে রায়হান আমাদের সাথে এখনো জয়েন করেছে। পূর্ণিমা খাতুন ভাইয়া, আমার গানটা শোনান, সময় তো চলে যাচ্ছে। পূর্ণিমা, আমি একদম সরি, দুঃখিত, আমি না ভুলেই গেছি যে আপনি কোন গানটা শুনতে চেয়েছেন, আরেকবার লিখে পাঠান, যদি সময় থাকে অবশ্যই বাজিয়ে দিব। আচ্ছা, অহনা লিখেছে একটা গান আছে না, সখী তোরা প্রেম করিও না পীরিত ভালা না, সখী তোরা প্রেম করিও না। গানটা পারলে একটু প্লে করিয়েন ভাইয়া, খুব শুনতে ইচ্ছে করছে, না করলেও সমস্যা নেই। আচ্ছা, আমি চেষ্টা করবো শোনাতে। তারপর হারিভাঙা আম খাচ্ছি আর আপনার সব শুনছি, অনেক ধন্যবাদ। তবে আমি কোনো আমি চিনি না কোনটা ল্যাংড়া আম কোনটা হারিভাঙা আম কোনটা, আমি শুধু চিনি একটাই, সেটা হচ্ছে ফজলি আম, যেটা একটা আমে এক কেজি হয়ে যায়, বড়, জঘন্য খেতে, এটার কোনো টেস্ট নেই, কিন্তু সেটা হলো ফজলি আম। দেখবেন যে শেষে বেরোয়, প্রথমে হারিভাঙা এইসব ল্যাংড়া ট্যাংরা যা আছে এগুলো সব বেরোয়, আরও কী কী আছে জানি, নামও বলতে পারি না, তা আমি এগুলো চিনি না আসলে, আমি আমটাম চিনি না। আমি আম কিনলে গন্ধ শুঁকে যদি দেখি যে গন্ধটা ভাল লাগে, গন্ধ শুঁকে দেখলাম যে ঘ্রাণটা ভালো, তখন সেই আমটা কিনে নিয়ে যায়, কিংবা লোককে জিজ্ঞেস করে বলে দেয়। আর কে কি চিনে বলে দিবে, হারিভাঙা ল্যাংড়া কিছু একটা বললে ভাই ঠিক আছে, এটা রাজভোগ গোপালী কি কি বলে না, নামটাম কিছুই জানি না। তো যাই হোক, আম চিনি না, ফজলি আমটা চিনি, কারণ ওটা হলে একটা এক কেজি হয়, এটা জানি আর কি, এর জন্য এটা চিনতে আমার একটু সুবিধা হয়। আচ্ছা, তারপর হোয়াটসঅ্যাপেও অনেক কমেন্ট রয়েছে, হোয়াটসঅ্যাপের কমেন্টটা একটু পরে এসে পড়ি, যেহেতু আলোচনা করতে হবে। আমাদের শফিক ভাই আমাদের খুব প্রিয় একটা মানুষ, সে আবার কিছু গান পছন্দ করে, আমি জানি তার পছন্দের একটা গান, একটু পুরনো দিনের গানগুলোই সে পছন্দ করে। আর শফিক ভাই আজকে তো খেলা দেখবেন, তাই না? পূর্ণ পূর্ণতা আমিনা ভাবি সবাইকে মিলে আজকে খেলা দেখবেন, খাওয়া খাওয়ার আয়োজন করবেন, হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ফ্রাই করবেন, খুব মজা লাগে, কিংবা মুড়ি মাখাবেন, এগুলো খুব মজা লাগে রাতে খেলা দেখার সময়। ওকে, তারপরে কোরবানির মাংস ফ্রিজে রয়েছে, ওটা দিয়েও কিছু করতে পারেন। আমরা আজকে পরোটা খাবো কোরবানির মাংস দিয়ে, খেলা দেখবো। ওকে, খেলাটাকে একটু সুন্দর করে ফেলি আর কি, একটু খাওয়া দাওয়া থাকলো, খেলাধুলা সবকিছু মিলে একটা অবস্থা। আর রাত একটার থেকে আবার ফেসবুকে আবার যুদ্ধ করতে হবে এক ঘন্টা, তারপরে ঘুমাবো আর কি, কেননা খেলাটা শেষ হলে আমার বন্ধু বান্ধব আছে, তো এরা আবার হেরে গেলে তো আর রক্ষাই নেই, ধরেন একদম চুপ হয়ে যেতে হবে, আর জিতলে আবার তাদের একটু খোঁচা দিতে হবে, কেননা দুদিন ধরে জ্বালাচ্ছে আমাকে, তো এগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে আবার এক ঘন্টা। গান শুনি শফিক ভাইয়ের সৌজন্যে আমাদের এই গানটা, সবাই শুনি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ওকে, কয়টা বাজে? 7:35, আর এর মধ্যে দিলওয়ালা আমাদের সাথে জয়েন করেছিল, শো করছে রেডিওতে। আচ্ছা, শো একটু করতেই পারে, মাঝে মাঝে নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, কোনো সমস্যা নাই, আশা করি ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তারপর আমাদের সাথে জয়েন করেছিল সোহেলি আক্তার সূচনা। আচ্ছা, খুবই সুন্দর একটা নাম, সোহেলি আক্তার সূচনা। আপনি ভালো থাকবেন। আর সোহেলি তো কিছু লেখেনিনি, আপনি খালি হাই লিখে পাঠিয়ে দিয়েছেন। আর আমার নাম হচ্ছে মুকুল সোহেলি। প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমি থাকি ঢাকা এফএম 90.4 এ। আশা করি আপনি আমার সাথে জয়েন করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, লেখা পাঠিয়েছে, আসসালামু আলাইকুম, আমি বুশরা। আচ্ছা, এখানে লেখা আবার সোহেলি আক্তার সূচনা। কুড়িগ্রাম থেকে ঢাকায় এসেছি কয়েকদিন আগে, অবসান মামার বাসায় আছি। ও আচ্ছা, বুশরা ভাগ্নি। আচ্ছা, বলেছিল অবসান ভাই না গতদিন, বলেছিল যে বুশরা শুনবে। বুশরা মনে পড়েছে, কেমন আছেন আপনি? অবসান মামার বাসায় আছি, মামুনিকে ডাক্তার দেখানোর জন্য আসছি, একটু ঘোরাঘুরি করার চিন্তাভাবনা আছে, মামা কুমিল্লায় একলা ভালো লাগছে না। ওকে, মামা তো আবার চট্টগ্রাম যাবে, মামা খুব ব্যস্ত মানুষ, তবে বুশরা ভালো থাকবেন। আর ঢাকায় আসলে দেশ থেকে, ঢাকার বাইরে থেকে যতটা মনে হয় যে ঢাকায় একটু ঘোরাঘুরি করা যাবে, অসহ্য লাগে ঢাকা। আমরা আসলে কি বলবো, মানে কিছু করার নেই, মানে আমাদের তো যাওয়ার জায়গা নেই, ঢাকাতে জন্ম, ঢাকাতে বড় হয়েছি, তাই কিছু মানে মানে গ্রামে গিয়ে কার সাথে মিশবো কিংবা কই থাকবো বলেন? গ্রামে তো বাড়িঘর আছে, কিন্তু সঙ্গত নেই, মানে যে বন্ধু বান্ধবগুলো পাবো না, তো এই কষ্ট করে ঢাকার মধ্যে থাকি, খুবই বিরক্তিকর। এই যে আপনি একটু ঘুরতে বের হন, দেখবেন অবস্থা। উত্তরে আপনি অবশ্য সুন্দর কিছু মার্কেট টার্কেট আছে, জমজম টাওয়ার আছে, মাস্কট প্লাজা আছে, একটু ঘুরতে পারেন, রাস্তাঘাটটা একটু দেখতে পারেন, কিন্তু আসলে এমনি ঘোরার মতো কিছু নেই ঢাকায়, দিন শেষ হয়ে যায় গেলে। আর এই জ্যামের কারণে ভয়াবহ, আর এই গরমের মধ্যে যদি আপনি বের হন আরও খারাপ লাগবে। মানে শীতকালে যদি একটু হয়, শীতকালে আবার কিছু বিভিন্ন ফেস্টিভ্যাল হয়, যেমন ফিল্ম ফেস্টিভ্যাল হয়, সিনেমা দেখার উৎসব হয় ইয়াতে, কি বলে, জাদুঘর মিলনায়তনে, পাবলিক লাইব্রেরিতে, তখন সেখানে একটু ভালো লাগে, বইমেলা হয়, ওই জিনিসগুলো ভালো লাগে। আর এমনিতে আসলে ঢাকায় কিছুই নেই, আমরা খুব কষ্ট করে আছি, থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, কি করবো, তাই না, এরকম অবস্থা। ওকে, বুশরা ভালো থাকবেন, অনেক দোয়া করি আপনার জন্য এবং আপনার আম্মার জন্য দোয়া করি, ডাক্তার দেখান, আল্লাহ তাকে সুস্থ করে দেক, এই প্রত্যাশা করি। ওকে, তারপর অবসান ভাই বলতে বলতেই, ভাই ঢাকার বাসার মালিকটা নিজেদেরকে জমিদার ভাবে। আচ্ছা, আমাদের তো অনেক বাড়িওয়ালা শ্রোতাও রয়েছে, সবাইকে বকাটকা দেওয়া যাবে না, আসলে সব বাড়িওয়ালা এক নয়, কিছু কিছু থাকে আর কি এরকম। আচ্ছা, এক নারাত্র চালায়। আচ্ছা, আমার বাসা 11:30 গেট বন্ধ করে দেয়, আমার তো বাসা ফেরার সময় ঠিক নেই, তাই আমি কখনো আসি না কেন, তাই আমি যখনই আসি না কেন, আমি দেয়াল টপকায় বাসায় ঢুকি, নিজেকে চোর চোর মনে হয়, যদিও বাসায় ছেলেটা জানে যে আমি এই কাজ করি, এই টেনশন হয় মাঝে মাঝে আর কি। আচ্ছা, যাই হোক, কিছু করার নেই, এর মধ্যেই তো চলতে হবে। আবার আমাদের আবার ধরেন বাড়িওয়ালা ভাগ্য খুবই ভালো, যত বাসায় ছিলাম এই পর্যন্ত আমাদের খুব পছন্দ করে, তারা আদর করে একদম নিজের রিলেটিভের মতো, এবং আমাদের বাড়িওয়ালাগুলো আমাদের ভাড়া বাড়াতে গেলেও লজ্জা পায় আর কি, একটু খুব লজ্জায় বলে আর কি, যে একটু কিছু যদি বাড়িয়ে দেয় এরকম। তা যে বাসায় ছিলাম, আমার মজার কাহিনী হচ্ছে যে এখন পর্যন্ত যত বাসায় ভাড়া ছিলাম তাদের সাথে এখনো আমাদের সম্পর্ক রয়েছে, এখনো আমি তাদের সাথে যাতায়াত করি, তাদের বাসায় যাই আর কি, এই একটা ব্যাপার। আর এখন যে বাসায় থাকে, আমাদের বাড়িওয়ালা থাকে আমেরিকাতে, তার বোন থাকে বিল্ডিংয়ে, তিনিও আমেরিকা থাকে, 6 মাস বাংলাদেশে থাকে, তার মেয়েরা বেড়াতে আসছিল এবার ঈদে, আমার জন্য কাপড় নিয়ে আসছে, খুব সুন্দর একটা কাপড় নিয়ে আসছে, রূপকথার জন্য চকলেট নিয়ে আসছে, তো এগুলো কজন করে বলেন, একদম এটা কোনো মানে বাড়িওয়ালার বোন থাকে, তার মেয়ে আম্মার জন্য কাপড় নিয়ে আসছে, যে আন্টি আপনার জন্য একটা কাপড় ঈদের জন্য, এরকম এরকম সালাম টালাম করে, মানে একাকার অবস্থা। তা আমাদের বাড়িওয়ালা ভাগ্যটা ভালো, আর আমারও একটু রাতে ফিরতে দেরি হলেও মাঝে মাঝে ওই যে বন্ধুদের দাওয়াত থাকে, আমরা প্রচুর দাওয়াত খাই, তো প্রায় বিভিন্ন বন্ধুর বাসায় দাওয়াত থাকে, খেলে রাতে একটু দেরি 12টায় বন্ধ করে দেয়, তারপরও তাকে একটু বলে রাখতে হয়। আমার প্রিয় জসীম ভাই খুব ভালো মানুষ, তিনিও রিলেটিভ হয় বাড়িওয়ালাদের, তা আমি তাকে ফোন করে বলি যে জসীম ভাই একটু রাতে দেরি হবে, তখন বলে যে এসে আমার ফোন দিয়েন, তখন এরকম, তা আমি খুব জ্বালাই না, চেষ্টা করি 12টার মধ্যে চলে আসতে আর কি, এই হলো কথা। আচ্ছা, আর অবসান ভাই লিখেছে, ভাই আর্জেন্টিনা জিতবে ইনশাল্লাহ। আচ্ছা, অবসান আর্জেন্টিনা, আমিও আজ আমার গুল্লু ছেলেকে নিয়ে দেখবো। আচ্ছা, আপনার কথা শুনে মনে হচ্ছে একটা খাওয়ার আয়োজন থাকলে খারাপ হয় না, মানে খেলাধুলার সময় আমরা আগেও করতাম আর কি, ভালো লাগে আর কি, একসাথে খেলা দেখবে, তারপর খাওয়া রাখতে হবে প্রচুর। হ্যাঁ, আপনি ভাত খেয়ে ফেলেন, খেলার সময় দেখবেন যে মুড়ি মুড়ি যদি মাখান, মুড়ি মাখানি খুব মজা লাগে, ওই ফ্রেঞ্চ ফ্রাইস আলু ভাজি করে
করে ফেলবেন, তারপর আপনি চিপস কিনে নিয়ে আসবেন কয়েক প্যাকেট, হ্যাঁ, একটু ডাল ভাজা, মটর ভাজা, এইসব জিনিস মানে অনেক দামি খানার হতে হবে, কোনো কথা নেই, এগুলো রাখবেন আর কি। আর যদি কোরবানির সময় ওই গরুর মাংসটা একটু ক্যাপসিকাম একটু সিজনিং এর মতো করতে পারেন, একটু ক্যাপসিকাম সস টস দিয়ে, পিঁয়াজ টিয়াজ দিয়ে যদি ওইটাকে একদম ভাজা ভাজা করেন তেল দিয়ে, ভালো লাগে, খুব মজা লাগে আর কি মুখের মধ্যে। পনির খাবেন, পনির খেতেও খুব মজা লাগে আমার, এই যে দেশি পনিরগুলো খেলা দেখার সময় এরকম। আচ্ছা যাই হোক, খাওয়া দাওয়ার চিপস নিয়ে যান, যদি কিছু না থাকে চিপস চিপস কয়েক রকমের চিপস, ডাল ভাজা, মটর ভাজা, এগুলো নিয়ে রাখবেন। ওকে, আচ্ছা আবার এটাকে হোয়াটসঅ্যাপ, এটা কোনো নাম টাম কিছু নাই, আপনি তো ভালোই গান গাইতে পারেন, কে আবার আমাকে এরকম কথা বলল, গান গাইতে পারি ভালো, শখ করে কয়েকটা গান গিয়েছিলাম আর কি, আমি শোনাবো আমার একটা গান, আজকে তো সময় নেই, নেক্সট দিন শোনাবো। ওকে, আমার একদম রেকর্ড করা গান আছে সাউন্ড অন দেওয়া, গানে যেতে চাই, কে জানি শুনতে চেয়েছিল। সখী তোরা প্রেম করিও না, পিরিত ভালো না।

প্রেমের জন্য পুরো জগৎ উলটপালট হয়ে যাচ্ছে, আর সখীদের আর প্রেম করিও না, এ ধরনের গান গাওয়া ঠিক না আসলে। আচ্ছা এবার গুরুত্বপূর্ণ একটা কথা বলি, সেটা হচ্ছে সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমরা একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে, এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। ওকে, ফেসবুকে অনেকে জয়েন করেছে, সামান্তা লিখেছে মিস্টার টুইস্ট খাইতে সেই লাগে আর কি খেলার সময়, এক একজন এক একটা, কে বোম্বে চিপস খায়, টুইস্ট খায়, যা খুশি যা ইচ্ছা খাবেন, খেলা দেখার সময় খেতে ভালো লাগে আসলে, আর টেনশনের সময় খায় সবাই। আর ওই আমার ইয়েটা কি বলে, যে ডাল ভাজাটা খুব মজা লাগে, ওই যে বিভিন্ন কোম্পানির দেখবেন ডাল ভাজা আছে, সব কোম্পানিরই এক এক রকম ডাল ভাজা, যেটা ওই যে মুগ ডাল ভাজা থাকে তাই না, মটর ডাল ভাজা, এগুলা ওই যে ছোট ছোট প্যাকেট কিনে নিয়ে যাবেন অনেকগুলা। তারপর অহনা ভাইয়া গানটার জন্য অনেক ধন্যবাদ, আর্জেন্টিনা হারলে পান্তাবা তো জুটবো না, কপালে খুবই খারাপই আছে, এই গিট্টু মিয়া সাইফুরের অত্যাচারে তো বাঁচা যাবে না আর্জেন্টিনা হারলে, অন্যান্য বন্ধুদের কথা বাদ, এই তো জ্বালায় আমার ফেলা বাবু, খালি ছবি পাঠায় এটা পাঠায় এটা পাঠায়, খালি আর্জেন্টিনা এটা কি কি করে খালি, হ্যাঁ আজকে জিততে হবে আমাদের, হ্যাঁ সামান্তা, নাহলে উপায় নেই আসলে। আচ্ছা চিপসটা খাওয়া যায়, আচ্ছা ওকে। খালিদ হোসেন রাফি আমাদের সাথে জয়েন করেছিল, অনেক ধন্যবাদ ভাই। তারপর সামান্তা লিখেছে আমাদের মতো বাড়িওয়ালা জীবনে পাওয়া যাবে না। আচ্ছা সামান্তা যে একটা বাড়ির মালিক সে একটু জানিয়ে দিল কিঞ্চিৎ, মানে বুদ্ধিমান মেয়ে কিন্তু, দেখছেন কোনো কথাবার্তা নাই হুট করে যে আমাদের মতো বাড়িওয়ালা একটাও জীবনে পাওয়া যাবে না। সামান্তা বাড়িটা যদি আপনার ঢাকায় হতো খুব ভালো হতো, তাহলে আমি ভাড়া থাকতাম, হ্যাঁ এটা তো আসলে এই জয়পুরহাটে এত দূরে তো একটু কঠিন ব্যাপার থাকা, এটা ঢাকা হলে খুব ভালো হতো। অহনা লিখেছে ঠিক বলেছেন ভাইয়া, আমারও ফজলি আম একদম পছন্দ না, আম জাতের মধ্যে আম্রপলিটাই বেশি ভালো লাগে, এটাও আমি চিনি না, কালকে খাচ্ছিলাম বলে যে আম্রপালি, আম্রপালি, ল্যাংড়া, তারপরে হিমসাগর, আরো বিভিন্ন নাম আছে কিন্তু আমি আলাদা করতে পারি না, আমি চিনি না যে কোনটার কি বৈশিষ্ট্য। ওকে, তবে খালি ফজলি আমটাই চিনি যেটা একটা আমে এক কেজি হয়, এটা হলো কাহিনী, এর জন্য এর চিনি আমি। ওকে, তারপরে মুকুল ভাই আজকের মতো বিদায় নিচ্ছি, অনেক বেশি ভালো থাকুন, ভালো রাখুন উম্মে রায়হান, অনেক ধন্যবাদ, আগামী সপ্তাহে আবারও কথা হবে। কয়টা বাজে, আমি তো আর একটু কিছুক্ষণ আছি। রাকিব হোসেন, রাকিব আমি আছি চট্টগ্রাম পটিয়ার থেকে, একদম শুরু থেকেই রয়েছি, অনেক ধন্যবাদ রাকিবকে পটিয়ার। শফিক ভাই লিখেছে ধন্যবাদ মুকুল ভাই, হেমন্ত মুখোপাধ্যায়ের গানটি শোনানোর জন্য, ভালো থাকবেন, আপনার বাবার সাথে স্মৃতি কথা ভালো লাগলো, অনেক ধন্যবাদ। আর আমি মাঝে মাঝে তো আব্বার কথা বলি, আমার চলে আসে আর কি, অনেক সময় মন খারাপ হয়ে যায়, তারপরও আমি আব্বার স্মৃতিগুলো মনে করি, মনে হয় অনেক, আরো অনেক কিছু মনে হয়, বলবো আপনাদের সাথে সবসময় বলবো। আমার আব্বা অত্যন্ত ভালো মানুষ ছিল, সবার ভাবে ভালো, সবার কাছে সবার, তো আমার বাবা আমি তো দেখেছি মানে খুবই অনেস্ট মানুষ, এবং এত সাদাসিধে মানুষ, তার কোনো চাহিদা ছিল না, কখনো বলতো না যে সোফা সেট এরকম হতে হবে, বিছনার চাদরটা এরকম হতে হবে, কিংবা খাবারটা এরকম হতে হবে, কখনোই আমি তার কোনো কমপ্লেন শুনিনি যে খাবার টেবিলে যে এই খাবারটা নাই এটা কি এরকম না, তার একটা কমপ্লেন ছিল হচ্ছে ভাবি কিংবা আম্মা কিংবা আমার বউ রান্নাবান্নার মধ্যে মাঝে মাঝে একটু লবণ বেশি হয়ে যায়, খেতেই পারি না তোমরা তো লবণ দিয়ে ফেলো, আব্বার এই একটা অভিযোগ ছিল, কিন্তু কোনো খাবার কোনো সাবজেক্ট নিয়ে যে এটা পটল কেন আজকে এটা কেন, এগুলা নিয়ে কখনো সে কিছু বলতো না, তার বিছানা চাদর সুন্দর হতে হবে, তার ওরকম হতে হবে, একদম সিম্পল লাইফ লিড করা যাকে বলে আর কি, এটা হচ্ছে আমার বাবা ছিল আর কি। আমি না আক্তার, ভাবি এতক্ষণ পরে, আরে ভাবি এতক্ষণ পরে কেন, ভাবি যেন লাজুক লতা, এতক্ষণ পরে আসলে শুভ সন্ধ্যা মুকুল ভাই, হ্যাঁ আজকে পূর্ণ পুষ্পিতা আর্জেন্টিনা খেলা দেখবে, মহল্লার বড় পর্দা লাগিয়েছে, পূর্ণ বায়না ধরেছে, বড় পর্দা খেলা দেখবে। আচ্ছা যদি বাসার কাছে হয় শফিক ভাই, তাহলে পূর্ণকে ওই বড় পর্দায় নিয়ে যাবেন, এটার মজাই কিন্তু আলাদা। হ্যাঁ আমাদের বাসার কাছে এবার কোনো পর্দা দেখছি না, যদি বাসার পাশে থাকে আর কি, মানে আপনি ঘরে ফিরতে পারেন এরকম, ওকে তাহলে বড় পর্দায় ওকে নিয়ে যাবেন, খুবই মজা পাবে, এটার মজাই আলাদা, এবং সবাই একসাথে চিৎকার করে তো ভালো লাগে। আচ্ছা তারপর শাহরিয়ার চৌধুরী ইমন কি লিখেছে, মুকুল ভাই পর্তুগালকে নিয়ে কমেন্টটা করাই, আপনার সুন্দর বিকেলের আড্ডার কথা শুনা, একটু বাইরে ঘুরতে গেছিলাম,
তখন আর শোটা শোনা হয় নাই। যাই হোক, মাত্র বাইরে থেকে এসে ঘুরে এসে আবার নতুন করে ঢাকা এফএম টিউন করলাম শো, কিন্তু এখন আর চরম জমছে নাটক থেকে ইমন। আচ্ছা, শো তো এখন আরো চরম জমছে, এই শো তো জমে আবার কখনো ঠান্ডা হয়ে যায় আর কি। ওকে, নাটোর ইমনকে অনেক ধন্যবাদ। রাফি, আই লাভ ঢাকা এফএম। ওকে রাফি, ভালো থাকবেন। খালিদ হাসান রাফি, তারপর শ্যাম্পুলিকে যে কত বড় সাহস, ব্রাজিলের জার্সি পরা ডিপিডি আমাকে রিকোয়েস্ট দিছে, ওরা হালার পো মানে গালি দিয়েছে দিকে। আরে মেয়েদের মুখে গালি কেমন জানি লাগে, শ্যাম্পু থাকে এত গালি দেওয়া দরকার নেই। যাই হোক, শ্যাম্পু আর্জেন্টিনার সাপোর্টার পাইছি, খুব ভালো লাগছে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ কমেন্টগুলো পড়বো। আর অনেকেই, একজন কে জানি বললো যে আমার গান ভালো লেগেছে, তা আমার একটা গান শুনাই, অনেক আগে করেছিলাম, 10-12 বছর হয়ে গেছে, তা আমি শখ করে এমনি 12টা গান করেছিলাম, মানে কিছু নিজের লেখা, নিজের সুর করা, কিছু আবার অন্য মানুষের লেখা সুর করা, এরকম মানে শখ করে, যেটা আমি তো সব গান গাইতে পারি না, যেটা আমার গলায় আসে। তা এই গানটার নাম ছিল টি স্টল, এটা ফরহাদ আমার এক ছোট ভাই, ওর লেখা এবং সুর করা, নিপুণ এটার মিউজিক করেছিল, তা গানটা গিয়েছিলাম আর কি। তা গানের নাম হচ্ছে টি স্টল। হ্যাঁ, একটু মজা লাগবে, কথাগুলো খুব সুন্দর, মন দিয়ে শুনতে ভালো লাগবে। এই গানটা শুনে ফিরে আসছি, তারপরে আরো কিছু কথা বলে তারপর বিদায় নিব। গানটা শুনে ফিরে আসছি।

যাক আমার একটা গান শুনিয়ে দিলাম আর কি। ওকে, কেমন লাগলো আপনাদের জানি না, আগামী সপ্তাহে জানিয়ে দেন। আচ্ছা, হ্যালো মুকুল ভাই, আমি রুদ্র, আমাকে আপনার মনে আছে। আচ্ছা, একটু আগে তো পড়লাম, মনে আছে। হ্যালো মুকুল ভাই, আমি রুদ্র, মনে আছে এবং সবসময় থাকবেন আর্জেন্টিনা। আচ্ছা, বহুদিন পরে আজকে যুক্ত হলাম। এনিওয়ে ভাইয়া, আমিও আর্জেন্টিনা, আজকে হবে উইন ইনশাআল্লাহ। ওকে, সব আর্জেন্টিনা সাপোর্টার। দিলওয়ালা লিখেছে, আজ 22 জুন, আমার শাশুড়ির প্রথম মৃত্যুবার্ষিকী, সবার কাছে দোয়া চাই। আমরা সবাই, আমাদের দিলওয়ালা আমাদের খুব প্রিয় একজন বন্ধু, তার শাশুড়ির মৃত্যুবার্ষিকী, প্রথম মৃত্যুবার্ষিকী, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, দুনিয়ার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, এই দোয়া করি। ওকে, আর সবাইকে যে কথাটা বলছিলাম, যে যার বাবা মার মৃত্যু যে তারিখে, ওই তারিখে পোস্ট করবেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তানের পক্ষ থেকে বাবা মার জন্য শ্রেষ্ঠ দোয়া, খুব সুন্দর। ওই তারিখে যদি এটা পোস্ট করেন, তাহলে দেখবেন যে আমরা সবাই মনে মনেও পড়ে ফেলি রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। দেখা যাবে যে আমাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে, সবাই প্রতিদিনই কারো না কারো বাবার এক একজন এক এক তারিখে লিখলো। দেখবেন যে ওইভাবে আমরা প্রতিদিনই আমরা সবার বাবা মার জন্য দোয়া করতে পারবো, তাই না? আমি প্রতি মাসের 22 তারিখে দেখবেন যে আমার পোস্টে গেলে প্রতি মাসের 22 তারিখে আমি এটা লিখি আমার আব্বার জন্য, তখন সবাই আমিন বলে কিংবা দোয়া করে। তাই এরকমভাবে যদি আপনি 23 তারিখে দেখেন, আপনি 24 তারিখে দেখেন, মানে যার যেদিন মৃত্যুবার্ষিকী বাবা মার মৃত্যুবার্ষিকী, সেই তারিখটা, এমনি তো বছরে একবার আসে, কিন্তু তারিখটার মধ্যে দোয়াটা চাইলে দেখা যাবে যে সবাই ঘুরে ফিরে আমরা করতে পারবো। আচ্ছা, তারপর আমার নাম হচ্ছে সায়েম। আচ্ছা সায়েম, একটা গান শুনিয়ে দিলাম আমার কণ্ঠে, রেকর্ড করা গান, আপনার কেমন লাগলো জানি না, আজকে তো সময় নেই, আপনি নেক্সট দিন জানিয়ে দিন কেমন লাগলো। আচ্ছা, এর মধ্যে আমাদের অবসান ভাই যোগ হয়েছে, ভাইয়া অনেক সুন্দর হয়েছে আপনার গানটা, কথাগুলো ভালো লেগেছে, অনেক ধন্যবাদ, যাক অবসানের ভালো লেগেছে গানটা, জেনে খুশি হলাম। ওকে, সময় শেষ, আজকের মতো বিদায় নিতে হচ্ছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাত্রেবেলা মজা করে খেলা দেখুন। আর আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে যতই চিল্লাফাল্লা আমরা করি না কেন, দিন শেষে কিন্তু আমরা বন্ধু, আমরা সবাই ভাই, বন্ধু, বোন বলেন, সবাই একসাথেই থাকবো, এই কারণে দল সাপোর্ট করব, এ নিয়ে তর্ক করব, মজা করব, কিন্তু মজা যাতে, দুষ্টামিটা যাতে একদম একটা মাত্রা অতিক্রম না করে, হ্যাঁ, খারাপ পর্যায়ে চলে না যায়, ওই জিনিসটার প্রতি খেয়াল রাখতে হবে। সবকিছু সহনশীল থাকে, সবকিছু পরিমিত ভালো আর কি, হ্যাঁ, কাউকে রাগাতে গিয়ে একদম বন্ধুত্ব নষ্ট করে ফেলবেন না, কারণ ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু আপনি আমার বন্ধু, তো এই কারণে এই জিনিসটা মাথায় রাখবেন, কখনোই মানে এক্সট্রিম পর্যায়ে চলে যাবেন না। ওকে, আর আগামী সোমবার আবার কথা হবে, আর তখন তো বিশ্বকাপ নিয়ে আরও অনেক কথা হবে, কারণ আরও অনেক খেলা হয়ে যাবে, আমরা সেকেন্ড রাউন্ড সম্পর্কে কোন কোন দল উঠছে জেনে যাব, ওগুলো নিয়ে আলোচনা হবে। আর যাবার বেলা প্রতিবারের মতোই আমরা সকল কবরবাসী পিতামাতার জন্য দোয়া করছি, আল্লাহ সবাইকে পৃথিবীর গুণাগুলো মাফ করে দিয়ে আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক, বেহেশত নসিব করুক, আমরা সেই প্রত্যাশা করি। আর যে সকল বাবা মা বেঁচে আছে, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক, সুস্থতা দান করুক, আমরা এই প্রত্যাশা করি। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।

0: আমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: you should take it off.
1: Mojo lage, lagboi to. Kane je Dhaka FM.
2: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি,
3: ঢাকা FM 90.4।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শিরিন শিলা। শুরুতেই শিরোনাম। মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে এখন চীনের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তারেক রহমানের বৈঠক। বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান। সংস্কৃতি, সন্ত্রাসবাদ এবং বিনিয়োগ বিষয়ে দ্বিপক্ষীয় দলিল বিনিময়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে 6 জেলায় সেনা মোতায়েন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। তথ্য সম্প্রচার খাতকে আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্পে রূপান্তরের সরকার ব্যাপক উদ্যোগ বাস্তবায়ন করছে, সংসদে বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী। ব্যবসা শুরুর প্রক্রিয়া 14 দিনে নামিয়ে আনতে কাজ করছে সরকার, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছতে একটি রূপরেখাতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে রাত 11:00 মুখোমুখি হবে আর্জেন্টিনা অস্ট্রিয়ার এবং 3:00 ফ্রান্স ইরাকের। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। স্থানীয় সময় আজ বিকেল 5:00 প্রধানমন্ত্রী এবং তাঁর সফর সঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গারায় কমপ্লেক্সে এক্সক্লুসিভ VIP টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকরি হাসান ও তাঁর সহধর্মিণী। এ সময় মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমন জানান, দালিয়ানে বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি চীনের রাজধানী বেইজিং যাবেন। এর আগে আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম রাজা সুলতান ইব্রাহিম ইবনে আল মারহুম সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাৎ সহ বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ স্থানীয় সময় সকাল 9:30 পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রা ভবনে সেদেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারেক রহমান বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত করতে দেশটির প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি একই সঙ্গে অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এছাড়া বৈঠকে যৌথ কমিশন বৈঠক, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপক্ষীয় পরামর্শ প্রক্রিয়া এবং বিদ্যমান কাঠামোর মাধ্যমে সম্পৃক্ততা বাড়ানো সহ বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি FTA সংক্রান্ত আলোচনাকে এগিয়ে নেওয়ার বিষয়ে ঐকমত্য হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বৈঠকের পর দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় করা হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দলিল দুটি বিনিময় করেন। বৈঠকে পরবর্তী এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে বিভিন্ন বিষয়সমূহ সাংবাদিকদের সামনে তুলে ধরেন। বিস্তারিত প্রতিবেদনে
2: পুত্রজায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বাণিজ্য সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমি কন্ডাক্টর শিল্প ও কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয় এই বৈঠকে। পরে যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তারা একমত হয়েছেন যে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও সাশ্রয়ী, যাতে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমে এবং শ্রমিকদের ব্যয় হ্রাস পায়। বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অবৈধ শ্রমিকদের বৈধ করারও অনুরোধ জানান।
3: To consider recruiting more Bangladeshi workers as well as to open the labor market as soon as possible.
2: এ সময় রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠকে আঞ্চলিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে বলেও জানান তারেক রহমান। এই সফর বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলেও আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়ায় বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার প্রসঙ্গ টেনে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, শ্রমিকদের কর্মক্ষেত্রের বিষয়গুলো যেন স্বচ্ছ হয় তা নিশ্চিত করতে হবে, কর্মী ও তাদের পরিবারের স্বার্থ রক্ষা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে একান্ত বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পরিদর্শন বইতে সই করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান পুত্রজায়ে পৌঁছলে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
0: এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনে আল মারহুম সুলতান ইস্কান্দারের সঙ্গেও সাক্ষাৎ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা রুখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন।
4: কার্যক্রম নিষিদ্ধ যে মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা দেখেছি তারা মিছিল মিটিং করার মতো কিছু কার্যক্রম হাতে নিয়েছে, দুই একটা দেখা গিয়েছে। তাতে করে আমাদের মনে হয়েছে তারা হয়তো একটা অস্থিরতা সৃষ্টির পায় তারা করলেও করতে পারে। এই বিবেচনায় আমরা আমাদের সমস্ত বাহিনীগুলোকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছি, যা সবসময় থাকে। তার বাইরে আমরা আজকে থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের সেনা সদস্যদেরকে আবার ইনএইড টু সিভিল পাওয়ার আমরা আইন মোতাবেক এই ঢাকা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, নারায়ণগঞ্জ, গাজীপুর মেট্রো এবং এর বাইরে দুটো জেলা তাতে আমরা ডিপ্লয় করেছি।
0: এদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সর্বজনীন অধিকারে দৃঢ়ভাবে বিশ্বাসী। স্বরাষ্ট্রমন্ত্রী বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে কক্সবাজারের রামু, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতনের অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র সমালোচনা করে বলেন, এখন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের হার সবচেয়ে কম। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, কৃষিখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশ বান্ধব সেচ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে দেশে বর্তমানে 3,457টি সৌরচালিত সেচ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। তিনি আজ জাতীয় সংসদে শেরপুর দুই আসনের সরকারি দলের সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান। এর আগে জাতীয় সংসদের বৈঠক স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে সংসদকে জানান, দেশের তথ্য সম্প্রচার খাতকে আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং আন্তর্জাতিক মান সম্পন্ন শিল্পে রূপান্তরের লক্ষ্যে সরকার ব্যাপক উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি জানান, বাংলাদেশ বেতারের ডিজিটাল রূপান্তর কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে এবং অনলাইন ও মোবাইল অ্যাপ ভিত্তিক সম্প্রচার সেবা সম্প্রসারণ করা হচ্ছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে লাইসেন্সিং প্রক্রিয়ার জটিলতা ও আমলাতান্ত্রিক বাধা কমাতে কাজ করছে সরকার। তিনি আজ রাজধানীতে সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সরবরাহ শৃঙ্খলের জন্য বিনিয়োগ, বাণিজ্য এবং শোভন কাজের এজেন্ডা সমন্বয়ক বিষয়ক ডিব্রিফিং সেশনে এই কথা বলেন। মন্ত্রী বলেন, একটি ব্যবসা শুরু করতে যেখানে আগে প্রায় এক বছর সময় লাগত, সেখানে এখন মাত্র 14 দিনের মধ্যে ব্যবসা শুরুর সুযোগ তৈরির লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি কনুজ শিকদার। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ আন্তর্জাতিক বাজারে ইলিশ রপ্তানির সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা দ্বিতীয় সংশোধিত শীর্ষক প্রকল্পের সমাপনী কর্মশালায় এই গুরুত্ব আরোপ করেন। মন্ত্রী বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে দীর্ঘমেয়াদী ও বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী এক বছরের মধ্যে প্রাথমিক স্তরের পাঠক্রম পুনর্বিন্যাসের কাজ সম্পন্ন করার লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি আজ রাজধানীতে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নীতিমালা শীর্ষক জাতীয় সংলাপে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, 2028 সালের মধ্যে দেশের প্রাথমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। 24 জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিষয়ে আগামী 30 জুন রায় ঘোষণা করা হবে। আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায়ের এই দিন ধার্য করেন। চট্টগ্রামে আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে মামলা পরিচালনা বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা অনলাইনে সংযুক্ত হয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে কর্মকর্তাগণ সরকারি সম্পত্তি রক্ষা এবং মামলা মোকদ্দমার ক্ষেত্রে আর্জি ও জবাব লিখন, সাক্ষ্যদান আরও ভালোভাবে সম্পন্ন করতে পারবেন।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধ শেষ করার জন্য একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা উৎসাহব্যঞ্জক অগ্রগতির মধ্য দিয়ে শেষ হয়েছে। আজ এক যৌথ বিবৃতিতে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা বলেন, একটি উচ্চ পর্যায়ের কমিটি 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রূপরেখা প্রণয়নে সম্মত হয়েছে। মধ্যস্থতাকারীরা জানান, লেবাননে সামরিক হামলা বন্ধে যুক্তরাষ্ট্র, ইরান ও লেবাননের মধ্যে একটি সংঘাত নিরসন সেল গঠনেও পক্ষ সম্মত হয়েছে। গাজা উপত্যকায় গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত 3 ফিলিস্তিনি নিহত এবং অপর 11 জন আহত হয়েছেন। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ এই কথা জানায়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার নিজ দল লেবার পার্টির ক্রমবর্ধমান চাপের মুখে আজ পদত্যাগ করেছেন। টেলিভিশন বিবৃতিতে তিনি লেবার পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এবং ব্রিটেনের রাজাকে তার এই সিদ্ধান্তের কথা জানান। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, তিনি সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করবেন এবং তার উত্তরসূরিকে পূর্ণ সমর্থন দেবেন। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ আর্জেন্টিনা অস্ট্রিয়ার মোকাবেলা করবে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশ সময় রাত ১১টায় খেলা শুরু হবে। এই ম্যাচটি নিয়ে আরো শুনুন প্রতিবেদনে।
1: বিশ্বকাপে গ্রুপ জে এর এক ম্যাচ শেষে ছবিটা এখনো পুরোপুরি পরিষ্কার নয়, তবে এগিয়ে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছিল আলবিস্তেলেস্তারা। সেই জয়ের ফলে 3 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে লিওনেল স্কলানির দল। অন্যদিকে সমান 3 পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রিয়া। তাদের গোল ব্যবধান +2 আর আর্জেন্টিনার +3। এই সামান্য পার্থক্যই আজকের ম্যাচকে বানিয়ে দিয়েছে গ্রুপের সবচেয়ে বড় লড়াই। রাত ১১টায় দুই দলের মুখোমুখি লড়াইটা শুধু 3 পয়েন্টের নয়, গ্রুপ শীর্ষস্থান দখল নেওয়ার যুদ্ধ। জয় মানে আর্জেন্টিনার জন্য নক আউটের পথ অনেকটাই সহজ হয়ে যাওয়া। পরিসংখ্যান বলছে আর্জেন্টিনা যদি অস্ট্রিয়াকে হারায় তাহলে সর্বোচ্চ 6 পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষস্থান ধরে রাখবে। একই সাথে যদি গ্রুপের অন্য ম্যাচে আলজেরিয়া জর্ডান ড্র করে তাহলে এক ম্যাচ বাকি থাকতেই স্কলানির দল গণিতের হিসাবে নক আউট পর্ব নিশ্চিত করবে। তবে ম্যাচ ড্র হলেও খুব বড় বিপদে পড়বে না আর্জেন্টিনা। তখন দুই ম্যাচ শেষে তাদের থাকবে 4 পয়েন্ট এবং শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে থাকবে নিজেদের হাতে ভাগ্য নির্ধারণের সুযোগ। কিন্তু অস্ট্রিয়ার বিপক্ষে হারলে পরিস্থিতি জটিল হয়ে যাবে। তখন 3 পয়েন্টে দাঁড়িয়ে থাকবে আর্জেন্টিনা এবং শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে জিততেই হবে। সঙ্গে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচের ফলাফলের দিকেও। নক আউট পর্বে যেতে টাইব্রেকার নিয়েও রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রথমে দেখা হবে মুখোমুখি ফল, এরপর গোল ব্যবধান, তারপর গোল সংখ্যা, এরপর সামগ্রিক পারফরমেন্স, ফেয়ার প্লে এবং সবশেষে ফিফা র্যাঙ্কিং। অর্থাৎ প্রতিটি গোলে হয়ে উঠতে পারে ভবিষ্যতের ভাগ্য নির্ধারণকারী। সব মিলিয়ে আজকের রাতটা আর্জেন্টিনার জন্য শুধু আরেকটি গ্রুপ ম্যাচ নয়, এটা হতে পারে নক আউটের টিকিট হাতে পাওয়ার রাত অথবা শেষ ম্যাচকে আরো নাটকীয় করে তোলা শুরু। এদিকে আর্জেন্টিনার খেলা উপলক্ষে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় TSC সহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হচ্ছেন দর্শকরা। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: এছাড়া রাত 3টায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ফ্রান্স ইরাকের, আগামীকাল ভোর 6টায় নিউ জার্সিতে নরওয়ে সেনেগালের এবং সকাল 9টায় ক্যালিফোর্নিয়ায় জর্ডান আলজেরিয়ার মোকাবেলা করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল 9টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পাবনা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে এখন চীনের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তারেক রহমানের বৈঠক। বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান। সংস্কৃতি, সন্ত্রাসবাদ এবং বিনিয়োগ বিষয়ে দ্বিপক্ষীয় দলিল বিনিময়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে 6 জেলায় সেনা মোতায়েন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। তথ্য ও সম্প্রচার খাতকে আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্পে রূপান্তরে সরকার ব্যাপক উদ্যোগ বাস্তবায়ন করছে, সংসদে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ব্যবসা শুরুর প্রক্রিয়া 14 দিনে নামিয়ে আনতে কাজ করছে সরকার, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছতে একটি রূপরেখাতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে রাত 11টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা অস্ট্রিয়ার এবং 3টায় ফ্রান্স ইরাকের।
2: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: তাই যেটা বলা হয়েছিল যে একেবারে ইনানি থেকে কক্সবাজার ইনানি থেকে আপনি পায়ে হেঁটে, এটা পৃথিবীতে বিরল, এর আগে হয়নি, এটা যদি ছোট করে আপনার মুখ থেকে শুনতে চাই।
1: না, এটা হলো যে আমার অভিযানটা শুরু হয়েছিল একদম সমুদ্র সমতল থেকে, কক্সবাজারে ইনানি থেকে হাঁটা শুরু করেছিলাম। একদম 1372 কিলোমিটার পথ হেঁটে গিয়ে মানে আমার অভিযানটা 64তম দিনে গিয়ে এভারেজ বেস ক্যাম্পে পৌঁছাই। এর মাঝখানে আবার যমুনা নদীর 3 কিলোমিটার সাঁতার কেটে, মানে আমার এটা ছিল এই পুরো জার্নি পথে আমি কোনো ধরনের যানবাহন ব্যবহার করবো না, সেটা মোটরেবল হোক বা নন মোটরেবল।
0: 1300 কিলোমিটার
1: আমি কোনো প্রকার যানবাহনে উঠিনি। তো যমুনা ব্রিজের ওখানে গিয়ে যখন দেখলাম যে যমুনা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাওয়ার অনুমতি দিচ্ছে না, তারা তাদের সার্ভিস কার আমাকে পার করে দেবে, কিন্তু তাহলে তো আমার ওই এটা থাকলো,
0: মিশনটা
1: সাকসেস হলো না। তো আবার নিচ দিয়ে যদি আমি নৌকায় যাই, হ্যাঁ, যে ইঞ্জিন চালিত না, নর্মাল নৌকায় যাচ্ছি, তাহলে তো আমি যানবাহন ব্যবহার করছি, তো সেটাও করা যাবে, তাহলে কি সাঁতার কেটে যাও। তো আমি প্রায় যমুনা নদীর প্রায় 3 কিলোমিটার নদী সাঁতার কাটা, ভেতরে প্রায় 4 কিলোমিটার চট ছিল, সেগুলো কমপ্লিট করে যাই। এবং এটা আমি এভারেস্ট অভিযান 84তম দিনে গিয়ে আমি এভারেস্টে চড়াই উঠি, এই একদম ইয়ে থেকে শুরু করে। এবং এর আগে যে অভিযানটা একটা মাত্র অভিযান হয়েছিল, এই সি2 সামিট এভারেস্ট 1990 সালে অস্ট্রেলিয়ার একজন পর্বতারোহী টিম ম্যাকার্টন করেছিল, সেটা সে করেছিল 96 দিনে, আমি তার থেকে আগেই মানে 84 দিনে সেটা শেষ করেছি। আমার টার্গেট ছিল 90 দিনে করা, তো ওই রেকর্ডটা ব্রেক করার চেষ্টা ছিল, সেটা হয়েছে। এবং সে 1126 কিলোমিটার পথ হেঁটেছিল,
0: কিন্তু 1300,
1: এবং সে তাকে নদী সাঁতরাতে হয়নি, আমাকে নদী সাঁতরাতেও হয়েছে এবং আমার তার থেকে ডিস্টেন্সও বেশি। এবং এটা কি করতে চাই, পৃথিবীর সব থেকে লংগেস্ট ল্যান্ড জার্নি করে এভারেস্ট করা, যে উইদাউট এনি ভেহিকল সামিট করা, সেই রেকর্ডটা মানে এখন মানে আমাদের, আমার না, এটা আমাদের। এবং ওই সি2 সামিট এবং গ্রেট হিমালয় ট্রেল যেটা করা হয়, এটা সম্ভবত পৃথিবীতে একমাত্র আমি করেছি, আর কেউ এখন পর্যন্ত কমপ্লিট করে, এটা এই দুটো করেনি।
0: চমৎকার, সি2 সামিট 1300 কিলোমিটার 84 দিন, শব্দগুলো খুব ছোট হতে পারে, শব্দগুলো আপনার কাছে মনে হতে পারে এটা সংখ্যা, কিন্তু এটা যে কত বড় অর্জন, ভাইয়ের মুখ থেকে মানে এক্সপ্রেশন দেখে আসলে বোঝা যায় আমাদের দেশের জন্য গর্ব।
2: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো, দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে।
3: দ্য ট্রাভেল শো, লেটস গো দ্য রিদম অফ জার্নি।
0: সুপ্রিয় শ্রোতা, যে যেখানে দেখছেন এবং শুনছেন, সবাইকে আমন্ত্রণ করছি, আমি আরজে হাসিব, সোমবার রাত 9টায় অর্থাৎ চলে এসেছি একেবারে ট্রাভেল শো, দেশ বিদেশ ঘুরে নিয়ে আপনাদের সাথে আমি সবসময় থাকি। এবং অনেক অপেক্ষা করেন যে কখন শুরু হবে আমাদের ট্রাভেল শো এবং নতুন গন্তব্যটা কি হবে। আগের পর্ব যা দেখেছি এবং শুনেছি সেটা নিয়ে কানেক্ট করব আজকের পর্বে কি হতে যাচ্ছে। তবে আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, এমন একটা যাত্রা নিয়ে কথা বলবো, যেটা আসলে বাংলাদেশের জন্য আনন্দের, গর্বের, ভালো লাগার। তার আগে বলে রাখছি, আপনারা শুধুমাত্র আমাকে শুনছেন না, আমাকে দেখতেও পাচ্ছেন। আমাদের ইউটিউব ঠিকানা হচ্ছে youtube.com/dfm904, আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/ilovethakafm। এবং যে কথাটা বলার আগে আমার একটু গুজবাম্প হচ্ছে, সেই পর্বত শৃঙ্খলে অর্থাৎ এভারেস্ট, পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় উঠার আসলে আনন্দ, ভালো লাগাটা কতটা মানে ভিতর থেকে আপনাকে ভালো লাগাবে সেটা আসলে প্রকাশ করার মতো না। কথা না বলে আমি একেবারে চলে যাচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি, যে বিশেষ মানুষ আমাদেরকে আজকে সময় দিয়েছেন, আমাদের বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন, একরাম ভাইয়াকে আমন্ত্রণ করছি ঢাকা এফএম এ। কেমন আছেন ভাইয়া?
1: হ্যাঁ, ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আমি অনেক ভালো আছি এবং আপনাকে আজকে আমাদের এই বিশেষ মুহূর্তে পেয়ে অনেক বেশি ভালো লাগছে।
1: হ্যাঁ, আমিও একটু ভালো আছি এবং আনন্দ লাগছে, কারণ এই কারণেই যে সম্ভবত ঢাকা এফএমটাই বাকি ছিল আমার এই সিটে বসার, তো সেটা হয়ে গেল।
0: আপনাকে শুরু হওয়ার আগে বলেছিলাম, তো বুঝতেই পারছেন যে এই মানুষের বিশেষ করে আমরা এত বিশেষণ আসলে দিয়ে আমি শেষ করতে পারবো না। যখন বাংলাদেশকে আসলে রিপ্রেজেন্ট করা হয় অনেক উপরে এবং সর্বোচ্চ চূড়ায় গিয়ে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে বলা হয় যে ইয়াস আই হ্যাভ ডান সামথিং এলস, এবং সেটা সারা পৃথিবীর মানুষ দেখে, সেটা বাংলাদেশের মানুষ দেখে, সেটা কতটা আনন্দের সেটা আসলে বলে প্রকাশ করার মতো না। এই ভাবনাটা, এই যে যাত্রাটা শুরু করেছিলেন, কিংবা কখন থেকে মনে হলো যে ইয়াস আমি মাউন্ট এভারেস্ট বিজয়ী হব,
1: এটা খুব অনেক আগের যে থাকে যে ছোটবেলার স্বপ্ন থাকে তেমন না, কারণ ছোটবেলায় তো আমরা এরকম স্বপ্ন দেখতেই পাই। হ্যাঁ, যে এটা স্বপ্ন দেখা যায় সেটাও তো আমরা ছোটবেলায় বুঝতে পারি না। তো আমি এভারেস্টে যাবো এরকম স্বপ্নটা আমি দেখেছিলাম 2011-12 দিকে।
0: ওকে,
1: 2012 যখন এম এ মুহিত এবং নিশাত মজুমদার তারা দুজন যখন নারী পুরুষের যৌথ অভিযানের মাধ্যমে এভারেস্ট ক্লাইম করলেন, সে সময় তারা ঢাকায় ফেরার পরে তাদেরকে নিয়ে চারপাশে হইচই শুরু হয়ে গেল। তো কোন একটা টিভি প্রোগ্রামে তাদের একটা ইন্টারভিউ দেখছিলাম, দেখার পরে তখনই আমি জানতে পারি যে পর্বত আরোহণটা একটা স্পোর্টস। এর আগ পর্যন্ত আমি জানতাম না যে পর্বত আরোহণটা স্পোর্টস। তো তখন মনে হলো যেহেতু আমি ছোটবেলা থেকে স্পোর্টসের সাথে থাকার খুবই ইচ্ছে ছিল এবং আমি প্রচুর পরিমাণে খেলাধুলা করেছি ছোটবেলায়, শৈশব কেটেছে গ্রামে, তো সেই জায়গা থেকে মনে হলো যে পর্বত আরোহণটা স্পোর্টসে একটু দেখতে কেমন হয়, তাহলে আমি স্পোর্টসে কেন যাবো না। তো তারপর থেকেই মোহিত ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, বাট আমাদের ক্লাব বাংলা মাউন্টেনিয়ার ট্রেকিং ক্লাব, এই ক্লাবের সদস্য হই 2012 দিকে। তো তারপরে আস্তে আস্তে পর্বতারোহণ শুরু হয়, আর যখন আস্তে আস্তে পর্বতারোহণ শুরু করলাম তাদের কাছ থেকে গল্প শুনছিলাম, তাদের সাথে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হচ্ছিল, তো তখন মনে হলো যে না, আমি একদিন এভারেস্টে যেতে চাই। ওই স্বপ্ন দেখাই বলি।
0: সো এই যে চমৎকার করে ছোট ছোট করে বলেছেন, কিন্তু এটার পিছনের স্ট্রাগল, এটার আসলে গল্প, আসলে প্রত্যেকটা সফলতার পিছনে আমরা জানি অনেক বেশি কঠিন বাস্তবতা থাকে।
1: না, সেটা তো থাকেই। যেমন আমার মোহিত ভাইয়ের সাথে শুধু আমার দেখা করতে আমার এক বছর কেটে গেছে, আমি এক বছর তার পেছনে লেগেছিলাম যে কিভাবে তার সাথে দেখা করা যায়।
0: কারণ হ্যাঁ,
1: কারণ হলো তারা তখন অনেক ভয় না, যে সেলিব্রিটি তখন, তো তাদের নাগাল পাওয়াটা এটা মানে আমাদের জন্য যে একদম গ্রাম থেকে উঠে আসা একটা ছেলের জন্য খুবই ডিফিকাল্ট ছিল। তো তারপরে প্রায় এক বছর মানে পুরো 2012 এই পুরো সময়টাই আমি তাদের পেছনে ঘুরেছি।
0: তার মানে মনে হলো যে এই এভারেস্ট জয়ের প্রথম স্টেপটা পার করেছেন তখন দেখা হওয়ার পর, তাই না?
1: একদম একদম।
0: আমার একটা বিষয় খুব মনে হচ্ছিল যে প্রথমত বলেছিলেন যে ওই যে একেবারে উপরে চূড়ায় উঠে যখন আপনি সানগ্লাসটা খুলে ফেলেছেন, গ্লাভসটা খুলে ফেলেছেন, এই ভাবনাটা কেন আসলো? এবং ওই জায়গাতে যখন এটা খুলে ফেলে, ওটা কিন্তু মৃত্যু ঝুঁকিও আছে কিন্তু আমরা সেটা জানি, সো এটা কেন আপনার মাথায় কাজ করে?
1: এটা মৃত্যুর ঝুঁকি বলবো না, এটাকে হয় কি যে ওই উচ্চতা, ওখানে যে ঠান্ডা এবং ওখানে যে শেষ সময় ওয়েদার অনেকটা খারাপ হয়ে যায় এবং প্রচন্ড উইন্ডি থাকে, তো তখন টেম্পারেচার -40, -40, -45 এরকম। তো সেই উচ্চতায় সেই ওয়েদারে উইন্ডের মধ্যে যখন হাতের গ্লাভস খুলে ফেলা হয়, যদি সে সময় রোদ না থাকে, তাহলে ওই হাতে ফ্রস্টবাইট হয়ে যায়। ফ্রস্টবাইট হয়ে যাওয়া মানে হাতের মানে হাতে পচন ধরে যাবে, হাতের আঙ্গুল বা কবজি পর্যন্ত কেটে ফেলতে হয়। এটা অসংখ্য পর্বত মানে হাতের আঙ্গুল কেটে ফেলতে হয়েছে, কবজি পর্যন্ত কেটে ফেলতে হয়েছে, এবং ওই মুহূর্তে চোখের যে সানগ্লাসটা আছে সেটা খুলে ফেলা মানে খুলে ফেলা হয় কি যে স্নো ব্লাইন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ঝুঁকি, দুইটা ঝুঁকি ছিল সে সময়। তো আমি সেগুলো খুলেছিলাম কারণ যেহেতু ওয়েদার প্রচন্ড খারাপ হয়ে গিয়েছিল, আমার তখন ইচ্ছে হলো যে চোরাই যেহেতু উঠেছি এখন আমাকে নামতে হবে যদি বেঁচে থাকতে চাই, আর যেহেতু আমাকে ফ্ল্যাগ নিয়ে ছবি তুলতে হচ্ছে এবং স্পন্সর যারা করেছে তাদের ফ্ল্যাগ নিয়ে ছবি তুলতে হচ্ছে, তো আমি গ্লাভস পরে, সে এত উইন্ডি ছিল যে গ্লাভস দিয়ে আমি সেই ফ্ল্যাগগুলো ধরতে পারছিলাম। তো তখন মনে হলো যে আমাকে যত এইগুলো নিয়ে সময় নষ্ট না করে গ্লাভসটা খুলে ফেলি, দ্রুত ছবিটা তুলে নেমে যাওয়াটাই বেটার, কারণ হারা না যে মারা যাওয়ার থেকে বেঁচে থাকা ভালো। সেখানে হাত কেটে ফেলে তো অসুবিধা নেই, কিন্তু গল্প বলতে পারবো, বেঁচে থাকবো, কিন্তু এখানে সময় নষ্ট করলে মারা গেলে তো তাহলে তার কোনো গল্প বলতে পারবো না, ফিরেও যেতে পারবো না, তো হোক না একটা ঝুঁকি নেয় যেতে পারে।
0: এই একই কথার সাথে আমি লিঙ্ক করবো, এই প্রশ্নটা তো পরেই করতাম, এই যে মৃত্যু ঝুঁকি, মারা যাওয়ার বিষয়টা, এটা আসলে ইজ ভেরি ডিফিকাল্ট টু সে রাইট নাও, বিকজ ওই জায়গাটা গিয়ে ওই জায়গাটা ফিল করাটা আপনার চেয়ে ভালো কেউ জানবে না। অনেক ডেড বডি দেখেছেন ওই জায়গায়, এত উচ্চতায়, যেমন 8,500-7,000 ফুট উপরে গিয়ে যখন মানুষ মারা যায়, প্রোগ্রাম শুরু হওয়ার আগে কিছু বিষয় বলেছিলেন যে ওই সময় আসলে ওই মৃত্যু ওই ডেড বডিগুলো কি করা হয়।
1: আচ্ছা, এখানে বিষয়টা হলো যে ওই উচ্চতায় মৃত্যুটা বেটে, কারণ হলো যারা পর্বত আরোহণে যায় শুধু যে এভারেস্টে মারা যাচ্ছে তা তো না, এতে ছোট পর্বতগুলো তো মারা যাচ্ছে না, 6,000 মিটারও মারা যাচ্ছে, 7,000 মিটারও মারা যাচ্ছে, 8,000 মিটার তো ডেড জোন, সেটা তো সেখানে তো সবথেকে বেশি মারা যাচ্ছে। তো পর্বতে যখন আমরা যাই, মূলত পর্বত আরোহীরা, আমাদের এইটুকু ভেবে যেতেই হয় যে আমরা ফিরে আসতেও পারি নাও আসতে পারি, মানে 50-50 চান্স থাকে। তো সেই জায়গা থেকে মানে এভারেস্টে আমি যখন যাই, আমি 5টা ডেড বডি দেখি, 5টা ডেড বডি অতিক্রম করে আমাকে চূড়া পর্যন্ত যেতে হয়। তো পাঁচটার মধ্যে তিনটা ডেড বডি না দুটা ডেড বডি নতুন ছিল আর বাকিগুলো পুরনো ছিল। কারণ ওই উচ্চতায় মারা যাওয়ার কারণ হলো যে এখন অক্সিজেনের পরিমাণ কম সেখানে, সেখানে প্রায় মানে 30-35% অক্সিজেন থাকে, মানে প্রায় আপনার মানে 70-75% অক্সিজেন লেভেল কমে যাচ্ছে,
0: যাদের ব্রিদিং প্রবলেম থাকে আই গেস তারা।
1: তো সেই জায়গাতে ধরেন আমাদের শরীরের যে কার্যক্ষমতা সেগুলো আস্তে আস্তে অক্সিজেনের মাধ্যমে তো এগুলো হয়, তো সেগুলো কমতে থাকে, কোষগুলো কাজ করা বন্ধ করে দিতে থাকে, তখন হ্যালোজেনেশন হতে থাকে, আর দীর্ঘদিন আমরা খাবার না খেয়ে থাকতে শরীরটা মানে একটা ই হয়ে যায়, এনার্জি ফল করে। তো আমরা চূড়ায় উঠে যাই খুব মেন্টাল এনার্জি দিয়ে, কিন্তু চূড়ায় উঠে যাওয়ার পরে ওই মেন্টাল এনার্জিটা ফল করে ফেলে, কারণ হলো আমরা চূড়ায় উঠে গেছি, আমাদের তো আর কোনো টার্গেট নেই, মানে চরম কোনো টার্গেট নাই তখন। তো তখন মানুষ মারা যায়, কারণ বেশিরভাগ মানুষ কিন্তু নেমে আসার পথে মারা যায়।
0: এক্স্যাক্টলি।
1: তো সেখানে কয়েকটা কারণে মারা যায়, এই এই একটা কারণ। তারপরে হলো সেখানে উচ্চতাজনিত কিছু কারণ আছে, যেগুলো ফুসফুসে মানে ফুসফুসে পানি চলে আসে, ব্রেনে পানি চলে আসে, যেটাকে পালমোনারি এডিমা এবং সেরিব্রাল এডিমা বলে। তো এইগুলো হয়ে যাওয়ার পরে যত দ্রুত সম্ভব যদি নামানো না যায় তো মারা যায়। আর ওইখানে ডেড বডিগুলো থাকে, যেটা বললেন যে তাদেরকে রেস্কিউ করা হয় কিনা বা ওখানে থাকে
0: কি করা হয়,
1: কি করা হয়, কারণ ডেড বডিগুলো ওই উচ্চতা থেকে ডেড বডি রেস্কিউ করার সুযোগ খুবই কম, খুবই কম। কারণ হলো ওই উচ্চতে তো হেলি রেস্কিউ হচ্ছে না, হেলিকপ্টার যাচ্ছে না, আর ওইখানে যে মানুষগুলো যাচ্ছে তারা প্রত্যেকেই তো তাদের জীবন নিয়ে লড়াই করছে,
0: আমাদের বেঁচে থাকার জন্য।
1: হ্যাঁ, আমাদের সাথে যে শেরপা গাইডগুলো আছে ওরাও তো ওদের জীবন নিয়ে লড়াই করছে, তাই না? ওরা তো জীবন সেই ঝুঁকিটা নিয়েই কিন্তু ওরা আমাকে গাইড করছে। তো দিন শেষে সবাই জীবন নিয়ে চিন্তা করি। তো ওইখানে যে মানুষগুলো মারা যাচ্ছে, কিছু কিছু আছে রেস্কিউ করার সুযোগ থাকে, যেগুলো লোকেশনের নির্ভর করে যে কোন জায়গাটাতে সেখান থেকে রেস্কিউ করার সুযোগ আছে কিনা। তো মানে ক্যাম্প ফোরের উপরে যেগুলো আছে ডেড বডি মারা যাচ্ছে, মানে হিলারি স্টেপের কথা যদি বলি, সাউথ সামিটের কথা বলি, চূড়ার কাছাকাছিতে ওইগুলো রেস্কিউ করা হয় না, ওগুলো ডেড বডি ওখানেই থাকে। ওই ডেড বডিগুলো যে আমরা রাস্তায় গিয়ে দেখি, যেগুলো আমাদের দেখা হয়, নয়তো সেগুলো আবার যখন প্রতিনিয়ত তুষারপাত হচ্ছে, তুষারে চাপা পড়ে যাচ্ছে, কিছু নিচের দিকে পড়ে যাচ্ছে, কিছু অ্যাভালান্সের সাথে নিচে পড়ে যাচ্ছে, আবার কিছু কিছু আবার নতুন করে বেরিয়ে আসছে,
0: তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না একটা সময়। হ্যাঁ,
1: এমন হতে পারে যে অনেক শত বছর পরে পাওয়া যেতে পারে, কারণ আমাদের যে ক্লাবে ছিলেন আমার বাংলাদেশের একজন এভারেস্ট চূড়ায় গিয়ে মারা গেছেন এবং নেমে আসার পথে সজল খালেদ, আমাদের বাংলাদেশেরও কিন্তু একজন পর্বত আমরা হারিয়েছি। তো তার ডেড বডি তো আমরা খুঁজে পাইনি, তো হয়তো কোনো একটা সময় আমরা তার ডেড বডিও পেয়ে যেতে পারি।
0: এটা আসলে খুবই মানে বিষয়টা যখন আলোচনা করছি না, মানে আপনি হয়তো জায়গাটা দেখেছেন, আপনি রিকল করছেন যখন হেঁটে যাচ্ছেন ওই মুহূর্তে গিয়ে, যেটা বলেছিলেন যে ওই ডেড বডিগুলো ওই মুহূর্তে কি করা হয়, মানে ওগুলো কি
1: ওখানে থাকছেন, যেখানে আছে যেভাবে আছে সেভাবেই আছে,
0: সেভাবে ওটা হচ্ছে, ওরা আর কেউ হচ্ছে এখানে এটাকে রেস্কিউ করছে না। সো এই বিষয়ের সাথে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট যেটা আমি একটু অন্যদিকে চলে আসতে চাই, ফ্যামিলি সাপোর্ট, এটা আসলে কতটা যতটা ইম্পর্টেন্ট। আপনি যখন বলছিলেন যে হোয়েনএভার আই গো ওভার দেয়ার আই কুডন্ট নো যে আমি এসব বিলিভ করতে পারছি না যে আমি আসলে ফিরে আসবো কিনা, ওই যতটা শক্তি সেটা মানসিক শক্তি, ফ্যামিলি সাপোর্ট কিভাবে পেয়েছেন?
1: ফ্যামিলি সাপোর্ট বলতে আমাদের যে মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের একদম সামাজিকতার দিক থেকে বলি, আমাদের ফ্যামিলি কিন্তু এই সব ঝুঁকিপূর্ণ কাজে তারা সাপোর্ট দেবে না, কারণ আমাদের ফ্যামিলি চায় না যে তার ছেলে মেয়েকে এরকম ঝুঁকির মধ্যে ফেলে দেয়। তো আমাদের ফ্যামিলিগুলো কি চায়, ছেলে মেয়ে লেখাপড়া করবে, লেখাপড়া শেষ করে একটা ভালো একটা চাকরিতে ঢুকবে, চাকরি করবে, বিয়ে শাদী করবে, সংসার করবে, নাতিপত্তি হবে, তাদেরকে নিয়ে হবে, এইভাবে তো আমাদের সংসার করবে,
0: এটা সামাজিক
1: হয়ে গেছে। আমাদের ফ্যামিলি কিন্তু নতুন কিছু চিন্তা করতে পারে না, তাই না? তো হ্যাঁ, এখন কিছুটা হচ্ছে, শিক্ষিত যারা হচ্ছে মানে তারা, যেমন এখন যদি হয় আপনার বাচ্চার জন্য আপনি নতুন করে ভাববেন, কিন্তু আপনার বাবা মা আপনাকে নিয়ে সেরকম ভাবে নাই, এত মানে বিকল্প কিছু ভাবে নাই। তো ওই জায়গাটা আমার ফ্যামিলি থেকে সেম, শুধু আমার না, আমরা যতগুলো পর্বত আরোহী আছি সবার ক্ষেত্রেই সেম, যে কারো ফ্যামিলি প্রথম দিকে ই ছিল না, সহজ ছিল না,
0: সহজ ছিল, ডিফিকাল্ট
1: ছিল, বিশেষ করে আমার ফ্যামিলি তো আরো বেশি ছিল। তো আমি যদি সেই জায়গা থেকে বলি যে আমার ফ্যামিলির কথা যদি বলতে যাই, আমার ফ্যামিলিও সেটা চায়নি, কিন্তু এক মানে আস্তে আস্তে আমার ফ্যামিলি এতটাই ই হয়ে গেল, মানে তারা আমার থেকে বেশি আমার অভিযান নিয়ে আগ্রহী হয়ে গেল, হ্যাঁ একটা সময় গিয়ে তো একটা সময় গিয়ে আমাকে বলতো যে শাকিব তুমি কবে এভারেস্টে যাবা, একটা সময় বলতো যে আমার ফ্যামিলি প্রচন্ড সাপোর্টিভ। এখন আমার বাবা তো খুবই অপেক্ষা করতো যে আমি কবে আবার অভিযানে যাচ্ছি, এবং যখন প্রেস কনফারেন্স হতো সে সময় সে সবার আগে আমার বাবা উপস্থিত থাকতো। যদি আমার বাবা গত হয়েছেন কিন্তু আমার বাবা এভারেস্ট এটা দেখে যেতে পারেননি, আমার সামিটটা দেখে যেতে পারেনি, কিন্তু বাবা মারা যাওয়ার পরে আমার মা সেই সাপোর্টটা দিচ্ছে, তো আমি সেই জায়গায় খুবই লাকি।
0: এটা আসলে আপনি যখন বললেন না ওই যে গ্রেট হিমালয়, তারপর হচ্ছে যে সিটু সামিট, এই দুর্জয় পর্বত ইজ এ ভেরি ফেমাস, এবং কথা শুরুতে আপনার প্রথম বলেছিলেন যে ওইটা পাড়ি দেওয়ার গল্পটা যদি ছোট করে বলতেন।
1: হ্যাঁ, এখন মানে গ্রেট হিমালয় ট্রেল অভিযানটা ছিল এরকম যে গ্রেট হিমালয় ট্রেলটা হলো পৃথিবীর সব থেকে উঁচু দিয়ে সব থেকে লম্বা এবং মানে ঝুঁকিপূর্ণ একটা হিমালয়ান ট্রেল, এবং এই জায়গাটা মানে হয় কি যে এভারেস্ট অভিযান যেরকম হচ্ছে বিশাল টিম নিয়ে যাচ্ছি আমরা একটা নির্দিষ্ট একটা টাইমে, ওই টাইমে সারা পৃথিবীর মানুষ সেখানে থাকছে, একটা বিশাল ক্রাউড থাকছে সেখানে, এবং আমার সাথে টিম সাপোর্ট থাকছে। মানে এটা হয় না যে এখানে ঝুঁকি আছে, মৃত্যুর ঝুঁকি বেশি, এখানে চ্যালেঞ্জটা বেশি, কিন্তু যদি বলি যে অভিযানের দিক থেকে সব থেকে চ্যালেঞ্জিং কোনটা ছিল সেটা গ্রেট হিমালয় ট্রেল। কারণ গ্রেট হিমালয় ট্রেলটা এরকম যেখানে নির্দিষ্ট কোনো পথ নাই, যেখানে নির্দিষ্ট কোনো থাকার জায়গা খাওয়ার জায়গা
0: নিজের মতো করে খুঁজে
1: নিজের মতো খুঁজে নিতে হচ্ছে, এবং আমি সেখানে বেশিরভাগ জায়গাটা আমাকে একা থাকতে হয়েছে। আমি মানে রেস্ট্রিক্টেড যে এরিয়াগুলো সেখানে শুধু গাইড নিতে বাধ্যতামূলক নিতে হয়েছে, এটা নেপাল গভর্নমেন্টের রুলস। এর বাইরে
0: গাইডটাকে ওখানে অবস্থান করেন, মানে আপনারা খুঁজে নিতে হয় নাকি আপনাকে অ্যালোকেট করা থাকে?
1: না, অ্যালোকেট করা আগে থেকেই সবকিছু আমার প্ল্যানিং করা ছিল যে গাইড ওখান থেকে আমাকে করবে, কিন্তু বাকি সময় তো আমি একা থাকতে হয়েছে। আমাকে রাস্তা নিজেকেই তৈরি করতে হচ্ছে, মানে খুঁজে বের করতে হচ্ছে, আমাকে খাবার নিজেকেই সংগ্রহ করতে হচ্ছে। আমি এমন হয়েছে 15-20 দিন আমি কোনো মানুষের দেখা পাইনি, কোনো গ্রাম পাইনি, সে সময় জঙ্গলের ভেতর থেকে ওয়াইল্ড ফ্রুটস একা একা একদম। হয় না যে বিয়ার গেলসের যে প্রোগ্রাম,
0: আমি মাত্রই বলছিলাম যে বিয়ার গেলস মনে হচ্ছিল না কখনো
1: নিজেকে, না বিয়ার গেলসের যে প্রোগ্রামগুলো আমরা দেখি সেটা তো মানে একটা শুটিং করছে তারা, তাই না? আমাকে দেখাচ্ছে তাদের
0: সাপোর্ট কিন্তু আছে,
1: হ্যাঁ টিম ওয়ার্ক তাদের, কিন্তু আমার কোনো টিম ওয়ার্ক নেই, কিন্তু আমি সেই কাজগুলোই করছি। আমাকে খাবার সংগ্রহ করতে হচ্ছে, আমি জঙ্গল থেকে মাশরুম সংগ্রহ করে খাচ্ছি, আমি ওয়াইল্ড ফ্রুটস সংগ্রহ করে খাচ্ছি, আমি সেখানে কোথায় থাকবো সেই জন্য তাবু ইউজ করতে হচ্ছে, আমার রাস্তা খুঁজতে হচ্ছে, নেভিগেট করতে হচ্ছে, তো এই সবগুলো মানে এটা খুবই চ্যালেঞ্জিং ছিল।
0: পানি খাবার দাবার
1: হ্যাঁ সেগুলো
0: কিভাবে ওখান থেকে
1: সেগুলো আমার খুঁজতে হচ্ছে, হ্যাঁ সেই ঝিরির কোন ঝিরির জল খাওয়া যাবে এগুলো আমাকে করতে হচ্ছে। তো সেই দিক থেকে যদি বলতে যাই, এবং এভারেস্ট অভিযান এবং আমার এই গ্রেট হিমালয় ট্রেল দুইটাকে যদি আমি মানে আলাদা করতে চাই, সেই জায়গা থেকে আমি বলবো যে সব থেকে চ্যালেঞ্জিং এবং সব থেকে আমি শিখেছি এবং যার মনে কি ভিন্নতা ছিল, মানে বৈচিত্র্য ছিল, সেটা ছিল গ্রেট হিমালয় ট্রেল।
0: তাহলে গ্রেট হিমালয় ট্রেল হচ্ছে আপনাকে সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স দিয়েছে?
1: এক্সপিরিয়েন্স দিয়েছে, এবং আমি এটা সবসময় এগিয়ে রাখবো, আমি এভারেস্টের থেকে এগিয়ে রাখবো এটাকে, গ্রেট হিমালয়কে। এবং পৃথিবীতে খুব অল্প সংখ্যক মানুষ এটা কমপ্লিট করতে পেরেছে, 35-40 জন মানুষের মতো এটা কমপ্লিট করতে পেরেছে।
0: মানে আমার বলতে ভালো লাগছে, এটা গর্বের, খুবই ভালো লাগার বিষয়। এত এত অর্জনের মাঝে, এত এত ভালো লাগার মাঝে যখন উপরে উঠেছেন, ওই একটা কথা দিয়ে শুরু করছিলাম যে মাথায় কাজ করছে ফ্যামিলি, মাথায় কাজ করছে ইউ আর রিপ্রেজেন্টিং বাংলাদেশ, এই যে চমৎকার কিছু ভাবনা, এগুলোর ভিতরে কখনো আনন্দের কান্না চলে আসেনি? কিংবা ওই মধ্যে কি করতে ইচ্ছে করেছিল আপনি যখন উপরে উঠে আপনি যে ছবি তুলছিলেন?
1: না এটা প্রতিবারই, মানে শুধু এভারেস্টের জন্য তা না, আমি যখন প্রত্যেকটা কাজই যাই, হ্যাঁ যেমন ধরেন আমি থিয়েটারে কাজ করি, আমি পদাতিক নাট্য সংসদ বাংলাদেশ নামে থিয়েটারে আছি আজকে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে, সেই 2009-তে আমি থিয়েটারের সাথে কাজ করছি। তো যখন আমি থিয়েটারের হয়ে দেশের বাইরে যখন আমি নাটকের শো করতে যেতাম আগে, তখন আমার মূলত আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, তাই না? তখন কিন্তু বলে না যে শাকিল, তখন বলে যে বাংলাদেশেই একটা নাটকের দল এসেছে,
0: হ্যাঁ
1: শো করছে বাংলাদেশ, আগে
0: বাংলাদেশ।
1: এরপরে যখন আমি পর্বতারোহণ অভিযান করছি, তখন কিন্তু তখন বলে যে বাংলাদেশি পর্বতারোহী,
0: বাংলাদেশি পর্বতারোহী, মানে শাকিল,
1: শাকিল বা বলে না গাজীপুরের শাকিল, ঢাকার শাকিল বলে না,
0: বাংলাদেশি,
1: বাংলাদেশের শাকিল। এই যে বাংলাদেশটাকে প্রতিনিধিত্ব করা, মানে বাংলাদেশটা মানে কি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমি প্রতিনিধিত্ব করছি,
0: তাই না?
1: তো আমি যখন একটা পর্বতের চূড়ায় যাই, আমরা কিন্তু শেষ মুহূর্তে হয় না একটা লড়াই করে যেতে হয় আমাদেরকে, আমাদের প্রকৃতির সাথে লড়াই করতে হচ্ছে, আমাদের মনের সাথে লড়াই করতে হচ্ছে, আমাদের শরীরের সাথে লড়াই করতে হচ্ছে। এই যে লড়াই করার সময় কিন্তু আমাদের একটাই সাহস, একটাই শক্তি, যেমন বুক পকেটে বাংলাদেশের পতাকা আছে, আমি যদি চূড়ায় গিয়ে দাঁড়াতে পারি তাহলে এই পতাকাটাই তুলে ধরব। এবং এটা যে মানুষটা বাংলা মানে দেশের প্রতিনিধিত্ব না করছে, পতাকার প্রতিনিধিত্ব না করছে, সে মানুষ বলতে পারবে না এর শক্তিটা কেমন, সাহসটা কেমন, আনন্দটা কেমন। এভারেস্টে যখন আমার মনে হলো যে আমি চূড়া খুব কাছাকাছি চলে গেছে, তখন মনে হচ্ছিল যে আর মনে হয় পারছি না, এই জন্য যেটা হয় তখন আমার মনে হলো যে আমি যদি ওই চূড়ায় যেতে পারি, ওইখানে যেতে পারি, তাহলে আমি পতাকাটা তুলে ধরব। হ্যাঁ, তখন আমার মনে হলো যে আমি যদি বেঁচে থাকি তাহলে ইতিহাস পড়ার জন্য বেঁচে থাকবো। এটা কেন, এই কথাটা কেন মাথায় আসলে, এক পতাকার ওই জায়গাটাতে, যেমন আমাদের বাংলাদেশকে, যেমন আমরা একটা ক্রিকেট টিম এগারো জনে খেলছে, তারা কিন্তু এগারো জনে কিন্তু বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, আমরা কিন্তু তাকে ইন্ডিভিজুয়াল কাউকে কোনো কি করতে পারি না, ডিফাইন করতে পারি না। হ্যাঁ, তারা বাংলাদেশ, তারা যত খারাপ খেল দিন শেষে কিন্তু তাদের প্রতি আমাদের একটা স্বপ্ন থাকবেই
0: অবশ্যই।
1: হ্যাঁ, আমরা ওই জিনিসটা চাই। যেমন গতকাল আমি যদি করি যে এরকম হলো যে হয় না যে বাংলাদেশে অনেক কিছুই আমরা দেখছি যে সফলতা আসছে। হ্যাঁ, তো এই সবগুলো আমার আনন্দ দেয়। যেমন আমি অ্যাভারেজ জয় করে আমি যতটা নিজে আনন্দ ফিল করেছি, অন্যের এরকম বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে কোনো একটা সফলতার সিনিয়র যখন আনে, তখন মনে হয় ঠিক ওই জায়গাটা আমি ছিলাম। এই ফিলটা আমি পাই,
0: এটা চমৎকার। যেমনটা বলছিলাম, একটা ভূখণ্ড, একটা মানচিত্র, একটা ভালো লাগা, একটা দেশ, বুকের মাঝে জাপটে থাকা হাজারটা স্বপ্ন নিয়ে আমরা কথা বলি। যেমনটা কেমন ভাই বলেছিলেন যে যখন দেশ শব্দটা কথা আসে মাথায় আসে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই লাইনগুলো আসলে ভিতর থেকে নাড়া দেয়, এই লাইনগুলো আমাদেরকে বলতে শেখায় ভালোবাসি আমি তোমায়, অনেক বেশি ভালোবাসি প্রিয় দেশ, এটার উপর আর কিছু নেই। প্রতিনিধিত্ব করা তো আসলে চমৎকার ভালো লাগার। সুপ্রিয় শ্রোতা, যে যেখানে দেখছেন এবং শুনছেন আপনারা এনজয় করছেন আমি আশা করছি, এবং আপনারা অনেক তথ্য জানছেন, যেমনটা চমৎকার গুছিয়ে ভাইয়া বলছিলেন যে এই যাত, এই যাত্রাটা, এই পথ এত সহজ নয়, তোমাকে জানতে হবে, তারপর পাড়ি দিতে হবে। সো আপনারা দেখছেন আমাদেরকে ঢাকা এফএম এর ফেসবুকে আমাদের দেখতে পাচ্ছেন, আমাদেরকে শুনতে পাচ্ছেন সারা বাংলাদেশে, এবং একইভাবে আমাদের অ্যাপস ডাউনলোড করে আপনারা যে যেখান থেকে শুনতে চাইলেই শুনতে পাবেন। আমি আবারও বলে দিচ্ছি আমাদের ফেসবুক ঠিকানাটা হচ্ছে facebook.com/ilovedhakafm, আমাদের ইউটিউব, ইউটিউবের ঠিকানা হচ্ছে youtube.com/tfm904। যেমনটা বলছিলাম যে অসীম সাহস আর মানুষ সীমা অতিক্রম করা একটা ভয়ঙ্কর স্বাদের ভালো লাগা, তেমনটাই করে দেখিয়েছেন ইকরামুল ভাইয়া। আমি একেবারে একবার ভিন্নভাবে এবার প্রশ্ন করতে চাই ভাইয়া, সেটা হচ্ছে কতদূর পদ গেলে, কতটা পদ গেলে আমরা বলবো সে আসলে পার্বতারোহী কিংবা সে চূড়ায় উঠতে পেরেছে, এটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন?
1: মানে এটা কি কতটুকু পথ গেলে এইরকম কিছু একটা, নাকি মানে চূড়ায় কতটুকু নিচ থেকে বা কতটুকু পর্যন্ত উপরে ওঠার পরে সামিট বলা চলে?
0: এক্স্যাক্টলি কতটুকু উপরে গেলে সেটাকে আমরা সামিট বলতে পারি?
1: আচ্ছা, হ্যাঁ, এইটা নিয়ে একটু অনেকটা আমাদের মধ্যে একটু ভুল ধারণা আছে, যেটা এটা অনেকের জানা উচিত। যেমন এখন বাংলাদেশে অনেক পর্বতারোহী, নতুন পর্বতারোহী তৈরি হচ্ছে, তরুণ তরুণীদের মধ্যে খুব আগ্রহ দেখা দিচ্ছে, এবং তারা এই এই এটা আমি শুধু মানে নতুন যারা পর্বতারোহী হতে যাচ্ছেন বা হয়েছেন আগ্রহ মানে নতুন নতুন অভিযানে যাচ্ছেন তাদের জন্য এটা বলা যে পর্বতারোহণের যে নীতি নির্ধারক যে সংগঠন আন্তর্জাতিক, যে UIAA, তো এদের যে রোলস সেখানেই বলা আছে যে চূড়ার একদম চূড়া মানে চূড়া একদম টপে গিয়েই সেটাকে সামিট বা সফলতা দাবি করা যায়। শুধু দুইটা জায়গাতে এখানে তারা একটু ছাড় দিয়েছে, সেটা হলো যে যে অঞ্চলে যে পর্বতটা, সেটা যদি যেমন বলি যে সিকিমে যেমন কাঞ্চনজঙ্ঘাকে হোলি পিক হিসেবে তারা মানে, যে কারণে তারা চায় যে কাঞ্চনজঙ্ঘার একদম টপে যেন না দাঁড়ানো হয়, অথবা মাসা ফুসারের কথা যদি বলি, এরকম বেশ কিছু হোলি পিক আছে, তো ওই স্থানীয় মানুষদের ধর্মীয় বিশ্বাসটাকে তারা গুরুত্ব দিয়ে তারা এটাই করেছে যে শুধুমাত্র চূড়া থেকে এক মিটার কি দু মিটার সর্বোচ্চ, মানে চূড়া থেকে যতটুকু নিচে দাঁড়ালে আর কি সেই মানে একদম টপে দাঁড়ানো হয় না, সেইটাকে তারা সম্মান জানিয়ে সেই জায়গাটা ছাড় দিয়েছে। আর আরেকটা জায়গায় আছে যে একদম টপে চূড়ায় কিছু কিছু পর্বত আছে চূড়ায় একদম কার্নিশ থাকে, একদম সরু কার্নিশ, যেখানে দাঁড়ানো যায় না, মানে দাঁড়ানোর জায়গা নেই, ওই জায়গাটাকে তারা ঝুঁকির কথা চিন্তা করে এবং চূড়াটা ভেঙে যাওয়ার কথা চিন্তা করে

0: এবং অনেকেই বলতেছে যে আমি 10 মিটার নিচে ছিলাম এই কারণেই যে এই 10 মিটার যাওয়ার রাস্তাটা ঝুঁকিপূর্ণ ছিল, সেখানে মানে ক্রেবাত ছিল বা সেখানে রিজ ছিল, যাওয়া যায়নি, নাইফ রিজ ছিল, কিন্তু সেটার কোনো এর কোনো গুরুত্ব নেই সেখানে। কারণ যদি সে পর্যন্ত না যেতে পারেন তাহলে সেটাকে আপনাকে বলতে হবে যে আমি ওই পর্যন্ত গিয়েছি, 8 মিটার নিচে ছিলাম, সেখানে এই কারণে যেতে পারিনি। হ্যাঁ, সুরায় আপনাকে যেতেই হবে,
1: এক্স্যাক্টলি,
0: তো এর কোনো বিকল্প নেই।
1: এটা হ্যাঁ চমৎকার করে বলেছেন। আই গেস যারা দেখছেন আর শুনছেন তারা হয়তো বা এই তথ্যটা কিছুটা হলো আপনাদের জন্য উপকারে দিবে। প্রত্যেকটা জিনিস একটা রুলস আছে, নিয়ম আছে, এবং সেটা আমাদের মানতে হবে। তার আগে যদি সেটা আমরা অধিকার এবং দাবি করে ফেলে সেটা আমার মনে হয় সেটা অন্যায়।
0: যেমন এখানে একটু বলতে চাই যে আমাকে যদি আপনি বলেন যে আপনি কি অ্যাভারেজের একদম চূড়ায় গিয়ে মাথায় গিয়ে দাঁড়িয়েছেন, আমি বলবো না আমি দাঁড়াইনি, আমি ঠিক মানে চূড়া হাত দিয়ে স্পর্শ করে যতটুকু দূরে আমরা হাত দিয়ে স্পর্শ করি। হ্যাঁ, এবং আমি আমার ছবিতে দেখবেন আমার পিছনে একদম আমার মাথার উপরে তিনজন মানুষ দাঁড়িয়ে আছে যে তারা একদম চূড়ায় দাঁড়িয়ে আছে, কিন্তু আমি ঠিক ওই জায়গায় দাঁড়াইনি, কারণ আমার আগে থেকেই ছিল যে আমি একদম চূড়ায় দাঁড়াবো না, জাস্ট যতটুকু নিচে দাঁড়ানো যায়।
1: ওখানে ভয় থাকে যতটুকু জানি ভেঙে যাবে
0: না, ওইখানে হয় কি যে কিছু কিছু নিজের বিশ্বাস আমি ইয়ে করি ওইটা, কিন্তু এভারেস্টের যে জায়গাটা আছে সেই একটা নির্দিষ্ট একটা এরিয়া আছে, ওই জায়গার মধ্যে সে থাকলেই চূড়ার সামিট দাবি
1: করা।
0: যেমন আমি হিমলুং এর চূড়ায় দাঁড়িয়েছি, কেয়াজুরি চূড়ায় দাঁড়িয়েছি, যে পর্বতগুলো চূড়ায় দাঁড়িয়েছি একদম টপে দাঁড়িয়েছি। হ্যাঁ, মানে একদম টপ, যার উপরে কোনো আর ই নেই, তো যার উপরে শুধু আমি। কিন্তু এভারেস্টের চূড়ায় হ্যাঁ একদম আমি, এভারেস্টের উপর আমি, এইটুকু আমি করিনি, মানে এই দুঃসাহসটা আমি দেখাইনি। তাকে এভারেস্ট হলো একটা কি বলে যে পৃথিবীর একটা মহাদেরাজ,
1: এক্স্যাক্টলি,
0: তো সেটাকে আমি ওইটুকু সম্মান দিয়েছি। এটা অনেকেই করে, এটা ম্যাক্সিমাম আমার মনে হয় 80% মানুষই তাই করে, ঠিক আছে, এভারেস্টের
1: ভিতর থেকে সম্মানের
0: জন্য জায়গা থেকে।
1: এটা খুবই ভালো বিষয়। আমি একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা, যেটা বলবো ভাইয়া সেটা হচ্ছে এই পুরো মানে মাউন্ট এভারেস্ট অভিযানের কোনটা সবচেয়ে ভয়ঙ্কর এবং স্মরণীয় ঘটনা আপনার কাছে এখনো মনে হয় চোখ মিললে মনে হবে কিং বা এরকম বিষয় আছে কিনা?
0: আমি খুম্বাইশোর ক্রেবাসে পড়ে গিয়েছিলাম বরফের ফাটলে, মানে সব থেকে ঝুঁকিপূর্ণ যে জায়গাটা অন্যতম খুম্বাইশ ফল, যেটাকে খুব লেজেন্ডারি খুম্বাইশ ফল বলা হয়, মানে বেস ক্যাম্পের পরে ক্যাম্প ওয়ানের পথে, এটা হলো সব থেকে ডেডলি এভারেস্ট অভিযানের মধ্যে নেপাল সাইড দিয়ে, কারণ নেপাল দুই পাশ দিয়ে অভিযান হয়, এভারেস্ট অভিযান দুই পাশ দিয়ে হয়, একটা তিব্বত সাইড দিয়ে আর নেপাল সাইড দিয়ে, এবং নেপাল সাইড দিয়ে সব থেকে ডেডলি জায়গা হলো খুম্বাইশ ফল, বরফের ফাটলের ভেতর দিয়ে যেতে যেতে হয় বরফের ফাটল। সেখানে আমি ক্রেবাস পড়ে গিয়েছিলাম এবং সে সময় আমি একদম একা ছিলাম। হ্যাঁ, তো আমার সাথে আমি যাদের সাথে নামার পথে, সেটা রোটেশনের সময় নামার পথে, তো তখন আমি একটা অন্য একটা টিমের পর্বতারোহীদের সাথে নামছিলাম।
1: আচ্ছা,
0: তো ওরা তো দ্রুত নেমে যাচ্ছিল, ওদের পেছনে পেছনে নামতে গিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে আমি স্লিপ করে মানে ক্রেবাসে পড়ে যাই।
1: ওহ মাই গড,
0: তো আমি আনফর্চুনেটলি খুব লাকি ছিলাম। হয় না যে আমি পৃথিবীতে কিছু ভাগ্যবান কিছু মানুষ থাকে, তাদের মতো আমি, তো সেটা নিয়ে অনেক ইয়ে আছে। আমার হাতে ডান হাতের এই যে জয়েন্টটা আছে এই জয়েন্টেই হয়ে যায়, আমি এটা নিয়ে প্রায় 5-6 দিন আমাকে ভুগতে হয়েছিল সে সময়, হাত নাড়াচাড়া করতে পারিনি, তো তখন ভয়ে আমি কথা কাউকে বলতেও পারিনি সে সময়, যদি তখন বলতাম তাহলে হয়তো আমার ক্লাব থেকে হোক বা আমার বাড়ি থেকে হোক তারা বলতো তোমাকে আর উপর দিতে হবে নেমে আসো।
1: কমিউনিকেশনের ওয়েটা কেমন ছিল?
0: বেস ক্যাম্প পর্যন্ত তো আমরা বেস ক্যাম্প থেকে তো আমরা অনলাইনে কল দিতে পারি, সুযোগ আছে, নেটওয়ার্ক পাওয়া যায়, কিন্তু সেখানে নেটওয়ার্কও অনেক দাম, যেমন 10 GB ইন্টারনেটের দাম হলো সেখানে $300-350
1: হিউজ এক্সপেন্সিভ, হ্যাঁ,
0: 50,000 টাকা মতো, 40,000-50,000 টাকার মতো হলো মাত্র 10 GB, তো এরকম, তো এই একদম উপর থেকে আমরা ওয়াকি টোকির মাধ্যমে বেস ক্যাম্পে আমরা তথ্য দিই, পর বেস ক্যাম্প থেকে তথ্য এদিকে আমরা দেওয়া হয়।
1: এই অভিজ্ঞতা শুনতে শুনতে মনে হচ্ছে শেষ না হোক, চলতেই থাকো। সুশ্রোতা একামুল ভাই আজকে যে চমৎকার করে যে একেবারে পর্বত আরোহী এবং হচ্ছে যে মাউন্ট এভারেস্টের যে গল্প বলেছেন আমি মুগ্ধ হয়ে শুনছিলাম, কিন্তু সময় আমাদেরকে বেঁধে দিচ্ছে, শেষ করতে তো অবশ্যই হবে। শুরুটা যেমনটা বলেছিলাম যেটা আমাকে সবচেয়ে বেশি মানে আনন্দ দিয়েছে, আমি খুব অবাক হয়েছি এবং আমি বিস্মিত হয়েছি, হাউ ইট পসিবল ভাই, যেটা বলা হয়েছিল যে একেবারে ইনানি থেকে, কক্সবাজার ইনানি থেকে আপনি পায়ে হেঁটে সমুদ্র পাড়ি দিয়ে, এটা পৃথিবীতে বিরল, এর আগে হয়নি, এটা যদি ছোট করে আপনার মুখ থেকে শুনতে চাই।
0: না, এটা হলো যে আমার অভিযানটা শুরু হয়েছিল একদম সমুদ্র সমতল থেকে, কক্সবাজারে ইনানি থেকে হাঁটা শুরু করেছিলাম, একদম 1372 কিলোমিটার পথ হেঁটে গিয়ে, মানে আমার অভিযানটা 64তম দিনে গিয়ে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছাই। এর মাঝখানে আবার যমুনা নদী 3 কিলোমিটার সাঁতার কেটে, মানে আমার এটা ছিল এই পুরো জার্নি পথে আমি কোন ধরনের যানবাহন ব্যবহার করবো না, সেটা মোটরেবল হোক বা নন মোটরেবল।
1: 1300

0: কিলোমিটার 80 কিলোমিটার আমি কোনো প্রকার যানবাহনে উঠিনি। তো যমুনা ব্রিজের ওখানে গিয়ে যখন দেখলাম যে যমুনা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাওয়ার অনুমতি দিচ্ছে না, তারা তাদের সার্ভিস কার আমাকে পার করে দেবে, কিন্তু তাহলে তো আমার ওই এটা থাকলো,
1: মিশনটা সাক্সেস
0: হলো না। তো আবার নিজ দিয়ে যদি আমি নৌকায় যাই, হ্যাঁ, যে ইঞ্জিন চালিত না, নর্মাল নৌকায় যাচ্ছি, তাহলে তো আমি যানবাহন ব্যবহার করছি, তো সেটাও করা যাবে, তাহলে কি সাঁতার কেটে যাওয়া। তো আমি প্রায় যমুনা নদীর প্রায় 3 কিলোমিটার নদী সাঁতার কাটা, ভেতরে প্রায় 4 কিলোমিটার চর ছিল, সেগুলো কমপ্লিট করে যাই। এবং এটা আমি এভারেস্ট অভিযান 84তম দিনে গিয়ে আমি এভারেস্টে চূড়ায় উঠি, এই একদম ইয়ে থেকে শুরু করে। এবং এর আগে যে অভিযানটা, একটা মাত্র অভিযান হয়েছিল, এই সি টু সামিট এভারেস্ট, 1990 সালে অস্ট্রেলিয়ার একজন পর্বতারোহী টিম ম্যাকার্টিন করেছিল, সেটা সে করেছিল 96 দিনে, আমি তার থেকে আগেই মানে 84 দিনে সেটা শেষ করেছি। কিন্তু আমার টার্গেট ছিল 90 দিনে করা, তো ওই রেকর্ডটা ব্রেক করার চেষ্টা ছিল, সেটা হয়েছে। এবং সে 1126 কিলোমিটার পথ হেঁটেছিল,
1: কিন্তু 1300,
0: এবং সে তাকে নদী সাঁতরাতে হয়নি, আমাকে নদী সাঁতরাতেও হয়েছে, এবং আমার তার থেকে ডিস্টেন্সও বেশি। এবং এটা কি করতে চাই, পৃথিবীর সব থেকে লংগেস্ট ল্যান্ড জার্নি করে এভারেস্ট করা, যে উইদাউট এনি ভেহিকল সামিট করা, সেই রেকর্ডটা মানে এখন মানে আমাদের, আমার নয় এটা আমাদের। এবং ওই সি টু সামিট এবং গ্রেট হিমালয় ট্রেল যেটা করা হয়, এটা সম্ভবত পৃথিবীর একমাত্র আমি করেছি, আর কেউ এখন পর্যন্ত কমপ্লিট করে, এটা বাহ, এই দুটো পথ
1: চমৎকার। সি টু সামিট 1300 কিলোমিটার 84 দিন, শব্দগুলো খুব ছোট হতে পারে, শব্দগুলো আপনার কাছে মনে হতে পারে এটা সংখ্যা, কিন্তু এটা যে কত বড় অর্জন, ভাইয়ের মুখ থেকে মানে এক্সপ্রেশন দেখে আসলে বোঝা যায় আমাদের দেশের জন্য গর্ব। পৃথিবীর একমাত্র বলতেই পারি যে একমাত্র মানুষ যেটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন সাঁতার কেটে পাড়ি দিয়ে 1300 কিলোমিটার উইদাউট যান, কোনো যান ব্যবহার করেননি 84 দিনে, যেটা অস্ট্রেলিয়ার এর আগে যে ব্যক্তি যিনি 90 দিনে করেছেন সেটা শাকিল ভাই হচ্ছে 84 দিনে করতে সক্ষম হয়েছেন। এটা সত্যি অনেক বড় প্রাপ্তি আমাদের জন্য, অনেক বড় অর্জন, ভালো লাগার, এটা সত্যি, এটা আসলে আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, এটা আসলে কিভাবে এক্সপ্লেন করবো। অসংখ্য ধন্যবাদ ভাই, মানে এত চমৎকার করে বলেছেন, এবং আপনি যে রিদম, যে শক্তি নিয়ে কাজ করেছেন, এটা কোনোভাবে এক্সপ্লেন করার নেই। থ্যাংক ইউ। অসীম সাহস আর মানুষের সীমা অতিক্রম করার চমৎকার গল্প শুনছি আমরা শাকিল ভাইয়ের কাছ থেকে। একেবারে শেষের দিকে চলে এসেছি, তার আগে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, অনেকের ধারণা, অনেকের জানার ইচ্ছা থাকতে পারে যে আসলে ওখানকার খরচ কেমন, ওখানে আসলে যাওয়ার প্রসেসটা কেমন, সেটা যদি আমরা ছোট করে জানতে চাই আপনার কাছ থেকে।
0: এটা তো একটা অনেক লম্বা প্রসেস, কারণ একটা স্পোর্টসের কথা যদি বলতে যাই, আপনি যদি একজন ক্রিকেটার হতে চান তাহলে কিভাবে ন্যাশনাল টিম পর্যন্ত খেলতে হবে, ওয়ার্ল্ড কাপ খেলতে হবে, সেই জায়গাটাই আপনাকে মানে এই পর্বতারোহণটা যদি স্পোর্টস, সেই জন্য আপনাকে করতে হবে যে প্রথমে নিজেকে তৈরি করা, তারপরে নিজের শারীরিক সক্ষমতাটা তৈরি করা, তারপরে হলো আপনার প্রশিক্ষণ নেওয়া, বিশেষ করে প্রশিক্ষণটা আমি মনে করি এটা জরুরি। অনেকে প্রশিক্ষণ ছাড়াই যাচ্ছে, প্রশিক্ষণ ছাড়া যে কিছু হচ্ছে না তা না, কিন্তু প্রশিক্ষণ হচ্ছে, কিন্তু আমি মনে করি যে শিখে যাওয়াটা ভালো,
1: ডিফারেন্ট আছে ট্রেন উইদাউট ট্রেন।
0: হ্যাঁ, তো প্রশিক্ষণ নিয়ে যাওয়া, তারপরে হলো আপনার প্রথমে 5000 মিটার 6000 মিটার 7000 মিটার পর্বত অভিযান করে নিজেকে তৈরি করা, করে তারপরে এভারেস্ট বা 8000 মিটারে যাওয়া, মানে পর্যায়ক্রমে এভাবে যাওয়া উচিত। এবং পর্বতারোহণের প্রচুর ব্যয়বহুল, এটা নিঃসন্দেহে বলতে হয়, কারণ আপনি যদি প্রশিক্ষণ নিতে যান তারপর আপনার লাখ দুয়েক টাকা খরচ হয়ে যাবে, যেহেতু আমাদের বাংলাদেশে কোনো প্রশিক্ষণ জায়গা নেই, কোনো ইনস্টিটিউট নেই। আমরা খুব কাছে যদি ইনস্টিটিউট বলতে যাই তাহলে আমাদের ইন্ডিয়া থেকে নিতে হয় প্রশিক্ষণগুলো, আর সে জায়গা থেকে, এবং ইন্ডিয়াতেই মানে স্বল্প মানে কম খরচ। তো এরপরে প্রত্যেকটা অভিযানই ব্যয়বহুল, আমরা এটা স্পন্সর লাগে। এবং আমি একটু ধন্যবাদ দিতে চাই যে আমরা আমাদের যারা পৃষ্ঠপোষকতা করে থাকে বিভিন্ন কর্পোরেট অফিসগুলো, কোম্পানিগুলো, তারা আমাদের পাশে আছে বলেই মূলত আমরা অভিযানগুলো করতে পারি। আর এভারেস্টের ক্ষেত্রে যদি বলতে চাই, এভারেস্ট একটা অনেক বড়, যেহেতু পৃথিবীর সব থেকে উঁচু জায়গা এবং সব থেকে চ্যালেঞ্জিং জায়গা, তো সেই জন্য সেটার খরচটাও বেশি। এখানে খরচের কথা যদি বলতে চাই, প্রায় এখন এটা বেড়েছে, শুধু পারমিট, এই এভারেস্টের পারমিটের দামটাই হলো আপনার এখন $15,000
1: $15,000।
0: সেই জন্য শুধু নেপাল গভর্নমেন্ট শুধু আপনাকে অনুমতি দেবে,
1: আচ্ছা
0: অনুমতি দেবে, এর বাইরে আপনাকে কিছুই না, সাবমিট করতে পারলে আপনাকে একটা সার্টিফিকেট দেবে,
1: আচ্ছা
0: এর বিনিময়ে। আর এর বাইরে গিয়ে আপনার খরচ যেটা বাকিটা, প্রায় এখন $50,000 মতো খরচ হয়ে যায়।
1: তা হিউজ অ্যামাউন্ট, প্রশিক্ষণের জন্য প্রায় 1.5 লাখ টাকা তো লাগবেই, আফটার রেজিস্ট্রেশন প্রসেস দেন ইট উইল কস্ট অ্যারাউন্ড $5,000 $50,000, হিউজ কস্ট। আমার মনে হয় যেটা আপনি শুরুতে বলেছিলেন যে পৃষ্ঠপোষক যারা আছেন, যারা আপনাদেরকে সাপোর্ট দিচ্ছেন, সেটা আসলে অনেক বড় একটা ভালো লাগার বিষয়।
0: যেমন আমার এভারেস্টের সময় যদি বলি, আমার এভারেস্টের সময় প্রাণ আরএফএল স্পন্সর করেছিল, ইউএনডিপি স্পন্সর করেছিল, সিস্টেমার টুথব্রাশ স্পন্সর করেছিল, এবং নেপালের একটা প্রতিষ্ঠান মাকালু ই রেডার্স এরা স্পন্সর করেছিল। কারণ এরা না হলে তার আমার এভারেস্টের
1: চূড়ায় আসলে ভেরি ডিফিকাল্ট। তারা কি প্রশিক্ষণের পার্ট দেখে?
0: না না না, শুধু তারা এভারেস্ট দিয়েছিল। আচ্ছা, এবং আমার যে আগের যে অভিযানগুলো যেগুলো করেছে সেগুলো ইন্ডিভিজুয়াল আমার সব স্পন্সরশিপ,
1: সবই
0: মানে প্রত্যেকটারই স্পন্সর প্রয়োজন। কারণ এত মানে সবগুলি তো
1: কিভাবে করেছিল
0: সেটা এক একজন এক এক রকম।
1: আচ্ছা, নো ইস্যুস। তবে এটা আপনাকে আসলে সবচাইতে বড় বিষয় যেটা সুপ্রিয় শ্রোতা, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা ভাইয়া বলছিলেন যে ইচ্ছাটা ইস ইম্পর্টেন্ট। আমি যাব এই যাওয়ার জন্য আসলে যতটুকু পথ আর আমাকে তৈরি,
0: হ্যাঁ এটা আমার নিজেকে তৈরি করতে হবে। এবং আমি মনে করি যে যদি আমার চিন্তা চেতনা সব কিছু সঠিক থাকে এবং আমি যদি ভালো কোনো কিছুর জন্য লড়াই করি, সময় ভাগ্য আমাকে সেটা দেবে। আমি এটা বিশ্বাস করি যে স্বপ্ন দেখলে সে স্বপ্ন পূরণ করা সম্ভব।
1: এক্স্যাক্টলি, ওই যে এপিজে আবুল কালাম আজাদের মতো বলতে হয় যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা আর স্বপ্নটাকে বাস্তবায়ন করাটা আসলে ইম্পর্টেন্ট। আমি যেটা
0: দেখি ঘুমাইতে পারি না।
1: সুপ্রিয় শ্রোতা, আমরা হাসতে হাসতে শেষ করব, আমরা আনন্দের মাঝে আমরা থাকবো সবসময়। এত ভয়ঙ্কর গল্প, যেটা শুরুতেই বলছিলাম যে কথাটা মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ চূড়ায় উঠে যে অসীম সাহস আর মানুষের সীমা অতিক্রম করার চমৎকার গল্প আমরা শাকিল ভাইয়ের কাছ থেকে শুনেছি। এটা আসলে আপনাদেরকেও যেমন ভালো লাগা দিবে, যারা যেতে চান তাদের জন্য এই প্রোগ্রামটা একটা আর্কাইভ হিসেবে থাকবে এবং আপনারা অবশ্যই সেটা থেকে অনেক কিছু জানবেন, ভাইয়ের অভিজ্ঞতা থেকে অনেক কিছু জানবেন। আমরা অনেক অনেক কৃতজ্ঞ ভাই আপনার কাছে, পুরো ঢাকা এফ এম পরিবার আপনার কাছে কৃতজ্ঞ যে আমাদেরকে সময় দিয়েছেন ব্যস্ততার মাঝেও। শেষবারের মতো যদি কিছু বলতে সবার উদ্দেশ্যে,
0: ঢাকা এফ এম কে ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য যে তার অডিয়েন্সদেরকে আমার গল্পটা শোনানো। তো আশা করি সবারই ভালো লাগবে এবং আবারও ধন্যবাদ, এবং অডিয়েন্স যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং সবাই আনন্দে থাকবেন, অ্যাডভেঞ্চারে থাকবেন।
1: এক্স্যাক্টলি, ট্রাভেল শো, লেটস গো, সবসময় অ্যাডভেঞ্চার, সবসময় এদেশ থেকে ওদেশ ঘুরে বেড়ায়, কখনো হারিয়ে যায়, কখনো গল্প দেয়, কখনো আপনাদের মাঝে কিছুটা হলো তথ্য দিয়ে আপনাদের উপকৃত করার চেষ্টা করে, সেই চেষ্টা অব্যাহত থাকবে। এবং সেই একইভাবে আমরা চাই আপনারা সবাই যুক্ত থাকুন, ঢাকা এফএম এর অনেক অনেক প্রোগ্রাম আমরা করছি হচ্ছে, আমাদের সাথেই থাকুন। সে পর্যন্ত ভালো থাকুন, আগামী পর্বে একেবারে আগামী সোমবার রাত 9টায় ঠিক ঠিক সময় আমি আজ হাসিব আপনাদের সাথে হাজির হয়ে যাবো এবং নতুন কোনো গেস্ট হোস্ট আপনাদের এখানে অবশ্যই থাকবে, আমরা সেই গল্পই আপনাদের শোনাবার চেষ্টা করব। লেটস গো উইথ আজ হাসিব এবং রিদম অফ ইউর জার্নি, দেখা হবে নেক্সট উইক, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: কবে যাব পাহাড়ে, আহারে আহারে
2: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
3: তোর আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
4: তাই তো, তাকে তো দেখছি না।
2: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
4: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছেন তো ফিলে, মগর কত জন্য আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করে লাইন কিন্তু।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: destination, X station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো, চলো এখনই।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
0: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: টাইম চেক, এখন সময় রাত ১১টা।
1: সবার সাথে 90.4।
2: You know, I like that idea.
3: Yeah.
0: I

0: স্যার আসবো?
1: হুম, আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছে
4: কই?
3: ঢাকা FM টিউন করেন,
4: তারপর
3: পাবেন
4: কি
3: শান্তি।
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটাতে আর গান সুরে সুরে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনি।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ম্যাচে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আরজে হাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর আরে লেট মিমো আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।